0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে চিরন্তন ছবির গান। অনেক বছর বাদে এই ছবিটার কথা মনে পড়ে গেল। চিরন্তনীতে বসে চিরন্তন ছবির গান শোনানো এ তো সবসময় সম্ভব হয় না। অসাধারণ একটা ছবি, ছোট্টদের ছবি, মানে ছোট্টবেলায় পারমিশন ছিল আমাদের সারা বছরে একটাই মাত্র ছবি দেখা হবে, যদি সেটা বাচ্চাদের ছবি হয়। আর সুযোগ ঘটেছিল চিরন্তন ছবিটা দেখার। এখনও যদি কারোর পক্ষে সম্ভব হয় কোথাও খোঁজ করে দেখে নিতে পারেন, অসাধারণ ছবি। যাই হোক, গল্পে ফিরে আসি, কেননা ঘড়ি বলছে 5:35 হয়ে 57 সেকেন্ড, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি গল্পের। 5 বছর পর অমরেশবাবুর 80তম জন্মদিন। বাড়ি ভরে গেছে আত্মীয় স্বজন, বন্ধু আর প্রতিবেশীদের ভিড়ে। সবাই অবাক হয়ে দেখল কেক কাটার আগে অমরেশবাবু 2টি ছেলেকে পাশে দাঁড় করালেন, এক পুত্র সৌম্য আর অন্যজন

রক্তদান সূত্রে পুত্র আরিফ। হাসি মুখে তিনি বললেন, একজন আমার শরীরের রক্ত থেকে জন্মেছে আর অন্যজন তার রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। একজন আমার সন্তান হয়ে পৃথিবীতে এসেছে আর অন্যজন আমার সন্তান হয়ে আমার জীবনে এসেছে। সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল এই কথায়। অমরেশবাবু আরিফের হাত শক্ত করে ধরে ধীরে ধীরে বললেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় ধর্ম, জাত, অর্থ এসব নয়। সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। আর আমাদের সকলের মা যিনি, সেই প্রকৃতি মা, তিনি কাউকে আলাদা করে তৈরি করেন না। মানুষের সবচেয়ে পবিত্র সম্পর্ক হল সেই সম্পর্ক যা ভালোবাসা আর ত্যাগের রক্ত দিয়ে লেখা হয়। সেই দিন থেকে চৌধুরী পরিবারে আরিফকে কেউ অতিথি বলে পরিচয় দিত না। আজ সবার কাছে তার একটাই নাম, আমাদের আরিফ। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শরণ মজুমদারের কণ্ঠে। আর এবারে আপনাদের মতামত শোনার সময় এসে গিয়েছে। প্রথমে কে লিখছেন দেখি, শ্রবণ সাথী ইন্দ্রাণী। সুপ্রভাত। আপন কাজে দিয়ে মন, কাজ করি সারাক্ষণ, তাই সুখের চাবি পেতে করতে হয় না অন্বেষণ। কর্মভক্তি, কর্মে মুক্তি, কর্মে শক্তি, এ কথা সত্য বলে জানি। কর্মযোগী যোগী হয়, সদা সাথী হয় চিরন্তনীর শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সুপ্রভাত, নমস্কার। এরপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, আজ শুনতে বসলাম সাথে নানান গান ও গল্প, এই জন্য এলাম ফিরে। সত্যি দিদি, আপনি অসাধারণ গল্প পাঠ করেন। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন। ধন্যবাদ। সুপ্রভাত। এরপর কি লিখছেন দেখি, অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, আজকে রবির প্রাতে আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। ইন্দ্রাণীর কথা ও গান দিয়ে আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে ভরেছ সবার মন। আমি 50তম রক্তদান করব যোগা দিবসে, আসুন সবে রক্তদান করে থাকি মহা হরষে। দুর্ঘটনা রক্তরোগ বিশেষ অপারেশনকালে সবাই খুঁজতে থাকি মোরা, রক্ত কোথায় মেলে? কারখানায় হয় না রক্ত, দানই একমাত্র পথ। দাতা বিনা জীবন মোদের হয়ে পড়ে স্লথ। বিরল গ্রুপের মাস্টারমশাই পেলেন মানবতার প্রমাণ, অচেনা অজানার দানে গাইলেন জীবনের গান। বেশ সুন্দর করে লিখেছেন আপনি, অনেক বিরাট করে লিখেছেন, তাই আমি মূল যে বক্তব্যটা সেটাই পড়লাম। গল্পটাকে ছন্দে ছন্দে আর দুবার করে পড়লাম না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে লেখার জন্য। সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, শুনতে শুরু করলাম, খুব ভালো লাগে চিরন্তনী, আপনাদের বলা গল্প আলোচনা মুগ্ধ করে। আর একটা কথা বলি, আমরা কয়েকজন বন্ধু মিলে বছরে একবার রক্তদান উৎসব করি, সবাই মিলে রক্ত দিই। বিশ্ব রক্তদান দিবসে সকল মহান রক্তদাতাদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আর একটা কথা জানাই, এই শহরে বেশ কিছু মানুষ আছেন যারা প্রতিদিন হসপিটাল সূত্রে খবর রাখেন, আর কারোর রক্তের প্রয়োজন হলেই সাথে সাথে ঝাঁপিয়ে পড়েন সেই রক্তের সন্ধানে। একজনের তাই নাম হয়ে গিয়েছে হসপিটাল দাদা। খুব ভালো লাগছে দিদি, এগিয়ে চলুন, অনেক ধন্যবাদ। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শুধু রবিবারের চিরন্তনী নয়, আমার কাছে খুব ভালো লাগে এই জন্য, এখানে গান যেমন শুনি তেমনি নতুন নতুন জানা অজানা অনেক গল্প।

শুনতে পাই। রক্তের বন্ধন সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা একজন কেন অনেক মানুষের প্রাণ বাঁচায়, তাই প্রত্যেকের রক্তদান করা উচিত। ধন্যবাদ নিবেদিতাদি। এবার লিখছেন সুপ্রভাত দিদি ভাই, আমার দেখা এক বন্ধুর দাদা রক্তের অভাবে মৃত্যু হতো। যেটুকু রক্ত সংরক্ষণ করেছিল তা অভাবের তুলনায় কম। এই রকম অসুস্থ মানুষদের জীবন নতুন করে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মতন সুস্থ মানুষদের আগে এগিয়ে আসতে হবে রক্তদান মহাদানের মাধ্যমে। এখনও রক্তদান ও মরণোত্তর জীবনদান বিষয়ে গ্রামাঞ্চলে অনেক কুসংস্কার আছে। আজকের গল্পটি খুব ভালো লাগলো। মানববন্ধনের চেয়ে বড় আর কিচ্ছু নেই। রক্তদান নিজের গ্রুপের বিভাগে বিভক্ত হতে পারে, কিন্তু মনুষ্য জীবনের জাতি বিভক্ত ভেদাভেদ না হয়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, খুব সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ।

গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি রক্তের বন্ধন গল্প, খুব ভালো লাগছে। মামাদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। অনেক ধন্যবাদ। গুড মর্নিং। এরপরে কে লিখছেন দেখছি। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণীদি, সুন্দর সুন্দর গান, সুন্দর গল্প, সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। জয় গুরু, সকলে ভালো থেকো, নমস্কার ও ধন্যবাদ। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদকপাড়া, আপনাকেও বলি শুভ সকাল, ভালো থাকুন।

সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই। সপ্তাহের শেষ চিরন্তনী অসাধারণ ছবির অসাধারণ গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনী। মর্মস্পর্শী শিক্ষণীয় গল্প রক্তের বন্ধন, ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি, আপনাকেও জানাই সুপ্রভাত, ভালো থাকবেন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই। গানে কথায় আজ বিশ্ব রক্তদান দিবসে রক্তেই সম্প্রীতি বোঝাতে রক্তের বন্ধন গল্পটা যথার্থ নিবেদন। দিভাই, গলার আরও যত্ন নিতে হবে। সাধন ঘোষ, মধ্যমগ্রাম। গলা যত্নে আছে, ওয়েদার সব এলোমেলো করে দিচ্ছে। অ্যাকচুয়ালি জানেন, এই ওয়েদারে ভালো থাকলে ভালো, একবার খারাপ হয়ে গেলে ব্যাস ওই কন্ট্রোলটা নিজের থেকে ওয়েদারের হাতে চলে যায়। আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। এবার লিখছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। নমস্কার সুপ্রভাত, আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসে শুভকামনা জানাই প্রত্যেক রক্তযোদ্ধা ও রক্তদাতা মহৎ হৃদয়বান প্রতিটি মানুষকে। মনে পড়ে, ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বিচার, মানুষের পরিচয় একটাই হোক মানুষ। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন, অর্থ প্রতিপত্তি প্রাচুর্য সব কিছু মূল্যহীন হয়ে যায় জীবনের কাছে এক ফোঁটা রক্তের জন্য। রক্তের মূল্য অর্থের মূল্যে পরিমাপ করা যায় না। এক ফোঁটা রক্ত অমূল্য জীবন ফিরে পেতে সহায়তা করে। এখানে ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ নেই, আছে কেবল রসায়ন। লিখেছেন বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। এরপর কে লিখছেন, একটু চটপট পড়ব, প্রচুর লেখা, প্রচুর চিঠি, মানে বার্তা এসেছে। শুভ সকাল প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছি। আজ রবিবারের চিরন্তনী শুনছি, আজ বিশ্ব রক্তদান দিবসে রক্তের বন্ধন গল্পটি খুব সময় উপযুক্ত হয়েছে। ভালো লাগলো, অসাধারণ গান শুনে মন

বাবুর সুন্দর গল্প, রক্তের বন্ধনে গল্পটা বেশ ভালো হয়েছে, তোমার গলা একটু ভালো হয়েছে। রাধে রাধে উৎপল মাইতি বেহালা, রাধে রাধে, ভালো থাকুন। এরপর লিখছেন, গুড মর্নিং দিদিভাই, আমি চিরন্তনের গল্পটা শুনছি আর ফুলবাগানের ফুল তুলছি, আমার তো খুবই ভালো লাগছে, আমার পাশে যারা আছে তাদেরও খুব ভালো লাগছে, ভালো লাগছে। জানিয়েছেন সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া, অনেক ধন্যবাদ, গুড মর্নিং। এরপর লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, চিরন্তনই শুনছি, গল্পটি খুব ভালো লাগলো, সাগিনা মাহাতো, সেন্দ্রি চাস রোড, পুরুলিয়া, আপনাকেও জানাই গুড মর্নিং, থ্যাংক ইউ। আজকের গল্পখানি ভালো লেগেছে, লিখেছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। ধন্যবাদ, সুপ্রভাত। উত্তর চব্বিশ পরগনা থেকে নিরঞ্জন সাউ লিখেছেন, আজ ভোরে বিছানা ছাড়িনি কারণ জামাই বাড়ি থেকে তোমার অনুষ্ঠান শুনছি আর লিখছি, থ্যাংক ইউ। লিখেছেন, শুভ সকাল ইন্দ্রাণী, খুব ভালো লাগলো গল্পটা, অময় কুমার দাস, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, ধন্যবাদ। এরপর লিখছেন, শুভ সকাল দিদিভাই, আজকের গল্প ভালো লাগলো, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে, শুভ সকাল। সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল। মাটি বোঝে না যার ধর্ম, সবার আশ্রয়স্থল, সকল প্রাণকে বাঁচায় মাটি, দিয়ে খাদ্য জল, সুন্দর, ভালো লিখেছেন, পুরোটার পড়লাম না। এরপর লিখছেন, এখনও লিখছেন, সর্বনাশ, সামনের সপ্তাহে আবার কথা হবে। সাম্প্রদায়িকতার অন্যতম পাওয়ারফুল টনিক হলো অসাম্প্রদায়িক রক্ত, ডিপি চ্যাটার্জি, বাঁকড়া, বাহ, ছোট্ট করে সুন্দর কথা বলেছেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, বিশ্ব রক্তদান দিবসে আপনাকে ও সকল শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। শঙ্কর পাঁজা বেলেঘাটা থেকে লিখেছেন, আজকে প্রথম পেলাম, রোজ লিখবেন কেমন, থ্যাংক ইউ। শুভ সকাল ইন্দ্রানিধি, আমার প্রিয় চিরন্তনী দিবসে অনুষ্ঠানে বিশ্ব রক্তদাতা দিবস, এই কারণেই রক্ত স্বেচ্ছায় আমরা দান করি, তোমার গল্পটা শুনে খুব ভালো লাগলো। লিখেছেন একটা ছোট্ট ব্যক্তিগত অনুভূতির কথা, থ্যাংক ইউ। আর কলেজ জীবনে রক্তদানের সঙ্গে যুক্ত থাকি, আসুন আমরা আজকের এই মুহূর্তে মহৎ দিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করি। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি থেকে লিখেছেন, থ্যাংক ইউ, খুব সুন্দর। চন্দন কুমার মাল দমদম থেকে লিখছেন, সুপ্রভাত দিদি, খুব ভালো লাগলো গল্পটা, ভালো থাকবেন সবাই, আপনিও খুব ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপ তো শেষ হলো, কিন্তু ঘড়ি যা বলছে, আচ্ছা দেখছি একটুও পড়ার সময় হয় কি না। অভিজিৎ মণ্ডল লিখেছেন, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে লিখেছেন, মৌলি, ঢাকুরিয়া থেকে, মানুষের পাশে মানুষ থাকলে কোনো মানুষই একা হয় না, একদম ঠিক কথা। এরপর লিখেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, ধন্যবাদ। লিখেছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আপনাকেও জানাই গুড মর্নিং। আর পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, আর লিখেছেন রাজবন্ধু সরসোনা থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু চিরন্তনী এই পর্যন্তই, একটু পরে আসবে সমক। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

নমস্কার, সুপ্রভাত। প্রভাত বীণার তারে তারে নিত্য নবীন সুর, মনের ঘরে সাজিয়ে তোলে আশার মধুপুর। আজ আপনার সঙ্গে এই সকালে কানে কানে গানে গানে রয়েছে আর যে সংযুক্তা।

সকালের ললিত রাগে আমাদের মনে নতুন নতুন আলোকপাত। প্রতিটি দিনই আমরা নতুন কিছু জানতে পারি, নতুন কিছু শিখতে পারি। জীবনের পাতায় কোনো না কোনো অভিজ্ঞতার পাঠ জমা পড়ে, যা আমাদের ভবিষ্যতের কোনো এক অন্ধকার থেকে বেঁচে ওঠার মন্ত্র। আজ এক অন্যতম ভালো থাকা ও ভালো রাখার দিন, সে নিয়ে কিছু কথা হবে গানের ওপারে। সঙ্গে নিয়ে আপনাদের আমি আর যে সংযুক্তা।

আজ 14ই জুন, সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে। 1868 সালের এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন এ, বি এবং ও ব্লাড গ্রুপ সিস্টেমের আবিষ্কর্তা কার্ল ল্যান্ডস্টেইনার। এ, বি ও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কারের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। 2004 সাল থেকে বিশ্বজুড়ে রক্তদাতাদের সম্মান জানানোর জন্য আজকের দিনটিকে বেছে নেয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এ নিয়ে কিছু কথা হতেই থাকবে, আর সঙ্গে থাকবে গান।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

যামিনী কত রকমের হয়, যামিনী মনেরও তো হয়, এবং সেই যামিনীকে মুছে দিতে আশার আলো হয়ে আসে সুর, তাল, ছন্দ। আজ বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য এই নিয়ে আমরা কথা বলছি, এবং এই নিয়ে কৌতূহল হওয়াটা তো খুব স্বাভাবিক। আসলে এই স্বার্থ সর্বস্ব সময়ে যারা বিনা অর্থমূল্যে, বিনা কোনো স্বার্থে রক্ত দিয়ে কত মানুষের জীবন বাঁচান, আজ তাঁদের সকলকে থ্যাংক ইউ বলার দিন। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতি বছর এক একটি থিম দিয়ে সারা পৃথিবীর রক্তদাতাকে ধন্যবাদ জানায়। আধুনিক সময়ে দাঁড়িয়ে অনেক অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি মনে মনে রক্তদান নিয়ে বিশেষভাবে শঙ্কিত, এবং বিশেষভাবে তাদের কোনো সচেতনতা তৈরি হয়নি। অনেকেই হয়তো জানেনই না যে রক্তের কোনো বিকল্প আজও তৈরি হয়নি। এই দিনে স্কুল, কলেজ, হাসপাতাল, এনজিওগুলো নানা জায়গায় ক্যাম্প করে, মিথ ভাঙে, ভয় দূর করে। লক্ষ্য কিন্তু একটাই, 100% স্বেচ্ছায় রক্তদান। আর শুধু রক্ত দিলেই তো হবে না, রক্তটা অন্যের জন্য নিরাপদ কিনা তাও তো দেখতে হবে। এই দিনে সরকার এবং হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিলে ব্লাড ব্যাঙ্কে সঞ্চিত রক্তের কোয়ালিটি, স্ক্রিনিং, স্টোরেজ ইত্যাদি নিয়ে সেমিনার করে, আলোচনা করে, এবং মানুষজনের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি পায় তার চেষ্টা করে, যাতে রোগী সেফ রক্ত পায়, নিরাপদ রক্ত পায় তার ব্যবস্থা করে। আজ এমন একটি দিন যেদিন মানুষকে

পুরুষের পাশে দাঁড় করিয়ে দেয়। সেটাই তো আসল ভোর, আসল আলো, মনের আলো।

রক্তদান মহাদান, কারণ এর জন্য না লাগে টাকা, না লাগে কোনো সময়, প্রয়োজন শুধু মিনিট দশেক সময় আর একটু ইচ্ছে। বিনিময়ে একজন অচেনা মানুষ নতুন করে বাঁচার সুযোগ পায়। আর আমাদের শরীরে তৈরি হওয়া রক্ত 120 দিন পর তো এমনিই নষ্ট হয়ে যাবে, তার আগে সেটা দিয়ে যদি কারো জীবন বাঁচে তার চেয়ে সুন্দর দান আর কে আছে? একবার রক্ত দিলে 4-5 জন মানুষের জীবন বাঁচে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: আজ প্রভাত বিনায় বিশ্ব রক্তদাতা দিবস এবং রক্তদান নিয়ে কিছু কথা ভাগ করে নিচ্ছি। আর যে সংযুক্তা বিশ্বের কোনায় কোনায় তো বটেই, বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশেও মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য তার পরিবারের লোকজনকে ব্লাড ব্যাংকে দৌড়ে বেড়াতে দেখা যায়। অথচ একটু জনসচেতনতা থাকলেই এমনটি তো হওয়ার কথাই নয়। যারা নিয়ম করে রক্ত দেন তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আরও অনেক মানুষকে রক্তদানে উৎসাহিত করার জন্যই আজকের দিনটি অত্যন্ত জরুরি। কারণ রক্ত কোনো কারখানা বা ল্যাবরেটরিতে বানানো যায় না, অথচ মানুষকে বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা বিপুল। প্রতি 2 সেকেন্ডে কারোর না কারোর রক্তের প্রয়োজন হয়। দুর্ঘটনা, অপারেশন, থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসবকালীন জটিলতা ইত্যাদি নানা সমস্যায় রক্ত ছাড়া কিন্তু কোনো উপায়ই থাকে না। রক্তের জীবনী শক্তি যতটা বেশি ততটাই কম। কথাটা কেন বললাম, আমাদের শরীরের রক্ত সঞ্চালন যেভাবে হতে থাকে, রক্ত একটা কণিকা খুব বেশি সময় তো বেঁচে থাকতে পারে না, সে নষ্ট হয়ে যায়, তার জায়গায় নতুন করে আরও অনেক রক্ত কণিকার জন্ম হয়। তো যে রক্তটা আর কিছুদিন সঙ্গে থাকবেই না, তার সেটা কাউকে যদি দান করে দেওয়া যায়, তার জীবন বাঁচানো যায়, তাহলে তার থেকে ভালো, তার থেকে মহৎ আর কিছু হয় নাকি। তো 42 দিন মতো আমাদের শরীরের যে লোহিত রক্ত কণিকা থাকে তার জীবন। তো স্টকে রক্ত স্টোর করেও রাখা যায় না, রোজ নতুন নতুন ডোনার লাগে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই 14ই জুন দিনটি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য। তো আজ আসুন সবাই মিলে একটু সংকল্প নিই, মানুষের পাশে দাঁড়াই, আরও অনেক মানুষকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, বাঁচিয়ে তুলতে পারি, তার জন্য প্রত্যেকেই যদি সুস্থ মানুষ যারা এবং তাদের অন্যান্য কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই, সেসব কথায় আসবো, যে কারা কারা রক্ত দেবেন, কারা কারা রক্ত দেবেন না, তো সেই কথায় আসবো। কিন্তু তার আগে খুব প্রাসঙ্গিক একটি গান

বিশ্ব রক্তদাহ দিবস যে রয়েছে আজকে 14 জুন, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই নিয়মিত রক্তদান করব। আমাদের শরীরের 350 থেকে 450 ml অর্থাৎ মিলিলিটার রক্ত থেকে লোহিত কণিকা, প্লেটলেট, প্লাজমা আলাদা করে 3-3 জন রোগীকে দেওয়া যায়। তবে রক্তদান নিয়ে এখনও আমাদের মনের মধ্যে নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু সত্যি কথাটা এমন যে আমরা 350 থেকে 450 ml যে রক্ত দিই সেটি শরীর 24 থেকে 48 ঘন্টায় পূরণ করে ফেলে। লোহিত কণিকা তৈরি হতে 4 থেকে 6 সপ্তাহ লাগে, তাই দুর্বল লাগে না, বরং রক্ত সঞ্চালন ভালো হয়। অনেকে আবার ভাবেন আমি এরকম রোগা পাতলা, আমার নিশ্চয়ই রক্ত দেওয়া উচিত নয়। কিন্তু সত্যিটা এরকম যে মোটামুটি 45 থেকে 50 কেজি ওজন হলেই চলবে। BMI এখানে খুব একটা ম্যাটার করে না, ডাক্তারের অনুমতি অবশ্যই নেওয়া দরকার সব সময়। অনেকে বলেন যে রক্ত দিলে HIV হয়ে যাবে, এইডস হয়ে যাবে, কিন্তু সেটা একেবারেই ভুল। প্রতিবার রক্ত দেওয়ার সময় বা যিনি রক্ত নেন তিনি নতুন স্টেরিলাইজ সিঙ্গল ইউজ ছুঁচ ব্যবহার করেন, তাই কোনো রোগ হওয়ার প্রশ্নই নেই। এক বছরে পুরুষেরা বছরে 4 বার, মেয়েরা 3 বার রক্ত দান করতে পারে, আর প্রতিবারের গ্যাপ মোটামুটি 3 মাস। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড শেষের 3 দিন পর থেকে রক্ত দেওয়া যায়, নিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলেও দেওয়া যায় ইনসুলিন না নিলে। তবে নিজে আমি রক্ত দিই যখন, তার আগে একটু প্রেশারের ওষুধটা, হাই প্রেশারের ওষুধটা বন্ধ করে দিই, ডাক্তারের ইনস্ট্রাকশান সেরকমই। তার কারণ হচ্ছে যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান তারা মোটামুটিভাবে তাদের যে ভেনের মধ্যে দিয়ে যে রক্ত লিকুইড করার যে একটা ব্যাপার থাকে, সেই লিকুইড রাখা, পাতলা রাখার, সেইটা রক্তদানের ক্ষেত্রে সমস্যা যাতে না করে সেই কারণেই একদিন অন্তত ব্লাড প্রেশারের ওষুধটা ডাক্তার বন্ধ রাখতে বলেন। 14 জুন সারা দুনিয়ায় হাসপাতাল, কলেজ, ক্লাব, NGO সবাই মিলে বড় বড় ব্লাড ক্যাম্প

বার দিয়েছেন বা 100-এর বেশি বার দিয়েছেন। যখন থেকে আমরা মোটামুটিভাবে বয়সপ্রাপ্ত হই তখন থেকে যারা রক্ত দিচ্ছি দিয়ে আসছি তারা প্রত্যেকেই জানি যে এটা একটা অন্যরকম আত্মতৃপ্তি তৈরি করে দেয়, আত্মতৃপ্তির জায়গা তৈরি করে। সচেতনতা মিছিল হয়, সেমিনার হয়, পোস্টার র্যালি, স্কুলে বক্তৃতা, ডাক্তাররা এসে বোঝান যে রক্ত দিলে কি হয়, না দিলে কি ক্ষতি হতে পারে বা দিলে কি উপকার হতে পারে। 2026-এর থিম মোটামুটিভাবে এখন যা রয়েছে সেটি হচ্ছে একটা মেসেজ দেওয়া প্রত্যেকের কাছে যে রক্তদান মহাদান। লন্ডনের যে সমস্ত বিশাল বিশাল বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফা 14 জুন রাতে লাল আলোয় জ্বলে ওঠে, রক্তের রং লাল আলো, এই জরুরি অবস্থা সেটিকে কিন্তু চিহ্নিত করে যে যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে এমন একটা বাঁক এসে দাঁড়াতে পারে যখন আমাকে যতক্ষণ না আপনি বা আপনার মতো কেউ রক্ত দেবেন ততক্ষণ আমি আমার জীবন নতুন করে বাঁচাতে পারবো না। সেটা আমার হাতে নয়, আমি তো তখন হয়তো এমন অবস্থায় থাকবো না যে দৌড়দৌড়ি করে আমি নিজের জন্য রক্ত সংগ্রহ করব। আমার পরিবার বর্গ যাতে বেশি হ্যারাসড না হন, বেশি তাদের দৌড়দৌড়ি না করতে হয়, বা এমনটা যে কোনো কারোর সঙ্গেই তো হতে পারে, পথে, অফিসে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষের রক্তের প্রয়োজন হয়। তো আজকের দিনটাকে আসুন না বেছে নিই, শুধু না শুধুমাত্র যারা রক্তদাতা, যারা ডোনার, তাদেরকে সম্মান জানানো যেমন প্রয়োজন তার থেকেও বেশি নিজেদেরকে সচেতন করার প্রয়োজন, যে আরও বেশি করে আমরা যাতে রক্তদানে আগ্রহী হই, এগিয়ে আসি। মানুষ মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে জীবন, নতুন করে জীবন বাঁচবে কেমন করে বলুন তো? জীবন বাঁচা শুধু নয়, জীবন বাঁচানো, এটি মানুষের কর্ম। আমরাই তো পারি, তাই না, পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলতে, আরও অনেক মানুষের সুস্থতা কামনা করতে আমরা এগিয়ে আসতেই পারি। আজ আমাদের ব্রত, আমাদের সংকল্প হোক মানুষ মানুষের পাশে দাঁড়াবে, বেঁধে বেঁধে থাকবে, প্রয়োজনে যাতে কোনো মানুষ রক্তের অভাবে মারা না যান সেই ব্যবস্থাটা আমাকে আপনাকে করতে হবে। এই দায়িত্ব নিয়ে, এই অঙ্গীকার নিয়ে আজকের মতো প্রভাত বীণা থেকে বিদায় নেব। আমি আরজে সংযুক্তা, শোনাবো একটি গান, অবশ্যই জীবন সাগরের গান, জীবন বাঁচার গান, কিন্তু তার আগে বলে যাব 8:30 ফিরে আসব আপনার কাছে। সঙ্গে নিয়ে কাকে? আপনারা অনেকেই চেনেন তাকে, অতনু, অতনু মিশ্র আজকে আমাদের সুরমহলের অতিথি, সঙ্গে থাকবে। আপনারা সকলে অবশ্যই সঙ্গে থাকবেন, কেমন, প্রচুর প্রচুর গান হবে, গল্প হবে, সবটার জন্য অপেক্ষা রইল। 8:30 ফিরছি আমি আরজে সংযুক্তা, ভালো থাকবেন সবাই।

0: page story in the Times of India. The FIFA World Cup 2026 may be attracting over 5 million strong live audience, but match attendees from India to be only about 30,000, far less than previous edition in 2022. High average costs, travel hurdles, results in tepid interest from Indian travellers, writes the Financial Express. And finally, in a piece titled Fashion to Furnace, some luxe gold watches fail the test of time, the Economic Times writes, as yellow metal price hit record high, vintage pieces are being melted down as the gold content value outstrip their resale worth. And with that, it's back to you, Shagun.
1: Thank you, Tanvi. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to hold talks with French President Emmanuel Macron and jointly inaugurate Bharat Innovates event in Nice today. Indian Space Research Organization developing long-life moon landers capable of surviving up to 200 days, says ISRO Chairman V. Narayanan. IMD says conditions are favorable for further advance of southwest monsoon into Karnataka, Telangana, Andhra Pradesh, Odisha and South Chhattisgarh during next 2 to 3 days. US President Donald Trump claims deal to end war with Iran will be signed today and Strait of Hormuz will be open to all immediately afterwards. India beat Afghanistan by 7 wickets in rain-affected first one-day international cricket at Dharamshala. And in ICC Women's T20 World Cup, India to begin their campaign against arch-rivals Pakistan in Birmingham this evening. And with that, we end the morning news. Have a nice day.
2: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে। না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
4: দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
3: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agnivir Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
6: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
7: নমস্কার, শুভ সকাল, কেমন আছেন সবাই? এক সপ্তাহ ছুটির পরে আর যে সংযুক্তা সেই চেনা ঘরে, আর মোড়া ভাঙা রবিবারের সকালে অতনু মিশ্রকে নিয়ে সুর মহলে। নিশ্চয়ই সবাই হই হই করে ভালো করে আমাদের সঙ্গে জয়েন করেছেন, যে যেখানে রয়েছেন। কিভাবে রেডিও সেটে যারা রয়েছেন তারা তো এফএম গোল্ড টিউন করে বসে আছেন, কারণ অতনু আমাদের সকলের মোস্ট ফেভারিট। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর গান করে এবং সব সময় আমরা ওকে ওর গানের জন্য এবং ওর দুষ্টুমির জন্য বেশ ভালোবাসি। অতনু ওয়েলকাম, ভালো লাগছে তো আজকে এসে? অনেকদিন পরে এলি তাই না? অনেকদিন পরে,
8: অনেকদিন পরে,
7: কেন বলতো?
8: জানি না।
7: আচ্ছা, জানি না। ও ছোট্ট মানুষ, প্রচুর কথা বলে এবং প্রচুর দুষ্টুমি করে, সে খবরাখবর আমরা পেয়েছি। এবং গান কীরকম করে সেটা তো আপনারা সকলেই জানেন, সকলকে স্বাগত জানাই। আর অবশ্যই সঙ্গে যারা সঙ্গতে রয়েছেন তাদেরকেও স্বাগত জানাতে হবে। রয়েছে আজ অনুপম, অর্ণব আর সায়ন্তন, সবাই মিলে একটা সুন্দর সুরমহল আপনার আমার অপেক্ষায়। আপনারা টেলিফোনে আসবেন 2248-8085 এই নাম্বারে, আর অবশ্যই অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছেন তারা তো জানেনই, যারা নাম্বারটা জানেন না তাদেরকে একবার মনে করিয়ে দেওয়া 9903050592 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, করবেন, অবশ্যই আমি পড়ব। আর আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ, দুটো পেজ। কোন কোন পেজ আপনারা অনেকেই জানেন, 100.1 FM গোল্ড কলকাতা,

0: আকাশবাণী কলকাতা। এই দুটো পেজে আপনারা প্রত্যেক দিনের মতো কমেন্ট কমেন্ট কমেন্ট করতে থাকুন, লাভ লাইক রিয়াকশনটা বেশি বেশি করে দিন, যাতে অনেক মানুষের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে আমরা পৌঁছে যাই। আর আপনার হাত ধরে অবশ্যই আমাদের পরিবার অনেক অনেকটা বড় হয়েছে, আরও অনেক মানুষকে সঙ্গে পেতে চাই আমাদের এই পরিবারে। আমরা শুরু করে দিই আজকের সুরমহল গানে গানে সুরে সুরে। চলো অতনু, আজকে কী ভেবেছো, কীভাবে শুরু করবে?
1: আজকে আমি রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে রবিবারের দিন রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি রবীন্দ্রসঙ্গীত।
0: আমাদের প্রত্যেক দিনই রবিবার, আসলে রবীন্দ্রনাথ রয়েছেন মাথার উপরে। বেশ,
1: ওনারই একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমার
0: শুরু করো
1: অনুষ্ঠান।

0: বড় হয়ে ওঠার গান, এবং সত্যি সত্যি সেই গানগুলো শুনতে শুনতে আমরা আমাদের ছোটবেলাকে ফিরে পাবো, যে গানগুলো অতনুর কণ্ঠে আমরা বারবার করে শুনতে ভালোবাসি। অতনু, কেউ একজন টেলিফোনে এসেছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার। নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বর্ধমান থেকে রূপসুন্দর বলছি।
0: রূপসুন্দর বলো।
1: হ্যাঁ, আজ প্রথমে আসলে আজ অতনুর গান শুনে খুব খুশি হলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনাইলো, খুব আশীর্বাদ করি। ও তো ছোট্ট শিশু, ওকে আশীর্বাদ করি যেন আরো বড় হোক। নমস্কার।
0: নমস্কার, নমস্কার,
2: থ্যাংক ইউ।
0: হ্যাঁ, প্রত্যেক দিন এরকম কত মানুষের আশীর্বাদ পাওয়া বল। আর সবসময় আমরা কি মানে যিনি শিল্পী আসলে তো আপনার জন্যই শিল্পী, মানে যারা শুনছেন শ্রোতারাই তো সব, তাই না? আমি বাড়িতে বসে গান গাইছি, তুমি কত ছোট থেকে গান গাইতে শুরু করেছো? এখন তুমি এইটে পড়ো।
2: হ্যাঁ, এখন
0: এইটে পড়ো। একটু মাইক্রোফোনের সামনে গিয়ে কথা বলতে হবে, মাইক্রোফোনটাকে একটু আরো নিজের করে নিতে হবে আর কি। কেমন তো এইটে পড়ো, তো কবে থেকে তোমাকে দেখলে যদিও মনে হবে আরো ছোট একটুখানি, কিন্তু এক বছর পরে প্রায় তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে।
2: এক বছর না,
0: এক বছর, হ্যাঁ ওরকমই হবে হয়তো বা, কিন্তু তাতে দুষ্টুমিটা একটু বেড়েছে, গানের স্টক একটু নিশ্চয়ই বেড়েছে। আর কি কি বেড়েছে বল। আমি না একবার তুই বলছি, একবার তুমি বলছি, কোনটা ভালো রে?
2: জানি না, তুমি যেটা বলবে সেটাই।
0: আচ্ছা, সেটাই ভালো লাগছে তো, বেশ বলো।
2: জানি না আর কি, হাইট বেড়েছে,
0: হাইট বেড়েছে একটু, গানের লিস্ট একটু বেড়েছে তো।
2: হ্যাঁ,
0: মানে আগে যত গান জানতে এখন তার থেকে একটু বেশি গান জানো তো। আজকে কিরকম গান, কিরকম কি প্ল্যান করেছো বলো? হাতে তো, হাতে তো একটা লম্বা লিস্ট দেখতে পাচ্ছি।
2: সব ধরনের গানই গাইবো। আর এখন যে গানটি গাইব সেটা এখন নজরুল গীতি গাইব।
0: আচ্ছা,
2: রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি, তারপর আমি আমার গানে ঢুকবো।
0: বেশ বেশ বেশ, চলো তাহলে নজরুল গীতি শুনে নিই। আমরা নজরুল গীতি বলি না, নজরুল সঙ্গীত বলি মাঝে মাঝে, ঠিক আছে? চলো, কাজী নজরুল ইসলামের গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।
3: এই সব

0: মতনু, আমরা তোমাকে যত ভালোবাসি তোমার গানকেও ততোধিক ভালোবাসি, এত বেশি পছন্দ করি অতনুকে। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: নমস্কার
1: সঙ্গীতকারী।
0: হ্যাঁ
1: সুপ্রভাত,
0: সুপ্রভাত,
1: মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা
0: বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: প্রথমেই আজকের নবাগত শিল্পীকে জানাই অনেক বেশি অনেক শুভেচ্ছা অভিনন্দন, আরো তার দিন আরো সাফল্যে ভরে উঠুক। আর দুটো গানে রিকোয়েস্ট করব, একটা হচ্ছে অন্তরা চৌধুরীর আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, কারণ আমরা জানি 124 দিন পরে আজ থেকে পুজো আমাদের প্রায় সমাগত। আর দুই হচ্ছে হংসরাজ ছবির আরতি মুখোপাধ্যায় আমাকে গাইতে দাও রেডিও স্টেশনে। এই দুটো গানের মধ্যে যদি সম্ভব হয় তাহলে শোনাবে, পুরো অনুষ্ঠানটা সঙ্গে রইলাম।
0: অবশ্যই সঙ্গে থাকতে হবে। নমস্কার, খুব সুন্দর গানের অনুরোধ অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক অনেক হোয়াটসঅ্যাপ এসেছে, সেগুলো একটু পড়তে হবে। আজ আমরা শিল্পী অতনুকে পেয়েছি, অতনুর মধুর কণ্ঠে সলিল চৌধুরীর সুযোগ্য কন্যা অন্তরা চৌধুরীর গান শুনতে চাই। লিখেছেন নবকুমার কর্মকার। আচ্ছা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি লিখেছেন দেখি। গহন মেঘের ছায়া ঘনায় ঐ সে আসে, প্রিয় আকাশবাণীর ঐ সুরেলা আকাশে, বৃষ্টি হয়ে মিষ্টি সুরে পড়বে ঝরে ঝরে, শেষ শেষ জ্যৈষ্ঠের তপ্ত তনু হৃদয় নেব ভরে, ছোট্ট মান্না দিয়ে আজিকে সুরের মূর্ছনায় সুরে সুরে আমাদেরকে দেবে যে ভাষায়। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে সুভাষ চক্রবর্তী কি লিখেছেন একটু দেখে নিই। গানে গানে আজ শিল্পী অতনুর সঙ্গে হবে পরিচয়, সুরে সুরে আজ সুরমহল হবে কেবলই সুরময়, সুরমহল পাবে প্রাণ সংযুক্তার কণ্ঠসুধায়, তাই সুরমহলের সাথে সময় নিমেষে ফুরায়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ তো পড়বই, 9903055992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন, আর 2248 8085 এই নাম্বারে আপনারা টেলিফোন করতে থাকুন। কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর শুধুমাত্র টেলিফোনে দেখলে তো হবে না, অনেক অনেক মানুষ লাইভ সেশনে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, তাদের কথাও তো বলতে হবে। অতনু জানো অনেকজন দেখছেন এখন, তোমাকে দেখছেন, আমাকেও দেখছেন, আমাকে দেখছেন যত না তার থেকে বেশি শুনছেন, কারণ অতনুর মতন মিষ্টি একজন তার পাশে আমার মুখটা মোটেই আপনার

0: দেখতে ভালো লাগছে না আমি জানি, কিন্তু আমার কিছু করা নেই, এটা এটাই হচ্ছে আমার কাজ। শঙ্করচন্দ্র দে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, তপন মিশ্র দেখছেন, সৌভিক সরকার অভি লিখেছেন আবারও ছোট্ট শিশু এলেন অতনু মিশ্র, আবার রবিবার মিষ্টি গানে ভরে উঠবে এইবারও। তিলক পাল জয়েন করেছেন, অতনুর মিষ্টি সুরে ভরে উঠলো আজকে সুরমহল, ভরে উঠলো মানে এখনও অনেকটা সময় বাকি তিলকদা, এক্ষুনি বাজারে যেও না, কেমন এখন থাকতে হবে। উত্তরপাড়া থেকে অনেক অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন। সুপ্রিয় নাগ করেছেন, যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, সুপ্রভাত FM গোল্ডের সমস্ত কলা কিশোরীগণ, আর যে সংযুক্তা দিদিভাই এবং গুণী শিল্পীগণ সহ সকলকে নমস্কার, খুব সুন্দর সূচনা। আচ্ছা বেশ, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। নবকুমার কর্মকার লিখেছেন, সংযুক্তা তুমি এক সপ্তাহ ছিলে না, মনে হচ্ছে যেন বছর ছিলে না, মাঝে মাঝে একটু ছুটি কাটাতে যেতে দিতে হবে, না হলে কি করে হবে, দেখেছো কিরকম ছুটিতে যেতে দেন না আমাকে। সুমিতা রায়, সুপ্রভাত দিদিভাই সঙ্গে আছি, ভালো ভালো গান শুনবো, অবশ্যই ভালো ভালো গান শুনবো। বেশ, এরপরে আরও আরও আরও অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসবে, অনেক ফোন আসবে, এবং অবশ্যই অনেক অনেক কমেন্ট আসবে, আপনারা কমেন্টের বন্যায় ভাসিয়ে দিন দেখি আমাদের ফেসবুক লাইভটা, আর অডিও ভিজুয়াল সব আশা করি ঠিকঠাক আছে। চলো পরের গানের দিকে চলে যাই। অতনু, আমরা কী গান শুনবো বলো?
1: এখন আমি পরীক্ষিত বালা স্যারকে প্রণাম জানিয়ে ওনারই একটি খুব প্রচলিত,
0: আরে এক সময় প্রচণ্ড পপুলার ছিলেন এবং এখনও তাঁর গান আমাদের কাছে রিকোয়েস্ট আসেই, চলো শুনি।

0: সুরমহলে আসা সকলের কাছে ভীষণ আনন্দের, ভীষণ ভালো। আর আমাদের সারা সপ্তাহের রসদ যোগায় এই সুরমহল, শুধু আমি বলি না, আপনারাও সকলেই বলেন। সুপ্রভাত জানাই সব শ্রোতা বন্ধুদের। আর যে সংযুক্তা দিদি, আজকে শিল্পী অতনু আর সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের জয়দীপ রায় এবং বাঘা যতীন থেকে লিখেছেন, অবশ্যই অর্ণব, অনুপম আর সায়ন্তনকে ধন্যবাদ আমাদের এই গোটা সকালটায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য। কারণ শুধুমাত্র শিল্পী যদি আসেন, শিল্পী আরও বেশি করে গান গাইতে ভরসা পান, ভালোবাসা যোগান এরা, যারা না থাকলে মহারথীরা আমাদের এই গান বাজনাটা সম্পূর্ণতা পায় না। আচ্ছা, এরপরে মানসী বৈদ্য লিখেছেন, সুপ্রভাত সুরমহল সংযুক্তাদি ছোট্ট অতনু এবং স্টুডিওর সকল কলাকুশলীকে সুন্দর সকালে শুভেচ্ছা জানাই। দিদি, তোমাকে গত সপ্তাহে খুব মিস করেছি, আজ তোমার কণ্ঠস্বর শুনে ভালো লাগছে, অনুষ্ঠান চলছে শুনছি, শুনবো, অতনুকে অনেক অনেক আদর। কোন্নগর থেকে লিখেছেন মানসী বৈদ্য, মাঝে মাঝে আমাকে একটু ছুটি নিতে হবে, তাহলে এই দেখছি বুঝতে পারবো যে আপনারা আমাকে কতটা মিস করেন, কতটা ভালোবাসেন। মৌমিতাও অসাধারণ অনুষ্ঠান করছিল, আমি ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরে বসে শুনছিলাম এবং সত্যি সত্যি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি ওপাশে বসে শুনছিলাম, খুব ভালো লাগছিল আমারও শুনতে। আচ্ছা, সৌভিক সরকার আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন অসাধারণ কণ্ঠস্বর, অনেকক্ষণ ধরে একজন টেলিফোনে অপেক্ষা করছেন, তার কথা ভুলে গেলে চলবেই না, তাই তিনি যদি পালিয়ে যান। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: সুপ্রভাত।
0: অনিমেষ দা,
1: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন বলুন।
1: ত্রিশে জ্যৈষ্ঠের মেঘলা সকালে অতনুর গান খুশিতে ভরাচ্ছে সবার মন প্রাণ, আমার অনেক শুভেচ্ছা রইল প্রতি, একদিন নিশ্চয় প্লেব্যাক সিঙ্গার হবে
0: অবশ্যই।
1: আমার একটি গানের অনুরোধ আছে, টিয়া টিয়া টিয়া অজ পাড়া গায় থাকে,
0: খুব মিষ্টি একটা গানের অনুরোধ করেছেন অনিমেষদা। খুব ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন, প্রত্যেক দিন আপনার কণ্ঠ আমি শুনতে চাই, আপনার মেসেজ পেতে চাই। আচ্ছা, সৌভিক সরকারের মেসেজ পড়েছি, কমেন্ট পড়েছি, শিশু শিল্পী অতনুর সঙ্গে সঙ্গতে অনুপম, অর্ণব এবং সায়ন্তন অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই মিলে আমরা ওদের জন্য একটু হাততালি দিয়ে দিই। কুমকুম সিনহা জয়েন করেছেন, সুমিতা রায় লিখেছেন কত দরদ দিয়ে গাইছে, খুব ভালো থাকো বাবু। বাবুনি বাচ্চু ব্যানার্জি, সকালবেলা অতনুকে দেখে মনটা ভালো হয়ে গেল, সুপ্রভাত সকলকে, উপভোগ্য হয়ে উঠুক আজকের সুরমহল, সুরে সুরে তাকে ভরিয়ে তোলার জন্য যাদের দেখছি আর নেপথ্যে যারা রয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। বাবুনি বাচ্চু ব্যানার্জি জানিয়েছেন শ্রীরামপুর হুগলি থেকে। হ্যাঁ, নেপথ্যের কারিগরদের কথা অবশ্যই বলতে হবে, আমাদের কন্ট্রোল রুমে দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আমাদের সৌরভ, প্রত্যেক দিনের মতো তাকে না পেলে আমাদের কীরকম একটা অসম্পূর্ণ থাকে আমাদের সুরমহল, তাই বারবার করেই আমি ওকে বলি যে না, তোমাকে তো চাই চাই চাই, তাই না? অতনু বলবে চাই চাই চাই, কাকে? সৌরভ দাদাকে। আর আর চাই অবশ্যই আমাদের পায়েল ম্যামকে, আর চাই আমাদের শুভায়ন স্যারকে, যারা না থাকলে আসলেই সুরমহল এভাবে আপনার কাছে পৌঁছতে পারবে না। আর আর কথা নয়, আবারও গান ভাবছে, কখন আন্টি থামবে আর আমি একটু গান শোনাবো।
2: না না,
0: চলো চলো চলো পরের গান শুনি আমরা।
2: এখন আমি একটি শ্যামা সঙ্গীত গেয়ে শোনাবো, গানটির নাম মন রে কৃষি কাজ জানো না। জি জি

রামপ্রসাদের সুর অতনু এমন এমন সুর যে সুর আমাদের সত্যি সত্যি ভাসিয়ে দেয়, এবং কত স্রষ্টা, কত অগণিত স্রষ্টা বার বার করে এই সুরেতে একেবারে ভেসে গেছেন, এবং তাদের গানে এই সুর এমনভাবে এসেছে যে একেবারে মিলেমিশে গেছেন তারা সুরে।

0: সুরের রামপ্রসাদী সুরের আকুতি এমন যে প্রত্যেকের কতটা ভালো লাগছে সেটা তারা প্রত্যেকেই জানাচ্ছেন নানা মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বুলু সাহা।
0: আরে বুলুদা, অনেকদিন পরে তো।
1: হ্যাঁ,
0: কেমন আছেন বলুন?
1: ভালো আছি। আর আমি ফোনটা করলাম সবার আগে বলতে, জয় মা কালী। আর বলবো সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, আর অতনুকে আশীর্বাদ। আর বলতে চাই দরিয়া পড়ান।
0: বাহ বাহ, এভাবেই প্রাণ ভরে মন ভরে গান শুনতে হবে, তাহলেই মন ভালো থাকবে। মনকে পজিটিভ রাখার আশ্রয় আমাদের অবশ্যই গান বাজনা। সীমা দাস লিখেছেন, খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছে আজকের এই সুন্দর সুরমহল অনুষ্ঠান। ছোট্ট শিল্পী অতনুর প্রতি ছোট্ট, দেখতে ছোট্ট খাটো, কিন্তু এইটে পড়ে। হ্যাঁ, আমি ওইটা ঠিক ভাবতে পারিনি। আচ্ছা, মমতা দেবনাথ লিখেছেন, কি লিখেছেন চটপট করে না উপরে উঠে যাচ্ছে। আমি কবিতা চক্রবর্তী, খুব খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা। I was diagnosed with hypertension when I was 16. I started taking কিসের কথা লিখেছেন? আচ্ছা, না এটা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রিলেটেড নয়, ফলে আমি আর পড়ছি না। কেমন মমতা দেবনাথ, অনেক অনেক আদর অতনুকে। জয়দীপ রায় লিখেছেন, আজকের ছোট্ট বন্ধু যে যা সাজিয়ে এনেছে আজ আনন্দের জন্য, আমাদের জন্য তাই শুনবো। সুমিতা রায় লিখেছেন, অতনুর গান আমার খুব ভালো লাগে। অমিতাভ হোর লিখেছেন, গলফ গার্ডেন কলকাতার 33 থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সমস্ত টিম মেম্বারদের কোনো অনুরোধ নেই। আচ্ছা, এবার একটু হোয়াটসঅ্যাপ দেখি। হোয়াটসঅ্যাপ না পড়লে আবার যারা অনেকক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ করেছেন সেগুলো মিস হয়ে যাবে। সুপ্রভাত, আজ সুরমহলের অনুষ্ঠানে উপস্থিত ছোট্ট শিল্পী অতনু মিশ্র, তার মিষ্টি কণ্ঠস্বর ভরে উঠুক সকালবেলা। আজ সঙ্গে রয়েছে অসংযুক্তাদি, অসাধারণ অনুষ্ঠান। ঠিক আছে, দুটো অনুরোধ করছেন, একটা গাইলে হবে। শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া যাবার বেলায় কেবলই মনে পড়ে গো, এই গানটা কিন্তু, এইটা প্রথম লাইন নয় কিন্তু গানটা হবে হয়তোবা, অথবা আবার হবে তো দেখা। হ্যাঁ, আবার হবে তো দেখা, এই গানটা ওর লিস্টে আছে। জানি না আমরা কীভাবে 9টা বেজে প্রায় 7 মিনিটের দিকে চলে এসেছি। সৌভিক সরকার কসবা হালতু থেকে এই গানের অনুরোধ করেছেন। প্রথমে রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল সঙ্গীত দিয়ে শুরু হলো আজকে সুরমহল। মন ভরে যাচ্ছে গান শুনে, ছোট্ট অতনুর গান খুব ভালো লাগছে। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, আমরাও দেখছি এবং শুনছি। গাড়ুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে স্বপ্না আচার্য জয়েন করেছেন, বেস্ট অফ লাক জানিয়েছেন। চলো, হ্যাঁ এবার আবার পরের গানের দিকে আমরা চলে যাই, কেমন?
2: এখন আমি শ্রদ্ধা শিল্পী মান্না দেজিকে প্রণাম জানিয়ে ওনার একটি বাংলা আধুনিক গান গিয়ে শোনাচ্ছি।

0: ওহো, এইসব গান না হলে হয় বল। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে?
1: নমস্কার
0: নমস্কার, কে আছেন?
1: কি বলবো, মানে প্রথম থেকে ওই সুমিকন কাননের ফুল কিংবা তারপরে নজরুল গীতি ভালোবাসা,
0: কোন অনুরোধ আছে নাকি? সুতনুকা মাইতি সুপ্রভাত জানিয়েছেন, লিখেছেন অতনু খুব সুন্দর হচ্ছে, সুপ্রভাত জানিয়েছেন আহা কি ভালো লাগছে অতনু, তোমার সঙ্গীত উপস্থাপনা খুব সুন্দর, বাবু তুমি এগিয়ে যাও। আচ্ছা, সুব্রত রঞ্জন দাসের মেসেজ আমি পড়েছি, এখানেও কমেন্ট করেছেন। সোনালী সেন লিখেছেন, অতনু তুমি গান গাইবে আর আমি থাকবো না তা কী করে হয়, সঙ্গে রয়েছি, খুব ভালো থেকো, বাটানগর থেকে লিখেছেন। পূর্ণা ঘোষ লিখেছেন ফেসবুক লাইভে, সত্যি অতনু তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, অসাধারণ গানের সূচনা, মনটা ভরে গেছে, তুমি অনেক বড় হবে, এইভাবে সকলের মনে চিরস্থায়ী আসন পেতে রাখবে। আচ্ছা, ফেসবুক লাইভ থেকে এবার একটু চোখ রাখি হোয়াটসঅ্যাপে কে কী লিখেছেন দেখি। শুভ সকাল মিষ্টিকণ্ঠী সংযুক্তা দিদিভাই, আমার মিষ্টি কণ্ঠ নয়, একেই তো গলাটা ভেঙে গেছে জানেন তো, বুঝতে পারছি না কেন কবে আবার জোড়া লাগবে। যাই হোক, ছোট্ট শিল্পী অতনু দাদাভাই ও সকল সহশিল্পীকে, পুনে থেকে উৎপল মুখার্জি অনুষ্ঠান শুনছি আর গান শুনে শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, সব গান খুব ভালো লাগছে, অতনুকে অনেক শুভেচ্ছা রইল, আরও অনেক বড় শিল্পী হোক, আজ আমার কোনো অনুরোধ নেই, সংযুক্তা দিদিভাই ও সবাই মিলে খুব ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ পুনে থেকে জয়েন করার জন্য। আপনারা যে যেখান থেকে জয়েন করছেন প্রত্যেকে লিখুন তো যে কে কোথা থেকে দেখছেন জয়েন করছেন। আমায় নহে গো ভালোবাসো মোর গান জুড়ালো আমাদের মন প্রাণ, অসাধারণ গায়কী হৃদয় দোলা দিয়ে যাচ্ছে, অপূর্ব শিল্পীর জন্য অনেক শুভকামনা রইল, জীবনে অনেক বড় হও। নমস্কার সংযুক্তা দিদিভাই, সুপ্রভাত, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ভালো থাকবেন। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন। চলো এর পরের গানের দিকে চলে যাই, আমি জানি না অতনু ইশারায় ইশারায় দাদাদের সঙ্গে কী কথা বলছে, আঙ্কেলদের সঙ্গে কী কথা বলছে। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি কোন গানটা হবে, তালি দিয়ে দেখিয়ে দিচ্ছে রিদমটা কী হবে, তাই তো? চলো দেখি।

0: মানুষের ভালোবাসা তো পরিপূর্ণভাবেই তুমি পাও, সঙ্গে সেই জন্যই এই বন্ধুরা সকলে সকাল সকাল জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, ফোন করছেন 2248808585 এই নাম্বারে, আর অবশ্যই অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসছে 9903055992 এই নাম্বারে। এই মুহূর্তে টেলিফোনে কে আছেন? নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো। তাহলে ভালোবাসাটা বাড়ে আর তার ভালোবাসার স্পন্দনটা বোঝা যায় যে কতটা।
1: হ্যাঁ, সে তুমি এসব

0: প্রতি সপ্তাহে
1: নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, তোমরা যতক্ষণ ডাকবে আসবোই। কেমন, খুব ভালো থেকো পায়েল। আমি পড়ছি, তুমি লিখেছো, হৃদয় কলস ভরলে তুমি সুরের ঝর্ণা ধারায়, ফাগুন ছোঁয়া এনে দিলে আজ এই হৃদয় পাড়ায়, সুরের খেয়ায় ভাসছে আজি রোদ্দুর ছোঁয়া মেখে, হৃদয় পাড়ায় সুরের ঢেউ এলাম আমি দেখে, হৃদয়ের এই ক্যানভাস জুড়ে রোদের মায়াজ খেলা, অচিন পাখি ডাক দিয়েছে সুরের এই বেলায়, নিবিড় এই হৃদয় নিড়ে পাখির কুজন শুনি, হৃদয়ের এই পথ হারিয়ে ছন্দের জাল বুনি। ছন্দের জাল বুনেছেন কে? পায়েল ব্যানার্জি, এক্ষুনি যিনি টেলিফোনে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ পায়েল, খুব সুন্দর লিখেছো। পূর্ণা ঘোষ লিখেছেন, সত্যি অতনু কি সুন্দর করে গান করছো। সৈকত বড়াল লিখেছেন, ও আমার সঙ্গীতের ভগবান, অপূর্ব অপূর্ব গান শোনার সঙ্গে সঙ্গে গাটা কেমন শিউরে উঠছে। অপূর্ব, তোমাকে আশীর্বাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক বড় হও। সকলকে থ্যাংক ইউ অতনুর পক্ষ থেকে। তপন চক্রবর্তী সুরেলা শুভেচ্ছা জানিয়েছেন অতনুকে এবং আমাদের প্রত্যেককে। প্রতিমা নস্কর লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পাপড়ি রায় বিশ্বাস শুভ সকাল জানিয়েছেন। ঋদ্ধি বিশ্বাস লিখেছেন, সকালবেলা মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, খুব ভালো থেকো অতনু। স্বপ্না আচার্য লিখেছেন, বেস্ট অফ লাক। সুপ্রিয়া নাগ গুড মর্নিং জানিয়েছেন। কবিতা চক্রবর্তী বলছেন, খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল। হ্যালো দিদি, কেমন আছেন? রুম্পা ঘোষ লিখেছেন, আমি খুব খুব ভালো আছি, আরও একটু ভালো থাকি, এমন সুন্দর সুন্দর কমেন্ট, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ পড়লে অবশ্যই, এবং তার সাথে টেলিফোনে আপনাদের গলা শুনতে পেলে। চলো অতনু, রেডি পরের গান নিয়ে?
2: হ্যাঁ অবশ্যই
1: অবশ্যই, চলো শুনি পরের গান।
2: এখন শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রজিকে প্রণাম জানিয়ে ওনার একটি বাংলা আধুনিক গান গেয়ে শোনাচ্ছি।

0: এরপরে না সত্যি সত্যি আমি চোখ বন্ধ করে গান শুনছিলাম, এবং গান শুনতে শুনতে আমি ভাবছিলাম যে কতটা কতটা ভালোবাসা থাকলে, কতটা আবেগ থাকলে এরকম গান করা যায় এত ছোট বয়সে। সত্যি সত্যি অতনু ইজ আ চাইল্ড প্রডিজি, উইশ হিম মোর সাকসেস ইন লাইফ, অনলি হোপ দ্যাট ফেম অ্যান্ড পপুলারিটি অ্যাজ দিস ডেঞ্জার এজ ডাজ নট ডিস্ট্র্যাক্ট ফ্রম হিজ সাধনা। আশিস দত্ত লিখেছেন সল্টলেক থেকে। এটাই সব থেকে দামি কথা যে এই রকম সময়ে দাঁড়িয়ে তুমি এত সুন্দর গান গাইছো, এবং এভাবেই তুমি এগিয়ে যাবে মাটিতে পা রেখে আকাশের স্বপ্ন দেখতে দেখতে, এটাই তো কথা। কে রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই, সুপ্রভাত।
0: সুপ্রভাত
1: দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদিভাই দিদিভাই আমার প্রিয় শিল্পীর গান উনি একটা গাইলেন, আর একটা রিকোয়েস্ট করব, ওই ঝিরি ঝিরি বাতাস
0: কাঁধে
1: এই গানটা যদি শ্যামল মিত্র
0: তোমায় মনে পড়ে। বেশ বেশ বেশ,
1: হ্যাঁ ওনাকে খুব খুব আশীর্বাদ, এবং বড় হোক আরো ভালো আমরা গান শুনতে পাবো।
0: মোটামুটি এক ঘন্টার কাছাকাছি আমরা পার করে এসেছি সময়, তার মধ্যে মোটেই কটা ছটা গান হয়েছে, আরো বেশ কিছু গান হবে। মহুয়া দাস ইতিমধ্যে জয়েন করেছেন, মহুয়া দাস মজুমদার আমাদের ফেসবুক লাইভে লিখেছেন, আহা অসাধারণ সকাল। আচ্ছা মহুয়া দাস আরো লিখেছেন, মন ছুঁয়ে যায় তোমার গান বাবু, লামডিং আসাম থেকে লিখেছেন। দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ ফেসবুকে জয়েন করেছেন এবং তোমাকে আশীর্বাদ করছেন। আর ঋদ্ধি বিশ্বাস লিখেছেন, সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেল, খুব ভালো থেকো অতনু।
2: আচ্ছা
0: সোনালি সেন, অতনু তুমি গান গাইছো খুব ভালো লাগছে, বাটানগর থেকে লিখেছেন। বেশ আর এবারে দেখি একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপে আর কে কী কী লিখেছেন। সুপ্রভাত দিদিভাই, লাইভ দেখছি থাকবো 10টা পর্যন্ত, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুপ্রভাত সংযুক্তা দিদিভাই, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অতনুকে আজকের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য, বয়সে ছোট হলেও তার প্রতিভা সর্বজন বিধেয়। আচ্ছা অতনু আমি তোমাকে ফোনে পাচ্ছি না, পেলে আমি কথা বলবো, তোমার কাছ থেকে আরও ভালো ভালো গান শুনতে চাই, যদি সম্ভব হয় হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান যদি গাও খুব ভালো লাগতো। মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল এবং সুরজ পাল লিখেছেন, সুপ্রভাত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আমি অনুষ্ঠান শুনছি, খুব ছোট্ট কণ্ঠশিল্পীর কণ্ঠে প্রারম্ভের গানটি মুখরিত করেছে। আর শেষে বলি যে সপ্তাহে গত সপ্তাহের মতো দয়া করে আচ্ছা পুনরাবৃত্তি করবেন না। হ্যাঁ আমি গানের লিস্ট এই জন্য নিয়ে নিই, জানেন তো আমি একটু পড়াশোনা করে আসতে সবসময় ভালোবাসি, এই কারণে অতনু বলে দাও সবাইকে যে আমি তোমার কাছ থেকে গানের লিস্ট নিয়েছি কিনা। আমি আসলে গানের লিস্ট নিই যাতে একই গান পরপর রিপিট না হয়, এইটা আমার সবসময় চাওয়া থাকে, কারণ একই গান যদি আমরা বারবার প্রত্যেক সপ্তাহে শুনতে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু একই গান এত হাজার হাজার লক্ষ লক্ষ গান থাকা সত্ত্বেও কেন আমরা এই একটা দুটো গান বা 10টা গানের মধ্যে ঘোরাফেরা করব। আপনার সঙ্গে আমি একেবারে একমত। আচ্ছা এই কথাটি বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, না ক্ষমা চাইবেন না, আমি আপনার সঙ্গে একমত। গোপাল মান্নার লিখেছেন উলুবেড়িয়া তেঁতুলতলা থেকে। আচ্ছা এরপরে ওল্ড সং গোল্ডে লাজবাব শ্যামপুর থেকে কে লিখেছেন আমি না নামটা বুঝতে পারলাম না, হরিনারায়ণ সম্ভবত। বিস্ময় বালক পার্থিব মোদক লিখেছেন তালপুর হুগলি থেকে। আসলে সাধনার জায়গাটা বুঝতে এখনও অতনুর বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু ও গানটা ভালোবেসে গায় এইটা আমরা সবাই বুঝতে পারি, তাই না অতনু? তুমি গান ভালোবেসে গাও, খুব ভালোবাসো ছোটো থেকে গান গাইতে। হ্যাঁ একটু জল খেয়ে নাও, আমি একটুখানি আরও একটা মেসেজ পড়ে নিই নাকি, তুমি জল খাও। আজ আমরা গান শুনছি প্রিয় অতনুর, গানে গানে ছড়িয়ে গেল সুর সুমধুর, যন্ত্রের ঝংকারে মুখর সুরমহলের আসর, সংযুক্তাদি মাঝে মাঝে শোনার মধুর স্বর, গ্রীষ্মের খরচ

0: উত্তাপে রসালো আমের মতো সুন্দর সুন্দর স্মৃতি জাগানো গান আছে যত। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। আচ্ছা, এর পরের গান নিয়ে রেডি তো তুমি?
1: অবশ্যই।
0: হ্যাঁ অবশ্যই, একটা ওই যে লম্বা গানের লিস্ট লিখেছো করেছো, তার মধ্যে থেকে কত নম্বর গানটা এখন হবে, আবার কোন গানটা হবে বলো?
1: এখন মানে একটু বেছে বেছে করছি, দু তিনটে একটু বাদ গেছে
0: বেশ।
1: আর
0: স্কিপ করে করে করো,
1: স্কিপ করে করে
0: কোনটা করবে বলো?
1: এখন
0: এখন
1: পাগলা গারদ কোথায় আছে,
0: কোথায় আছে, এখানে আছে?
1: না না, এখানে রাঁচিতে আছে।
0: রাঁচিতে আছে। আচ্ছা চলো শুনি।

0: আমরা একটু পাগলাগার কোথায় আছে একটু ওর কাছে জেনে নিই, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি

0: বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায়, জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার।
2: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
3: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল। সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
4: আমরা রয়েছি FM গোল্ডে, আমরা রয়েছি সুর মহলে, আর আমাদের সঙ্গে আজ ছোট্ট অতনু রয়েছে, খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছে। এবার কি কি গান হচ্ছিল, তা 4-5টা গানের কথা বলছিল, তার মধ্যে আমি একটা গান বলেছি, আপনাদের নিশ্চয়ই সকলের খুব ভালো লাগবে। আর অতনুর সঙ্গে আজ রয়েছে, আমাদের সঙ্গে কারা কারা রয়েছে, রয়েছে অনুপম, রয়েছে সায়ন্তন, আর রয়েছে অর্ণব। সকলে মিলে একটা সুন্দর সকাল, 1.5 মাস শোনা হয়নি সংযুক্তা দির গলা। উমা কেন, আমি তো 1 সপ্তাহ আসিনি। কে লিখেছেন, কে লিখেছেন, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। তারপর কি লিখেছেন, 1.5 মাস শোনা হয়নি সংযুক্তাদির গলা, মনটা ছিল ভারাক্রান্ত, পেয়েছি বড় জ্বালা, কলকলিয়ে ঝর্ণা নামে সংযুক্তাদির গলায়, হাসিখানি মিষ্টি মধুর টুংটাং সুর শোনায়। ব্যস্ত বড় ছিলাম আমি 1.5 মাস ধরে, কেমন করে কেটেছে দিন সুরমহল ছেড়ে, শুনছি বসে এপারে বসে, এপারে বসে পুচকি অতনুর গান। পুচকি পুচকি এখনো পুচকি, এইকে পরে এখনো পুচকি, হ্যাঁ পুচকি, ও আমাদের কাছে তো পুচকিই থাকবে। আচ্ছা শুনছি দুষ্টু মিষ্টি গান শুনিয়ে ভরাবে মন প্রাণ, ছোট্ট ছেলের ভক্ত আমি নেই তো সন্দেহ, ওর মতো গাইতে কি গান পারে বলো কেহ, না একদমই তাই। ঝমঝমিয়ে বৃষ্টি যেন শান্তিবাড়ি হয়ে, এই নিদাগে বসন্ত রাজ দিচ্ছে মলয় বয়ে। অর্ণব অনুপম সায়ন্তন ভাই আছে আসরে, তিনজনেতে জমজমাটি হয় সুরের বাসরে, ভীষণ ভালো লাগছে গান, জমেছে জলসা, টুংটাং পিয়ানোয় চাই শুনতে অতনুর গলায়। অতনু অনেক বড় হোক এটাই মনের ইচ্ছা, শেষে জানাই ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য, 1.5 মাস ব্যস্ততার কারণে আমাদের সঙ্গে থাকেননি, কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনাকে এত সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবো আমরা জানি। আমি আর কথা বলবো না, এরপর আমি থামি, গানে থাক ধরি, বলো এবার কি শোনাচ্ছ, হিন্দি গানের কথা বলছিলাম তো,
5: হিন্দি গান গাইবো মালদেজির।
4: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
5: জঞ্জির মুভির একটি হিন্দি গান গাইবো।
4: বেশ বেশ।

0: দারুন দারুন দারুন, কেয়া বাত। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, শুভ সকাল সংযুক্তা জি।
0: শুভ সকাল, কে আছেন?
1: হুগলির উত্তরা দিকে তিলকদা চলে এলাম, অনেক
0: কষ্টে লাইনে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
1: আজ তো অতনু একদম দুর্দান্ত, দুর্দান্ত,
0: দুর্দান্ত,
1: একদম জোড়া শালিক দেখি সকাল।

0: আমি অনুরোধ রেখেছিলাম, আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নাই, দুটো গানের অনুরোধ রাখলাম। পাগল হয়ে যাচ্ছি গান শুনতে শুনতে,
1: একদম আমরা পাগল হতেই থাকি, সেই জন্যই তো পাগলা গানত গুলো রয়েছে। অতনু সব রকমের গান গাইতে পারে, তবে শিল্পী মান্নাদের গলার গান ওর গলায় অন্য মাত্রা পায়। জানি প্রতিষ্ঠিত শিল্পীদের মাঝখানে একদিন ওকে দেখতে পাবো, প্রথম থেকে আছি শেষ পর্যন্ত থাকবো প্রিয় অতনুর জন্য। উৎপল কুমার দাস দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আমরা যখন যখন যা যা নিজেদের মধ্যে কথা বলছি না, আপনার সঙ্গে আমি কথা বলছি, তখন কিন্তু অতনু ব্যস্ত পরের গান নিয়ে, কিন্তু তার আগে আমি একটুখানি আচ্ছা অনিরিনা ঘোষ কি লিখেছেন বেহালা থেকে একটু পড়ে নি। আগে দুটো তিনটে রবিবার আমার শোনা হয়নি, আজকে আবার তোমার সুরেলা মিষ্টি কণ্ঠ আর সুরেলা যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীত শুনতে পেয়ে খুব ভালো লাগছে। রবিবার বলে অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কিন্তু এই প্রোগ্রামটা শুনতে থাকি। আজকে অতনুকে প্রথমে আমি মেয়ে ভেবেছিলাম, এই অতনু তোমাকে না একজন মেয়ে ভেবেছিলেন, একজন আন্টি অনিরিনা ঘোষ। তারপরে দেখলাম নাম এবং অতনুকে মেলাতে পারছিলাম না, পরে দেখলাম আমাদের সেই বিস্ময় বালক, বড় ভালো গান করে, আরো ভালো গাইছে এখন। ওর জীবনে অনেক উন্নতি হোক, গান নিয়ে এগিয়ে যাক, বিশ্বজোড়া ওর নাম হোক, এই ভালোবাসা আর শুভেচ্ছা। সবাইকে থ্যাংক ইউ বলে দাও, এত সুন্দর করে লিখছেন,
2: ধন্যবাদ।
1: একদম সঙ্গে থাকতে হবে, এভাবেই আশীর্বাদের হাতটা ওর মাথায় রাখতে হবে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে কি লিখেছেন দেখি, শুভ সকাল বন্ধুরা, হিমসাগরে ডুবেছিলাম পেলাম না তার তল, আম্রপালী বন্ধু বলল চল শুনি সুর মহল, তনুর দাম বলতে সত্যি বলতে নাই নাই যে এই ভাবে, অতনু সোনা বুঝিয়ে দিচ্ছে সুর ছন্দ গানই রবে, উপরওয়ালা ভালো রাখুন, উপরওয়ালা ভরসা রাখুন, ভালো রাখুন, তোমরা ভালো থেকো, পারলে আমায় সবার সঙ্গে একটু মনে রেখো, আপনাকে তো মনে রাখতেই হবে, না হলে চলবেই না। আচ্ছা একটু আকাশবাণী কলকাতা পেজে যদি একটুখানি চোখ রাখি, সেখানে কি দেখি কে কি লিখেছেন, অতনু আর ডি বর্মনের নদীর পাড়ে, হ্যাঁ এই গানটা না অতনু গাইবে না, এটা সামনের সপ্তাহের জন্য আমি জমিয়ে রাখলাম, সামনের সপ্তাহে রাহুল দেব আসবে এবং সেদিন সেই গানটা হবেই হবে, এখন থেকে কথা দিয়ে গেলাম। সন্দীপ দে লিখেছেন আহা মন ভরে যাচ্ছে গান শুনে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ঝুমা ব্যানার্জি লিখেছেন। কার্তিক লিখেছেন আরও একটা মান্নাদের গান শুনতে চাই। ইন্দ্রাণী ঘোষ লিখেছেন বা দারুণ। বিল্টু শীল লিখেছেন অসাধারণ। মনতোষ বেরা লিখেছেন অপূর্ব, সঙ্গে আছি কেরালা থেকে মিজান আনসারি, থ্যাংক ইউ সো মাচ, প্রিয় ছোট অতনুর কাছ থেকে কি সুন্দর সুন্দর গান শুনছি। ঝুমা ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আচ্ছা অনেক অনেক ভালোবাসা আদর সব কিছু পেয়ে গেছো, এবার পরে কোন গানটা ভাবছিলে তুমি, তুমি যেন কি ভাবছিলে, ওদের ইশারা করছিলে
2: যে আঁখিতে এত হাসিলো কেন,
1: এই গানটা তোমার গলায় একটা অন্যরকম টেক্সচার নিয়ে আসে, চলো দেখি কিরকম হয়।

0: মনটা একদম খুব ভালো হয়ে গেল গো একদম। অতনু যখন খুব ধুমধাড়াক্কা গান গায় তখন যেরকমভাবে আমরা এনজয় করি, আর এইরকম গান যখন গায় তখন সত্যি সত্যি তার আকুতি আমাদের স্পর্শ করে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাইদা।
0: হ্যাঁ নিতাইদা বলুন।
1: হ্যাঁ, আমি একটু অতনুর কাছ থেকে গান শুনতে চাই, হংসরাজ ছবি ও দিদিমণি গানের গান।
0: বেশ, একটু সঙ্গে থাকতে হবে, দেখা যাক। আর মিনিট 9 মিনিট মতো আছে আমাদের হাতে, খুব তাড়াতাড়ি করে কয়েকজনের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপের প্রাপ্তি স্বীকার করে ফেলি। কুমার শঙ্কর বারুই লিখেছেন, বিস্ময় মালকের বিস্ময় করা গান শুনে দেখে মন ভরে যাচ্ছে, অনেক অনেক শুভকামনা রইল অতনুর জন্য, জোড়া মন্দির সাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। স্বপ্না আচার্য লিখেছেন, খুব খুব ভালো লাগছে এই গানটা। আচ্ছা, গানের অনুরোধ পরের দিন নিশ্চয়ই হবে। চৈতালি দাস লিখেছেন, আহা, প্রত্যেকটি গান আত্মস্থ করে গাইছে, মন ভালো হয়ে যাচ্ছে। শঙ্করচন্দ্র দে, সুব্রত রঞ্জন দাস, নবকুমার কর্মকার, সুমিতা রায়, মৌসুমী ব্যানার্জি, জয়দেব দাস, সবাই বলেছেন অসাধারণ। একটুখানি দিলীপ বোস লিলুয়া হাওড়া থেকে লিখেছেন, নমস্কার সংযুক্তাকে, তোমাকে এবং সুর মহলের সকল কলাকুশলীদের এবং অবশ্যই আজকের ক্ষুদে শিল্পী অতনুকে। খুব ভালো লাগছে আপনাদের সকলকে আমাদের সঙ্গে পেয়ে এই সকালবেলাটায়। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, ওই হিন্দি গানটা হবে না? হোক না, হোক না, একটু ওটা একটু সবাই সবাই খুব এনজয় করি আমরা সবাই মিলে। চলো, আর আর 8 মিনিট মতো আছে, চলো দুটো গান হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা হোক, প্লিজ প্লিজ,
2: ডি ডি ডি ডি ডি।
0: আচ্ছা

0: একেবারে যেতে যেতে তোমার নিজের গানটা আমরা শুনবই, সেই গানটা না শুনে তো আর যেতে দেবো না, কিন্তু তার আগে থ্যাংক ইউ বলবো তোমাকে, অনেক অনেক আদর। আবার নিশ্চয়ই এরকম ভাবেই কোনো একদিন দেখা হবে, অনেক অনেক নতুন গান হবে, আপনাদের প্রত্যেককে অনেক অনেক আদর এবং অবশ্যই বড়দের প্রণাম এবং ভালোবাসা শ্রদ্ধা সকলকে। আগামী পর্বে আবার দেখা হবে অনুপম, আর অবশ্যই অর্ণব এবং সায়ন্তনকে অনেক অনেক ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, পায়েল এবং অবশ্যই আমাদের শুভায়ন স্যারকে অসংখ্য কৃতজ্ঞতা। সবাই মিলে খুব ভালো থাকবো আমরা, সুরমহলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। যেতে যেতে আমরা তোমার নিজের গানটা শুনবো, সেটা শুনতে শুনতে টাটা বলি, চলো গানটা শুনি। না, 3 মিনিট আছে, একটাই গান হবে,
1: একটা অন্তরেই হবে, ঠিক আছে,
0: একটাই অন্তর হবে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ রোধ ও জনগণনা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ

0: শস্য বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এরপরে খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার জি সেভেন সম্মেলনে যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ নিয়ে পরপর 8টি জি সেভেন বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুদেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cyber security, tourism and people-to-people contact.
0: ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিরের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, পিএম ভারতীয় জনঔষধি পরিযোজনার মতন কর্মসূচি মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেল শিক্ষাও বর্তমানে অনেকটাই সহজ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক চিকিৎসক গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল

পোর্টাল চালু করা হচ্ছে হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাজিকিস্তানের দুশানবেতে আয়োজিত একটি যোগব্যায়াম অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, যোগব্যায়াম এমন এক শাশ্বত মূল্যবোধের প্রতিফলন ঘটায় যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলন আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 6 তারিখে তেহরানে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। ভরতনাট্যম নৃত্যশৈলীতে একটি ঐতিহাসিক সাংস্কৃতিক মাইলফলক অর্জিত হয়েছে। 5,000-এরও বেশি ভরতনাট্যম নৃত্যশিল্পী কলম্বোতে একসঙ্গে এক মঞ্চে নৃত্য পরিবেশন করে এক বিশ্ব রেকর্ড করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ভরতনাট্যম নৃত্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল। ভারতের সঙ্গমম গ্লোবাল একাডেমি এবং শ্রীলঙ্কার সঙ্গমিজ লিয়া দল যৌথভাবে কলম্বোর গাল ফেস গ্রিনে এই অনুষ্ঠানের আয়োজন করে। মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এসবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। এবারে বিশ্বকাপের খবর।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেবো কি?
1: ওহো।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা শুরু করলাম আমাদের আজকের তোমায় গান শোনাবো। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনছিলাম গান। আর এই গানের জন্য অনুরোধ করেছেন শ্যামসুন্দর দাস, কাকলি দাস ও বুদ্ধদেব দে, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা থেকে। কিন্তু আপনাদেরকে না একটা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছে, এই শিল্পী এতটাই স্বনামধন্য যে এর নাম না দেবব্রত বিশ্বাস থেকে অন্য কিছু হলে সেটা আমাদের ভীষণ দৃষ্টিকটু লাগে। দেবব্রত বন্দ্যোপাধ্যায় নন, দেবব্রত বিশ্বাসের গাওয়া গান আমরা শুনলাম, চলে যাব পরের গানে।
1: একদমই তাই। আর তার আগে বলে দিই, আজকে 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি আমরা আরেক জুটি, দেবলীনা আর দোলন।
0: একদমই।
1: আর এই মুহূর্তে আবারও একটা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এসছে। আপনারা সকলেই জানেন আমাদের FM গোল্ডের যে ফেসবুক পেজ, সেখানে তোমায় গান শোনাবোর যে পোস্টার পড়েছে তার কমেন্ট সেকশনে গিয়ে আপনারা তো অনুরোধ করছেন। এছাড়াও সেই পোস্টারে যে নাম্বার দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপ করে কিংবা SMS করে অনুরোধ পাঠাতে পারেন। সেরকমই ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে অনুরোধ করেছেন সুচিত্রা মিত্রর কণ্ঠে আবারও একটি, মানে এক একজনের কণ্ঠে এক একটা গান ইতিহাস হয়ে থেকে যায় না দুলন্দি, ঠিক সেই রকম একটা গানের জন্য অনুরোধ। আমরা চলে যাব সেই অনুরোধে।

0: আশ্চর্য এক ছবি তৈরি হয় এই গান আমরা যখনই শুনি। আর সেই ছবিতে যে আকাশের কথা বলা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে, যে বার্তা এসে পৌঁছেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, খানিকটা হলেও মিল পাবেন, হয়তো সেই গ্রামের প্রেক্ষাপট না পেলেও শহরের যে বৃষ্টির আবহাওয়া ঠিক সেই রকম খানিকটা আপনারা পেতে চলেছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: চলে যাই আমরা তাহলে এবারের, আজকের আমাদের পরের গানে। পরের গান আমরা শুনব তালাত মাহমুদের কণ্ঠে, তাই তো? তালাত মাহমুদের এই গান 59 সালের গান, শ্যামল গুপ্তের কথায়, ভি বালসারার সুর।

0: আমরা তালাত মাহমুদের কণ্ঠে শুনছিলাম এই গান। আর এই গান শুনতে চেয়ে যিনি অনুরোধ করেছিলেন তিনি হলেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিথি, রায়পাড়া, কলিকাতা 50 থেকে।
1: আমরা আজকের অনুরোধ শিল্পীদের যাদের রয়েছে আমরা চেষ্টা করছি তাদের সবকটি অনুরোধই রাখতে। এরপরে আমরা কি সলিল চৌধুরীর গানে যেতে পারি?
0: হ্যাঁ, মানে আমাদের কাছে একটা অনুরোধ এসেছে সলিল চৌধুরীর কথায় সুরে এবং সলিল চৌধুরীর কণ্ঠে
1: যে কোনো গান। এটা এই অনুরোধটা একটু আনইউজুয়াল, সলিল চৌধুরীর কণ্ঠে গান শোনার অনুরোধ, ভালো লাগলো। বাবু গাঙ্গুলি শুনতে চেয়েছেন শালকিয়া হাওড়া থেকে, তো সলিল চৌধুরীর গান আমরা শুনবো বাবু গাঙ্গুলির অনুরোধে। সবাই

0: সলিল চৌধুরীর পর অনুরোধের শিল্পী আশা ভোঁসলে, আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা। শুনতে চেয়েছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশত্রণী, কলকাতা 70 থেকে। আশা ভোঁসলের এই গান আমরা শুনব শুভ্রা ভট্টাচার্যের অনুরোধে, সবাই মিলে
1: সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: শুনছিলাম আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, তার নিজেরই সুরে মুকুল দত্তের কথায়। 1971 সালে এই গান সৃষ্টি হয়েছিল, আর এই গান শুনতে চেয়েছিলেন যারা, তাদের
1: পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট
0: দমদম
1: থেকে। আর এবার আমরা চলে যাব পিতাপুত্র ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে কুঞ্জপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে তাপস ভূঁইয়া।

0: গীতিকার প্রণব রায় তাঁর কথায় এবং পবিত্র চট্টোপাধ্যায় সুরে আমরা শুনছিলাম এই গান পিতাপুত্র ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে,
1: 1969 সালের গান এটি। আর
0: এবার আমরা চলে যাব পরের গানে, আবারও একটু অন্য রকমের অনুরোধ, মানে কম আসে। শিল্পী রবীন মজুমদারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং নচিকেতা ঘোষের সুরে আমরা আগে গানে চলে যাই বড়।
1: একদম

0: রবীন মজুমদারের গাওয়া গান আমরা শুনছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনতে চেয়েছিলেন। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা।
1: আমরা এবার যাব ইলা বসুর গানে। ইলা বসুর গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে, বিশেষ করে এই গানটি শুনতে চেয়ে শুনতে চেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকাটি থেকে সঞ্জীব কুমার মণ্ডল।

0: শুনছিলাম আমরা শ্যামল মিত্রের গাওয়া গান। 1962 সালে এ গান লিখেছিলেন, সুর করেছিলেন সলিল চৌধুরী। আর কারা শুনতে চেয়েছিলেন গান বলে দিই, সুব্রত রঞ্জন দাস, সুনেত্রা দাস, সুনিতা দাস, অভিরূপ দাস, গাড়ুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: এরপর চলে যাব একটা মজার গানে, ছদ্মবেশী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে জহরডায়ের লিপে যে গান ছিল অনুপ ঘোষালের কণ্ঠে, সেই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।

0: অসাধারণ একটা গান
1: একদম।
0: হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব একেবারে শেষ অনুরোধে, আমাদের কাছে আগুন এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। গান শুনতে চেয়েছেন অসীমা সেন, নাকতলা কলকাতা 47 থেকে। আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে আমরা শুনব এই গান, রাহুলদেব বর্মনের সুরে এবং স্বপন চক্রবর্তীর কথায়। আর এই গান শুনতে শুনতে আপাতত তোমায় গান শোনাবো থেকে বিদায় নেবে দোলন দে বলি না, আবারও কথা হবে ঠিক দুপুর 2:30 মিনিটে।
1: অবশ্যই আজকে খুব ইন্টারেস্টিং জুটি নিয়ে আসবো আমরা, সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা,
1: বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই।
2: বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন
1: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: पता है, दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है।

0: গানে গানে তো আমরা অনুষ্ঠান শুরু করেই দিলাম, আর গান শুনলেই, মানে এই গানটা শুনলেই যার মুখ চোখে ভাসে, বলা বাহুল্য আজকে আমাদের যে দুজনের জুটি তার মধ্যে তিনি একজন, তনুজা, আর একজন অবশ্যই এ ছবির নায়কের ভূমিকায় যিনি ছিলেন আমাদের সেই উত্তম কুমার।
1: আর আজকে আমরা যে জুটি বেঁধে জুটিতে দুটিতে এসে পৌঁছেছি, আবারও বলে দিই, দেবলীনা আর দোলন।

0: তো আজকের জুটি আমরা উত্তম তনুজা, এই জুটিকে নিয়ে আজকে আমরা কথা বলবো।
1: ঠিক।
0: এবং উত্তম তনুজা মানেই তো মানে প্রচুর একসঙ্গে একঝাঁক ভীষণ জনপ্রিয়, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, ভীষণ রোমান্টিক গান।
1: আর সব থেকে মজার কথা, দেখো এমন একজন মানুষ যিনি বম্বে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তার মা কাজ করেছেন, তার দিদি কাজ করেছেন, হ্যাঁ, এবং প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত বললে কম বলা হয়,
0: বম্বেতে কাজ করার তাদের লেগাসি রয়েছে।
1: এবং তিনি বলছেন যে তিনি মাত্র একটি বাংলা শব্দই জানতেন বাংলা ছবিতে কাজ করার আগে, সেটা হলো ধন্যবাদ। এর বাইরে আর কোনো বাংলা শব্দের সঙ্গে তার পরিচিতি ছিল না। তো সেই রকম সময়ে মানে বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুরকার সলিল চৌধুরী, তার ভাই, যার মানে ইন্ডাস্ট্রিতে সবাই বাবুদা বলে তাকে জানতেন, তো তিনি গিয়ে এই 19 বছরের মেয়েটিকে একটা প্রস্তাব দেন এবং বলেন যে একটা বাংলা ছবি হবে, একটা নতুন মুখ তারা চাইছে, মানে যে মুখ বাংলায় এর আগে ব্যবহার হয়নি, তো সেরকম একজনকে চাইছে, তুমি কী করবে? তো তনুজা বরাবরই মানে যে কোনো রকমের চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করতো, অসম্ভব ভালোবাসতেন। কিন্তু তারপরেও তার মনে হলো একটা তবু, ছোট্ট একটা তবু, যে ভাষাটা তো তেমন কিছুই জানি না একটা শব্দ ছাড়া, কিন্তু যেটা ছিল ওনার মনে, যে কোনো ভাষার প্রতি একটা অসম্ভব আগ্রহ ছিল।
0: এবং সেই কারণেই আর একটা জায়গা থেকে হয়তো একটু হলেও তার সুবিধে হয়েছিল, মুখার্জি পরিবারে বিয়ে হওয়া, সেই সবটা মিলিয়ে একটা কোথাও বাংলার সঙ্গে একটা অ্যাফিনিটি থেকে অভিনয়ের প্রস্তাবটা ভেবে দেখেছিলেন। কিন্তু
1: যখন ভাবছেন তখনও তো বিয়েটা হয়নি,
0: না সেটা হয়নি, হ্যাঁ একেবারেই তাই। কিন্তু
1: কিন্তু ওই যে একটা যে কোনো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব, এবং এবং তনুজার বিভিন্ন সাক্ষাৎকার যদি আপনারাও শোনেন দেখবেন তিনি বলছেন এই কথা যে আমি কখনো না হেরে যাওয়ায় বিশ্বাস করি না, যে আমি এটা পারবো না, আমি এটা বলে দেবো এবং আমি পারবো না বলে আমাকে সেখান থেকে সরে আসতে হবে, এটা তিনি বিশ্বাসই করতেন না, একবার চেষ্টা তো করে দেখি। এবং সেই মন নিয়ে যিনি এসে পৌঁছচ্ছেন, তাকে যিনি সাহায্য করছেন, কীভাবে সাহায্য করছেন, সেই গল্পেই যাব। এবং সেই গল্পের সূচনা এই গান ছাড়া আর অন্য কোনোভাবে বোধ হয় করা সম্ভব না।
0: কথা বলি দে বলি না, যেটা তুমি বললে যে চ্যালেঞ্জ নেওয়াটা, চ্যালেঞ্জ নেওয়াটা অবশ্যই, এটা তো মানে তনুজার একটা সহজাত বিষয়। কিন্তু তারপরেও যখন শুনলেন যে অভিনয়টা কার বিপরীতে না উত্তম কুমার, তখন কোথাও কিন্তু একটা ওই যাকে বলে একটা
1: একটা তবু,
0: হ্যাঁ একটা হিমস্রোত বয়ে গিয়েছিল। কিন্তু তারপরে ওই যে তোমার যে গল্পটা, অবশ্যই সেই গল্পের পর্ব আসে।
2: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো,

0: এমন একজন মানুষ, তনুজা এমন একজন অভিনেত্রী যিনি ভালোবেসে উত্তম কুমারকে উল্লেখ করেছেন, হি ইজ আ রোম্যান্টিক জায়ান্ট, ভাবো। এবং তিনি বলছেন যে আমি তো খুব ছোটখাটো ছিলাম এবং উত্তম কুমার এত লম্বা, এত লম্বা, আমি যখন পাশাপাশি দাঁড়াতাম আমার মাথাটা পড়তো ঠিক তার যেখানে বুকের কাছে, বাঁদিকে যেখানে হার্ট থাকে, এবং সেটা উত্তম কুমারই ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি দেখেছো তো তুমি আমার কোথায় আছো, আমি কিন্তু সারা জীবন তোমাকে ঠিক আমার এইভাবে আমার হৃদয়েই রেখে দেবো,
1: হৃদয় দিয়ে আগলে রাখবো। এবং এইটা অবশ্য উত্তম কুমার সম্বন্ধে অপর্ণা সেনও বলেছেন যে এই রোম্যান্টিসিজমটার সঙ্গে একইভাবে একটা অসম্ভব প্রোটেক্টিভ টাচ ছিল তার, যেটা খুব কম বয়সী নায়িকাদের ভীষণ অ্যাট ইজ করে দিত তার সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে। এবং তনুজার মধ্যে তো একটা অদ্ভুত স্বভাব সাবলীলতা ছিল, যে সাবলীলতাটাকে এদের প্রত্যেকটা অভিনীত চরিত্রের মধ্যে মানে ছবিগুলোতে দেখলে বোঝা যায় যে সেই সাবলীলতাটাকে একটা মানে কি বলবো, যাতে মানে ম্যাক্সিমাম ব্যবহার করা যায়, সেই সাবলীলতাটাকে যাতে একটা ছবির প্লাস পয়েন্ট হিসেবে কাজে লাগানো যায়, উত্তম কুমার কিন্তু নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছেন। এটা মানে একটু সন্ধানী চোখ দিয়ে যদি চরিত্রগুলো দেখা যায় তাহলেই বোঝা যাবে। কারণ একে তো দেখো বয়সের একটা অনেকটা ব্যবধান রয়েছে, কিন্তু সেটা উত্তম কুমারের যে মানে সপ্রতিভতা সেটা ধরো দেওয়ানেয়া থেকে যদি আমরা ধরি, 63-তে তো দেওয়ানেয়া প্রথম করলেন তারা, সেখানে একেবারেই মানে, এবং দেওয়ানেয়াটা শুনলে কিন্তু বোঝা যায় তনুজার কথা একটু টান রয়েছে, যেটা পরের দিকের ছবিগুলোতে ছিল না, পরের বাংলা ছবিগুলোতে ছিল না। এবং মানে তারপরে তো একটা সময় তনুজা ফ্লুয়েন্ট বাংলা বলতেন, কিন্তু প্রথমে মানে দেয়ানেয়াতে একটু রয়েছে, এবং সেই কারণেই বোধ হয় দেয়ানেয়াতে ওই তাদের পরিচয়ের জায়গায় প্রথমটায় আর কি শ্যামলাহা বলছেন যে পশ্চিমে ছিলেন, এই সব কলকাতায় এসেছেন রিটায়ার করে ভাগ্নিকে নিয়ে, মানে ওই জায়গাটাকে একটা কোথাও ব্যাপারটাকে একটু যুক্তিগ্রাহ্য করার জন্য। তো যাই হোক, তো সেইখান থেকে আমার যতবারই দেখি ছবিগুলো, এই ছবিগুলোর কাছে তো বারবার ফিরতে হয়, ততবারই মনে হয়েছে মানে তনুজার ওই যে যাকে বলে ছটফটে, ভীষণ একটু মুডি, একটু উইমজিক্যাল, এবং একই সঙ্গে সে কারো একজনের মানে প্রেমে ঠিক বলা যায় না, মানে এটাকে কী বলবো, একটা ইনফ্যাচুয়েশন, একটা ঘোর, সেই সবটার মধ্যে একজন সেলিব্রিটির মোহে সে একেবারে যাকে বলে আপাদ মস্তক সে ডুবে রয়েছে। তো এইখানে উত্তম কুমারের যে রোল ড্রাইভার হিসেবে শুধু নয়, দেয়ানেয়াতে তো
0: হৃদয় হরণ,
1: হ্যাঁ, এবং তার সঙ্গে অনেকগুলো পার্ট তাকে মেনটেন করতে হচ্ছে। এক হচ্ছে ড্রাইভারের ভূমিকায় একটা মিথ্যে অভিনয় করে যেতে হচ্ছে, দ্বিতীয়ত তিনি যে প্রখ্যাত গায়ক অভিজিৎ চৌধুরী সেই আইডেন্টিটিটাকে লুকিয়ে রাখতে হচ্ছে, আবার একই সঙ্গে প্রশান্ত রায় তার যে আসল পরিচয় সেই আইডেন্টিটিকেও লুকিয়ে রাখতে হচ্ছে। মানে তিনটে রোল তিনি একসঙ্গে প্লে করছেন, এবং স্বাভাবিক সেখানে তো তার সেন্সিবিলিটি থাকবেই, সেই সেন্সিবিলিটি দিয়েই তিনি সবটা মেনটেন করছেন, এবং উল্টো দিকে এরকম একটি বাচ্চা মেয়ে যাকে বলে তাকে সামলাচ্ছেন।
0: আর সবথেকে মজার ব্যাপার দেখো যে সবথেকে মানে ঘনিষ্ঠ মাখো মাখো সম্পর্কগুলো সেখানেই হয় যেখানে

0: সেটা একটা কোথাও একটা অম্ল বা তিক্ত এরকম জায়গা থেকে শুরু হচ্ছে। এবং সুচি যখন প্রথম তাকে তাদের সেই ড্রাইভার যার নাম হনুমান, যাকে ডাকা হতো হনুমান বলে, তো হনুমানের জায়গায় যখন মানে গিয়ে ঠিক করে দিচ্ছে অভিজিৎ চৌধুরী, তো জানে না তারা অভিজিৎ, এবং সে বলছে আমার নাম হৃদয় হরণ বানিয়ে বানিয়ে। এবং যেদিন রেকর্ডিং থাকছে পরের দিন সে কাজে না আসার অজুহাত হিসেবে বলছে যে ট্যাপাটেপি
1: জ্বর হয়েছে, আজকে টেম্পির হাত ভেঙে গেছে এইসব।
0: তো এবং পরের দিন, এবং এই যে মানে তাকে একদম ডিরেক্ট প্রশ্ন করা, চার্জ করা যে আজ আবার কার হলো, ট্যাপা না টেপি নাকি ট্যাপাটেপির মায়ের, হ্যাঁ, তো এরকম ভাবে। আবার দেখো এই যে তুমি যেটা বলছো যে যখন সেই গান রেডিওতে ভেসে এলো, তারপরে সাথে সাথে রেডিও স্টেশনে ফোন করা, তার সাথে কথা বলতে চাওয়া, এবং যিনি গায়ক তিনি শুনে বুঝতে পেরেছে, তিনি বলছে বলে দিন যে এটা রেকর্ডিং করা ছিল, বাজানো হয়েছে। তো এই যে, এবং তারপরে মানে দেয়া নেয়ার কথা বলতে গেলে যেটা ভীষণভাবে মনে পড়ে সেটা হচ্ছে সেই সিকোয়েন্স গানে ভুবন ভরিয়ে দেব, যেখানে জানতে পারছে যে এতদিন যাকে নিয়ে সে স্বপ্ন দেখেছে আর যার সাথে ইচ্ছা মতো ব্যবহার করেছে, কখনো ভালো কখনো দুর্ব্যবহার, সেই হৃদয় হরণ হিসেবে যাকে পেয়েছিল সেই যে তার সেই স্বপ্নের মানুষ, সেইখানে মানে যখন বাস্তবের মুখোমুখি সে হচ্ছে একটা প্রবল ধাক্কা, সেই যে রিয়াকশনটা
1: ধাক্কা, এবং সেখানে ডায়লগটা খুব তাৎপর্যপূর্ণ। সুনীল বন্দ্যোপাধ্যায় আসলে এমন একজন মানুষ ছিলেন, অসি গাঙ্গুলির পরিবারের, অসি গাঙ্গুলির ভাই সম্পর্কে তিনি, ফলে অসম্ভব লেভেলের সেন্সিটিভিটি ছিল তার ভেতরে। তনুজাকে তিনি কি ডায়লগ দিচ্ছেন যে আমি আপনার কি করেছি, এভাবে আমাকে লজ্জা দিলেন কেন? মানে কোথাও তার এতদিন ধরে হরণের সঙ্গে যে যাকে বলে একটা পাপসের মতন ব্যবহার, হ্যাঁ, মানে পরিষ্কার বলছে রাতে আমাদের বেরোনো নেই কিন্তু তাও তোমায় ছাড়বো না, এবং সারাক্ষণই মানে যখন তাকে মানে অল মানে একটা বেক অ্যান্ড কল এরকম একটা করে রেখে দেওয়া তাকে, মামা বরং তিনি সংকুচিত হচ্ছেন বা বলছেন সচি এভাবে বলা ঠিক নয়, তুই এরকম করছিস কেন, কিন্তু তো সেই সমস্তটা তখন তো তার কাছে একটা ভীষণ মানে তার তার কোথাও দাঁড়াবার জায়গা নেই, মানে সে নিজের কাছে চূড়ান্ত পরাজিত, এবং তখন ওই একটাই কথা যে আমি আপনার কী করেছিলাম, আমাকে এভাবে লজ্জা দিলেন কেন, অর্থাৎ আমি তো নিজের কাছে নিজে ভীষণ ছোট হয়ে গেলাম। এবং আর একটা জায়গা দেবলীন আমি একটু বলবো, তুমি যে বললে না রেডিও স্টেশনে ফোন করা গানটা শুনে, আমি তার আগের মুহূর্তটার কথা বলবো, মানে গানটা যখন
0: শুনছে,
1: তনুজার তো প্রথম ছবি এটা বাংলাতে, এবং বম্বের অভিনয়ের ধারা বাংলার অভিনয়ের ধারার মধ্যে তফাত আছে, ওরা দুই বান্ধবী একসঙ্গে কিন্তু রেডিওটা শুনতে বসলো। তনুজার বান্ধবী, তিনিও তাকে দুজনেই রেডিওর দিকে তাকিয়ে আছেন, তার চোখের দৃষ্টিটা অনেক রিয়েলিস্টিক, কিন্তু তনুজার চোখে ওই গানটা শুনতে শুনতে একটা বিহ্বল দৃষ্টি, এই বিহ্বল দৃষ্টিটাই না ওই বাচ্চা মেয়েটাকে যেন কোথায় একটা অন্য স্তরে নিয়ে যাচ্ছিল, যার আবেদন এই অভিজিৎ চৌধুরী বলো, প্রশান্ত রায় বলো বা হৃদয় হরণ বলো কেউই ফেরাতে পারেনি।
0: এবং একদম শেষে যখন তার মামা বলছে যে আজীবন তোমাকে আমার ভাগ্নির ড্রাইভারই করতে হবে, তখন মানে এই যে আমি যেটা স্বপ্নে দেখতাম সেই স্বপ্নটা আজকে হঠাৎ করে সত্যি হয়ে গেছে, সেই যে একটা মারাত্মক ভালো লাগে, এবং ভেতর থেকে সেই বোঝাটা কোথাও নেমে যাওয়া যে হ্যাঁ এই মানুষটা সেই দুর্ব্যবহারগুলো ভুলে গেছে, আমাকে আমার মতন করে গ্রহণ করছে। আমরা ব্যাক টু ব্যাক দুটো গানে যাই বরং।
2: জীবন খাতার প্রতি পাতায়

0: দেয়ানেয়া সেই ছবি যেখানে উত্তম কুমার মানে কার্যত গ্রুমিং করাচ্ছেন তনুজাকে, এবং কিভাবে সংলাপ বলতে হবে, কোন সংলাপ কিভাবে বলতে হবে, আবেগকে কিভাবে কতটা সংযত রাখতে হবে, কতটা আবেগ প্রকাশ করতে হবে, এবং বাংলা ভাষার যে প্রোনান্সিয়েশন বলি আমরা, ডিকশন যদি আমরা বলি, সেই সমস্ত কিছু যিনি হাতে ধরে শেখাচ্ছেন তিনি কিন্তু উত্তম কুমার। আবার দেখো দোলন্দি, যে দেয়ানেয়া তো ব্লকবাস্টার হিট, এটা কিন্তু সচরাচর ঘটে না যে আমরা যে কটা ফিল্ম পাচ্ছি উত্তম কুমারের সঙ্গে বা দেয়ানেয়ার পরেই আমরা যে ছবিটি পাচ্ছি অ্যান্টনি ফিরিঙ্গি, সেটাও একই রকমভাবে ইতিহাস সৃষ্টিকারী একটা ফিল্ম। এবং অ্যান্টনি ফিরিঙ্গি দেখলে আপনারা দেখবেন সেখানে তনুজার যে বাংলা কথা বলা সেটা কতটা পরিবর্তন এসে গেছে।
1: একদমই, তাই তো বললাম প্রথম ছবিতে একটু টান ছিল, দ্বিতীয় ছবি থেকে সেটা অনেকটা।
0: এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তনুজা নিজে বলছেন যে আমি একেবারে রোমান্টিক মানুষ নই, তো রোমান্টিক ইমোশন, রোমান্টিক ফিলিংস সেগুলো বেশিক্ষণ হোল্ড করে রাখা আমার পক্ষে খুব মুশকিল হয়। এবং সেখানে উত্তম কুমারের বিপরীত অভিনয় একটা নার্ভাসনেস কাজ করছে, কারণ উত্তম কুমার তো তখন মানে সুপ্রতিষ্ঠিত এবং তিনি মহানায়ক হয়ে গেছেন প্রায়, তো সেখানে দাঁড়িয়ে
1: মানে একদম যাকে বলে সেই মধ্য গগনে। এবং একটা জিনিস দেয়ানেয়া যতবার দেখতে বসি মনে হয় কোথাও এই ছবিটাতে রোমান্টিক নায়ক নায়িকা হিসেবে তাদের খুব একটা কেন একেবারেই কোনো সংলাপ নেই,
0: একদম
1: কখনোই কোনো
0: খুব বেশি কিছু
1: ইন্টিমেট কোনো মুহূর্ত নেই, একদম শেষ দৃশ্যে গিয়ে নাম মাত্র একেবারে একটা মানে তাও সে কিছুই না, শুধু তাকানো
0: একটু লজ্জাবে
1: একটু তাকানো, এবং তারপরেও মানে দুজনের কোথাও কোনো আবেগঘন দৃশ্য নেই, কোথাও কোনো ভালোবাসার মুহূর্ত নেই, শুধুমাত্র ওই, এবং যতবারই সুচি আর কি তনুজা যতবারই সেই প্রিয় মানুষটিকে খুঁজতে আসছে ততবারই সে যে যেন তেন প্রকারে না তার সামনে থেকে তাকে লুকিয়ে মানে পালানোর চেষ্টা, এবং উত্তম মানে হৃদয়হরণ ড্রাইভার হৃদয়হরণ তারও কিন্তু বিন্দুমাত্র কোনো মানে তার যাকে বলে হেলদোল নেই, যে একটা মেয়ে এতটাই তাকে অ্যাডমায়ার করছে, বরং ওই যে প্রথম যে গাড়ির দৃশ্যটা যেখানে বান্ধবীরা সবাই পেছনে বসে রয়েছে, বসে বসে তারা অভিজিৎ চৌধুরীর নামে একেবারে যাকে বলে পাগলের মতন সমস্ত মানে তারা কতখানি পাগল সেটা ব্যক্ত করছে, উত্তম কুমারের শুধু ক্লোজ আপে চোখটা, কখনো চোখটা গোল গোল হচ্ছে, কখনো চোখটা পাকিয়ে যাচ্ছে এরকম,
0: আর একটু হাসি
1: এবং তার সঙ্গে তো অসম্ভব বদমাইশি দুষ্টুমি একটা সারাক্ষণ, ওই যে গাড়িটাকে একটুখানি জার্ক করি আগে ম্যাডাম গর্ত আমি কি করব। কিন্তু দেখো আবার তারই মধ্যে যখন বন্ধুদের নিয়ে সঙ্গে বেট হলো আর কি যে এই স্পিডে কেউ চালাতে পারবে না, তখন কিন্তু ওই মানে ড্রাইভার হৃদয়হরণ সে ঠিক কায়দা করে তনুজার হাতের নিচ দিয়ে বা পায়ের নিচ দিয়ে গিয়ে অ্যাক্সেলেটরের তোমার স্টিয়ারিংটা ঠিকঠাক করে করে দেয়, মানে গাড়িটাকে স্পিডে নিয়ে চলে গিয়ে বন্ধুদের কাছে তার মুখ রক্ষা করলো। এই সবটা মিলে মানে ছবিটা একটা অদ্ভুত ছবি, কোথাও কোনো সেই অর্থে প্রেমিক প্রেমিকার নায়ক নায়িকার মানে প্রেমের সংলাপ নেই, কোথাও তাদের ভীষণ আবেগঘন অন্তরঙ্গ দৃশ্য নেই, কিছুই নেই, তারপরেও মানে এ ছবি বোধ হয় মানে শতবর্ষ পরেও একই রকম অমলিন থাকবে।
0: আর সবথেকে মজার কথা হচ্ছে এর পরের ছবিতে যেখানে বেশ কিছু এরকম সিকোয়েন্স থাকবে, যেখানে অনেকক্ষণ চোখে চোখে তাকিয়ে থাকার ব্যাপার আছে, ভালোবেসে নিবিড়ভাবে জড়িয়ে ধরার ব্যাপার আছে, তো সেই জায়গাগুলো নিয়ে আবার টেনশনে পড়েছেন তনুজা। টেনশন মানে একটু মুশকিলেই পড়েছেন, কারণ ওই যে বলেছিলেন যে উনি বেসিক্যালি রোমান্টিক টাইপের নন, এবার তিনি উত্তম কুমারের সঙ্গে সেই সমস্যাটা শেয়ার করেছেন, উত্তম কুমার বলছেন সব হয়ে যাবে তুমি কিছু চিন্তা করো না, এবং শট নেওয়ার মুহূর্তে যখন বেশ ঘনিষ্ঠ অবস্থায় খানিকক্ষণ হোল্ড করার পরই হঠাৎ করে উত্তম কুমার হোল্ড করে আছেন, তনুজা হঠাৎ করে একটা দমফাটা হাসি হেসে ফেলছেন যে উনি পাচ্ছেন না আর এইটা কন্টিনিউ করতে, তারপরও কোথাও উত্তম কুমারের কোনো বিরক্তি নেই, এবং উত্তম কুমার মানে তনুজা বলছেন যে আমার ডিল নষ্ট হচ্ছে, তারপরে উনি বলছেন ঠিক আছে চেষ্টা করো হয়ে যাবে। আমরা একটা অন্য গানে যাই, রাজকুমারীর একটা গানে যাই, তারপরে ফিরছি অ্যান্টনি ফিরিঙ্গির কথায়।

একটি জরুরি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে। এছাড়াও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।

0: এই সেই গান, যে গান চুরি করে বাইরে থেকে শুধু গান শোনালে লোভেই বসে বসে শুনছিলেন। তিনি এসেছিলেন ভেতরে গান শুনতে, তাকে অপমান করে বার করে দেওয়া হয় এবং তাকে বলা হয় কোনো এরকম কোনো সাহেবের সামনে তিনি গাইবেন না যে বাইজি রয়েছেন। কিন্তু তার আগে শুনেছিলেন বাইজির গলা এক ঠুংরি, অসাধারণ এক ঠুংরি, এবং নিজের বাগদত্তার সঙ্গে ঝামেলা হয়েছে, নিজের কমিউনিটির লোকেদের সঙ্গে ঝামেলা হয়েছেন, তিনি বেশ নেশা করেছেন এবং নেশার ঘরে সেই ঠুংরি গাইতে গাইতে যখন এসেছেন ফিরে, সেখানে যে বয়স্ক পরিচারিকা তার দেখভাল করেছেন ছোটবেলা থেকে, তার সেই সংলাপ মানে অবিস্মরণীয়, তার ডেলিভারি দোলন্দি যে হয়েছে আর ওই ঘিরি ঘিরি ঘিরি ঘিরি করতে হবে না, মানে সেই যে কি ডেলিভারি। তো তারপরে এই গান শোনা এবং যেখানে একটা গানের বাজি হচ্ছে এবং সেখানে লখনৌ থেকে এসেছেন একজন বাইজি এবং তিনি পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছেন, এবং সেখানের পরে ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওনার গানে সবই আছে কিন্তু কেমন যেন হার্ট ফেল করছে, যদি হার্ট চাই তো শুনুন আমাদের সাহেবের গান। এবং সেখানে দাঁড়িয়ে এই গানটি তিনি শুনে শুনে যে শিখেছিলেন সেই গানের পরিবেশন।
1: আসলে সাহেবের তো বরাবরই প্রথম থেকেই তো দোষ ছিল যে সাহেব নেটিভদের সঙ্গে বড্ড মেশে, তো সেই নেটিভদের সঙ্গে তো শুধু মেশা নয়, নেটিভদের সঙ্গে সাহেবের একটা নারীর যোগ ছিল, নারীর টান ছিল। এবং মা যখন চলে গেলেন তারপরে, মানে প্রথম কারণটা মা, মা নিজে ছিলেন ওই কোট আনকোট নেটিভদেরই একজন। তারপরে সাহেব যখন এই বাইজির সঙ্গে তার তার যে যোগাযোগ সেটা তৈরি হচ্ছে, আসছেন প্রথম, মানে এতদিন পর্যন্ত না কোথাও বাইজিকে মনে হতো যেন সে একটা মানে কি বলবো, একটা সোনার খাঁচায় বসানো পাখি। তাকে যখন বলা হবে সে গাইবে, এবং সবটাই ছিল মানে তার সমস্ত আয়োজন পরিপূর্ণ, কিন্তু কোথাও যেন ওই যে বললাম সোনার শিকলে বাঁধা পাখি। এই প্রথম সাহেব যখন এলো তার কাছে, এবং প্রথমটায় তো বাইজিও খুব সহজভাবে নেয়নি, কিন্তু তারপরে মানে যখন এইটা এস্টাবলিশ হলো যে শুধুমাত্র গানেরই টানে এই মানুষটির আশা, দেবলি না যখনই দেখবে তনুজার সঙ্গে, মানে উত্তম কুমারকে অ্যান্টনি ফেরিংকে ওখানে দেখানো হয়েছে, প্রথমত তো কস্টিউম, দুজনের কস্টিউম একদম অন্যরকম, উত্তম কুমারকে ফ্রেঞ্চ কাটে একেবারে জানি না কেন ব্যবহার করা হলো না, কিন্তু কি অসাধারণ দেখায় সেটা এই ছবিটাতে আমরা দেখেছি। তিনি যখনই আসছেন একটা অদ্ভুত বিহ্বল তার, মানে কিরম যেন একটা বিহ্বল হয়ে যাচ্ছেন তিনি, এবং এই চাহনি দেখেই বাইজি প্রথম বুঝতে পারলো যে না, এর দৃষ্টিতে কোনো লোভ নেই, এর দৃষ্টিতে আছে মুগ্ধতা, এর দৃষ্টিতে আছে সঙ্গীতের প্রতি অনুরাগটুকু কেবল। এবং দেখো এইখানে উত্তম কুমারের কথা ছেড়ে দিলাম, তনুজার অভিনয় কি অসম্ভব ম্যাচিওরড, মানে ট্রান্সফরমেশন হচ্ছে তার, দুটো চরিত্রে তিনি এখানে অভিনয় করছেন, এই যে ট্রান্সফরমেশনটা সেটাকেও কি সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিয়েছেন।
0: আর একটা কথা এখানে খুব বলতে ইচ্ছে করছে দোলন্দি, যখন মানে আমরা তো জানি যে উত্তমবাবুর লিপ দেওয়া এ মানে সেরার সেরা, এখানে কিছু বলার নেই, কিন্তু এখানে তনুজা তিনি যেভাবে বাংলা গানে লিপ দিচ্ছেন, যেখানে যে ডুয়েটটা আমরা পাচ্ছি এবং সেই ডুয়েটটা কিন্তু মানে বেশ রাগাষ্ট্রই একটা ডুয়েট, আমরা তাকে সেমি ক্লাসিক্যাল গানের ভেতরে ফেলতে পারি, এবং সেখানে যে হরকত আছে, মুরকি আছে, সেই জায়গাগুলো পর্যন্ত যেভাবে লিপ দিয়েছেন তনুজা উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে,
1: মানে তখনই মনে হয় না একেবারে সার্থক জুটি, মানে জুটি হতো এসা যে একদম সেই গানে যায়।

আমি চাই না অসি দে তুই বাসি, আমি চাই না অসি দে তুই বাসি ও মার অনুরঙ্গী আমি ভজ।

0: সেই অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ গান এখানে আর বাইজি নয়, এখানে সে হয়ে উঠেছে নিরুপমা, ভালোবাসার নিরু। এবং এই নিরু সে কিন্তু শক্তি জোগাচ্ছে, বলছে যে আমি কি শিখতে পারবো না কবিগান, বলছে তুমি নিশ্চয়ই পারবে, তুমি কেন পারবে না। এবং এই যে কবিগান শিখতে স্বামীকে পাঠিয়ে দেওয়া, কি করে সংসার চলবে তার তোয়াক্কা না করে, হয়তো কোনো বেলা খেতে পাচ্ছে কোনো বেলা খেতে পাচ্ছে না, এবং শুধু তাই না, তার অতীত জানে এমন লোভাতুর কামাতুর মানুষ, তার আক্রমণ সেটাও প্রতিহত করতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে নিরুপমাকে।
1: এখানে প্রকৃত অর্থে অ্যান্টনি কবিয়ালের সাধন সঙ্গিনী হয়ে উঠছে নিরুপমা, বাইজি থেকে সাধন সঙ্গিনী হয়ে ওঠা, এটা একটা বিপুল পথ। যে পথটা মানে ওই ট্রান্সফরমেশনটাই কিন্তু তানুজা মানে অসম্ভব ম্যাচিওর্ড অভিনয়, এই দেয়ানেয়ার পরের ছবি, 4 বছরের ব্যবধান ছিল, 63 এটা 67, কিন্তু 4 বছরে কতখানি তিনি পরিণত হয়েছেন সেটা এই সিনেমাতে দুজনের যে যাকে বলে ইকুয়েশন কেমিস্ট্রি সেটা কিন্তু অসাধারণ, মানে আমাদের আলাদা করে মনে থেকে যায়। উত্তম কুমার তো ধরো একটা বিরাট মানে মহাকাব্যের মতন একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে না তনুজা খুব উজ্জ্বল তিনটি অধ্যায়।
0: এবং সব থেকে বড় কথা দেখো, দুটো পোশাক তো, মানে একজন বাঙালি এক গৃহবধূ, তার যে সেই আটপৌড়ে করে পরা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, সেই পোশাকেও তিনি একরকম করে অনন্য, আবার বাইজির বেশও, মানে যে কোনো কস্টিউমে আশ্চর্য সাবলীলভাবে নিজেকে মানিয়ে নিতে পারা। এবং মনে করে দেখো, অ্যান্টনি কবিয়ালের প্রথম যে বাংলা পাঠ, তা কিন্তু শুরু হয়েছিল স্ত্রী নিরুর কাছে, হ্যাঁ, তারপর তিনি তাকে পড়তে পাঠালেন। এবং এই গানের পরে যখন তিনি বলছেন যে তুমি যাও, তোমার নিশ্চয়ই তুমি জিতবে, এবং তারপরে দুর্গাপূজার ইচ্ছে প্রকাশ করা, এই সবটুকু। তবে যে গান, মানে অসাধারণ একটা গান আমরা পেয়েছি, যা এই দুটো মানুষের রসায়নকে তো বোঝাই, এবং তনুজাকে যে কী সুন্দর লেগেছে সেই সকালবেলা নদীর পাড়, নদীর জলের ওপর সূর্যের আলো, হাতে ফুল, সেই ফুলের মতনই নিষ্পাপ,
1: মানে সদ্য ফোটা ফুল, হ্যাঁ, এই যে স্নিগ্ধতাটা, এই স্নিগ্ধতাটা না মানে ভীষণ একটা, এটা এটা এটা ডেফিনেটলি তনুজারই একটা, এটা খুব বিশেষ কোনো একটা অ্যাট্রিবিউট বলা যেতে পারে, যে বাইজি থেকে নিরুপমা হয়ে ওঠায় তার যে স্নিগ্ধতাটাকে, যে সে যাকে বলে স্নিগ্ধতার কস্টিউম সে পরলো, এরকমভাবেই হয়তো আমি জানি না আর কীভাবে বলবো, কিন্তু ভীষণ অন্যরকম লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে।

0: আমরা যে ছবির গান দিয়ে শুরু করেছিলাম দেয়ানিয়া, তারপরে যে ছবির গান শুনেছিলাম আবার সেখানে ফিরে যাব, সেটা হচ্ছে রাজকুমারী।
1: মানে
0: মাঝেও শুনেছি আমরা,
1: শলিল দত্ত যখন এই ছবিটা করলেন, আবারও উত্তম তনুজা, সেখানে উত্তমের তখন বয়স আরও একটু বেড়েছে, 63 থেকে 77 বছরের তফাত মাঝে। তনুজা তখন একেবারেই মানে যাকে বলে সেই প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর। উত্তমের কিন্তু যেটুকু তার বয়সের ছাপ সবে আর কি পড়তে শুরু করেছে, কিন্তু ওই যে বললাম অসম্ভব এক সপ্রতিভতায় সেটাকে তিনি ঢেকে রাখছেন, এবং এখানে এত সুন্দর দুজনের ইকুয়েশনটা যে এক রাজকুমারীকে তার ওই যে রয়্যাল যে সেটিং সেখান থেকে বের করে আনছে একটি সাধারণ ছেলে, সাধারণ পুরুষ।
0: এবং কোথাও দেখো সেই যে মানে দুর্দণ্ড প্রতাপ বাবা দেখি আমরা, এখানে দুর্দণ্ড প্রতাপ মা ছায়াদেবী, এবং সে একটা বড় চশমা পরিয়ে রাখে, মোটা কালো ফ্রেমের একটা চশমা, মানে
1: মানে অচলায়তন, ওই যে রাজকীয় যে অচলায়তন তার মধ্যে পুরে তাকে একটা আক্ষরিক অর্থে সেই মানে তোতা পাখি বানিয়ে রাখা হয়েছে, যে সেই মানে সেখানে বুলিয়া ওড়ায় একটা নির্দিষ্ট ধরনের গানই সে গাইবে, নির্দিষ্টভাবেই সে চুল বাঁধবে, নির্দিষ্ট ধরনের চশমা পরবে, তার বাইরে কোনো কিছুতেই যেতে তার ভীষণ ভয়।
0: এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দেওয়ালে একটা রুটিন লিখে টাঙানো আছে,
1: দেখে মানে এটা দেখলেন একই সঙ্গে আমাদের শরৎচন্দ্রের নতুনদার কথা মনে পড়ে, তোতা কাহিনী মনে পড়ে সবই। এবং সেইখান থেকে ওই ছাঁচটাকে ভেঙে ফেলে মেয়েটিকে বাইরে বের করে আনা, সেই কাজটি করছে একজন সাধারণ ইন্স্যুরেন্স এজেন্ট উত্তম কুমার। এবং এই যে একটু একটু করে মুক্তির স্বাদ পাওয়া, স্বাধীনতার স্বাদ পাওয়া, এবং নতুন মানে ওই রাজপরিবারের যে শৃঙ্খলগুলো সেইগুলোকে গায়ে চাপিয়ে যে বাইরের দুনিয়াকে দেখা আর সেগুলোর থেকে মুক্ত হয়ে দেখা, এই দুটোর মধ্যে যে নির্ভার আনন্দ, সেই আনন্দ কিন্তু মানে প্রতি পলে পলে তনুজা যে পেয়েছেন সেটা প্রকাশ হয়েছে তাদের প্রত্যেকটা গানে, প্রত্যেকটা মানে দেখো দেওয়ানিয়ার সময় বলছিলাম যে সেই অর্থে কোনো রোম্যান্টিক মুহূর্ত নেই, এখানেও কিন্তু সেই রোম্যান্টিক মুহূর্ত প্রথম তৈরি হচ্ছে, যে সেই ঝড়জলের
0: বৃষ্টির মধ্যে
1: সন্ধে, হ্যাঁ, যখন তারা আটকে পড়লো একটা জায়গায়।
0: এবং সবথেকে বড় কথা এই যে নিজেকে নতুন করে চেনা, মানে সম্পূর্ণ অচেনা একটা আমিকে নিজের মধ্যে আবিষ্কার করা, আবার যখন একটা দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে সেই মানুষটা স্বেচ্ছায় সরে যেতে চাইছে জীবন থেকে, তাকে ভুল বোঝা এবং ভুল বুঝে কোথাও তাকে কিছু বলতে আসা যে তুমি এটা আমার সাথে কেন করেছিলে, বলতে এসে যখন সবটা বলা হয়ে গেল সে মানুষটা চুপ করে শুনছে, তারপরে যখন আবিষ্কার করছে যে আরে না এই মানুষটা তো এমনি এমনি সরে যেতে চায়নি, তখন আবার গিয়ে তাকে গ্রহণ করা নিজের ভুলের একটা প্রায়শ্চিত্ত, মানে এই প্রতিটা শেড এত সুন্দর করে তনুজা তুলে ধরেছেন। উত্তম কুমার কিন্তু তুমি তো যে কথা বললে ম্যাটিনি আইডল, তাকে নিয়ে তো বলার কিছু থাকেই না, পাশাপাশি এটাই বলতে পারি যে একেবারে যোগ্য জুটি।
1: এবং উত্তম এখানে না মানে দেখবি ওই যে মানে হয় না ভীষণ আগলে রাখা শব্দটা আসলে প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে বোধহয় খুব জরুরি হয়ে পড়ে, এখানেও মানে আমি রাজপরিবার থেকে যাকে বলে সে একটা ভীষণ দামি বাক্সে মোড়কে রাখা একটা রত্নকে আমি তুলে নিচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তেই সেই যত্নটা, ভীষণ যত্নটা, চশমাটা পরিয়ে দিতে গিয়ে চশমাটা কেন এরকম চশমাই বা পরবেন কেন, চশমাটা ভেঙে গেল, সেটারও সমস্ত দায় মানে তনুজা ভয় কাঁপছে যে মা এসে এবার কী বলবে চশমা ভেঙে গেছে, সেটাও কি যত্নে যাকে বলে সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়া, এই যে প্রোটেক্টিভ একটা হাত।
0: এবং তনুজা তার প্রতিটা সাক্ষাৎকারে বলছেন যে উত্তম কুমার যেভাবে উনাকে পেয়েছি, যেভাবে উনি মহিলাদেরকে সম্মান করতেন, মানে তার কোনো তুলনা হয় না। আবারও মানে আমরা আজকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের জন্মদিন আমরা সেই সেগমেন্টে যাব, তবে সেই যে অচলায়তন ভাঙার গান, সেই গান শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের জন্মদিনের সেগমেন্টে।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আমরা বৈজু বাবরা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম এই গান। বৈজু বাবরা এই মানুষটার জীবনে এমন একটা পিলার আজকে যার জন্মদিন, যে হয়তো এর আগেই তার ডেবিউ হয়ে গিয়েছিল, কিন্তু যদি বলা যায় যে লিড রোল বা নায়কের ভূমিকায় এই বৈজু বাবরা ছিল তার জীবনের প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র, এবং বাস্তবিকই তারপর থেকে তাকে কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি।
1: বলা বাহুল্য আমরা ভরতভূষণের কথা বলছি।

0: এবং এই যে ভারতভূষণ আজকের দিনে 1920-তে জন্মেছিলেন, কিন্তু হিন্দি ছবির জগতে তো তার শুধু একটা পরিচয় নয়, অভিনেতা বললে তাকে শুধু সবটা বলা হয় না, একই সঙ্গে চিত্রনাট্যকার, প্রডিউসার, সবটাই। এবং যে গান দিয়ে তুমি দেবলীনা শুরু করলে এই পর্ব ভারতভূষণের, মানে একেবারে যথার্থ যে এই এই এই এই ফেজটা ভারতভূষণকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল সত্যি, যার পর থেকে তার আর কোনো ফিরে তাকানো ছিল না।
1: আসলে তার কাছে না কোথাও একটা মানে প্লাস পয়েন্ট ছিল তার চেহারা, মানে তার চেহারার ভিতরে একটা অদ্ভুত সারল্য, একটা অপাপবিদ্ধ যে সরলতা বলা যায়, সেইটা তার চেহারায় ছিল, এবং সেই জন্যই কিন্তু এই চরিত্রটা তার কাছে গিয়েছিল।
0: এবং কিন্তু তার সঙ্গে ভীষণ খুব সুন্দর একটা কোথাও মানে খুব সুন্দর চেহারা তো বটে, উচ্চকিত পৌরুষ নয়, কিন্তু একটা স্নিগ্ধতা, একটা
1: সৌম্যকান্তি বলতে যাব,
0: একদম সৌম্য। এবং খুব মানে ধরতে গেলে তার ব্যাকগ্রাউন্ড যেটা, দেখো চেহারাটা তো শুধুমাত্র যে ওই ফিজিক্যাল কিছু বৈশিষ্ট্য নিয়ে হয় না, আপব্রিঙ্গিংটা ভীষণ জরুরি হয়, তাই না? তো বেড়ে ওঠাটাও ছিল কিন্তু সেই রকম, মানে একটা অত্যন্ত বর্ধিষ্ণু পরিবারে তিনি জন্মেছিলেন, এবং বাবার একটা কি বলবো, মানে বাবার একটা, তার বাবা কর্মজীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত একজন মানুষ, তার নিজের পড়াশোনা সবটা মিলিয়েই তাকে কিন্তু একটা অন্যরকম ছাপ তার চেহারায় এনে দিয়েছে।
1: তিনি মাত্র 2 বছর বয়সে যখন তিনি মাকে হারান, তারপর তার দাদা সে চলে যায় ঠাকুরদার কাছে থাকতে, এবং তিনি বাবার কাছে বেড়ে ওঠেন। কিন্তু এই বাবা মানে সব দিক দিয়ে তাকে তৈরি করলেও বাবা কিন্তু একেবারেই জানি ছেলে অভিনয় আসুক, সেখানে কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধেই খানিকটা নিজের এই ক্যারিয়ার তিনি বেছে নিয়েছিলেন, এবং তিনি যে একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন তা তো বোঝাই যায়।
0: বাবা নিজে যেখানে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি তো চাইবেনই ছেলে ওরকম একটু সাউন্ড কোনো প্রফেশনে যান।
1: তবে ভাগ্যিস তিনি জাননি,
0: ভাগ্যিস জানি
1: না আমরা,
0: হয়তো সেখানে গেলে হয়তো ভারতভূষণের নামটা আজকের মতন করে আমরা স্মরণ করতাম কিনা আমরা জানি না।
1: আমরা ভারতভূষণ তাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে এই পর্বটা মানে ভারতভূষণের অধ্যায়টা আমরা ইতি টানবো আপাতত, কারণ
0: অনেক অজস্র ছবিতে অভিনয় করেছেন, নতুন করে কিছু বলার নেই, আমরা বললাম
1: হ্যাঁ নায়ক নয়, আমরা চরিত্রাভিনেতা হিসেবে তাকে পেয়েছি প্যার কা মৌসুমে, এবং যেখানে ডাবল ভার্সন একটা রোমান্টিক গান ছিল, বাবার ভার্সনটা কিছুটা ফিলোসফিক্যাল ছেলের লিরিক্স ওয়াইজ, এবং ছেলের ভার্সনটা রোমান্টিক, তাই জন্য ছেলের মানে শশী কাপুরের লিপি আমরা পেয়েছিলাম মোহাম্মদ রফিকে, এবং অদ্ভুতভাবে বাবার লিপে, বাবা ভারতভূষণের লিপে কিন্তু আমরা পেয়েছিলাম কিশোর কুমারকে সেই গান শুনতে শুনতে।
0: এবং একটু ছোট্ট করে বলে দিই, 55 সালে ফিল্মফেয়ার পেয়েছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্য, মানে তার কোথাও একটা ফিলোসফিক্যাল মানে স্পিরিচুয়াল চরিত্রের কোথাও ভারতভূষণের একটা অনন্যতা ছিলই।

0: আমরা আজকের আমাদের জন্মদিনের মানে পর্বে অনেককে রয়েছেন, ভারতভূষণের পর আমরা আসব সেই প্রখ্যাত পরিচালকের কথায় যার একটি ছবি মানে হয়তো আর অন্য কোনো ছবি করার প্রয়োজন তার জীবনে কখনো পড়বে না বা পড়তো না, কারণ এই একটি ছবিতেই তিনি সারা পৃথিবীর কাছে চিরস্মরণীয় হয়ে গেছেন। কে আসিফ,
1: যাকে ইন্ডাস্ট্রিতে বলা হয় পাগলা ডিরেক্টর। এর আগে বলে দিই যে 1920 সালের 14 জুন ভারতভূষণ জন্মেছিলেন আর 1922-এর 14 জুন ইটাওয়া এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কে আসিফ। মানে মারাত্মক পারফেকশনিস্ট, না হলে ভাবুন একটা ফিল্ম তিনি শ্যুট করবেন, তিনি কাস্টিং বদলাচ্ছেন, তিনি চিত্রনাট্য বদলাচ্ছেন, যতক্ষণ না মনের মতো হচ্ছে একটা শীষমহল দেখাবেন সেইটাও মানে বেলজিয়াম থেকে কাঁচ এনে সেই শীষমহল তৈরি হচ্ছে, একটা গান শ্যুট করবেন, একটা সিকোয়েন্স যেখানে আনারকলি বলছে যে আকবরের এত তার সেই এত শান সহকাতি সমস্ত কিছু তুচ্ছ ভালোবাসার কাছে, ঈশ্বরের ক্ষমতার কাছে, সেটা বোঝানোর জন্য যে সবকটা কাঁচে আনারকলিকে দেখা যাবে রিফ্লেকশন হচ্ছে বলে তিনি তাতে মোমের প্রলেপ লাগিয়ে তার টিম রিসার্চ করে বার করলো যে কীভাবে অন্য আলো এনে ফেলে রিফ্লেকশনটা বাউন্স করিয়ে দিয়ে। তো এইরকম ভাবে পারফেকশনের জন্য যিনি একটা ছবি,
0: তোমার মনে আছে কিনা জানি না, আমরা
1: তুমি আমি করেছিলাম
0: যখন করেছিলাম এই প্রত্যেকটা ক্ষেত্র, এবং যখন তার অত্যন্ত বিপর্যয় আর্থিক বিপর্যয় তখনও ঈদের দিনে তিনি উপহারস্বরূপ যে তাকে একটা টাকা দেয়া হচ্ছে, যে মোহর দেওয়া হচ্ছে, তিনি রেখে দিচ্ছেন সেটা ছবির কাজে লাগবে বলে, এই ডেডিকেশন তো অসামান্য।
1: এবং সব ক্ষেত্রে মানে নওশাদ আলী একসময় হতাশ হয়ে বলেছিলেন যে আনারকলি ফিল্মটা তো পরে শুরু হলো, বেরিয়েও গেল, আমাদেরটা কি হবে। তো তারপরে যেটা হওয়ার সেটাই হলো।
0: মানে দেখো কম্প্রোমাইজ করেননি কিন্তু কোনো অবস্থাতে, মানে এইটা একটা সব থেকে বড় বিষয় যে তার লক্ষ্যে, তার ভিশন, যে ভিশনটাকে, যে ছবিটা তিনি চোখে মনুষ্যচক্ষে দেখেছিলেন সেইটাতে তিনি স্টিক করে রইলেন আজীবন। খুব অল্প বয়সে তো চলে গেছেন, 48 বছর মাত্র বেঁচেছিলেন, কিন্তু তার মধ্যে গোটা জীবনটাই বোধ হয় মানে তার ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ তোমার যে কি বলবো ফেজটা, সেটা জুড়ে তিনি সবটা তিনি দিলেন এই মুঘল আজম ছবিটা।
1: সেই কারণেই বোধ হয় নাসিরুদ্দিন শাহর মতন একজন অভিনেতাকে যখন প্রশ্ন করা হয় বলিউডের কোন ফিল্মকে আপনার যুগান্তকারী বলে মনে হয়, তিনি নিজে মানে এই যে নতুন ধারার ছবিতে যখন তিনি এত ভালো ভালো ছবি উপহার দিয়েও

0: আজকে আরেকজন মানুষের জন্মদিন, তিনি আমাদের সবার অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত পছন্দের একজন সুরকার, সঙ্গীত পরিচালক। তিনি হলেন প্রীতম চক্রবর্তী। 1971 চোদ্দই জুন তার জন্ম। আর কি বলি,
1: বলিউড সঙ্গীতকে যাকে বলে আধুনিকতার ভাষা যারা দিয়েছেন, প্রীতম অবশ্যই তাদের মধ্যে একজন, এবং খুব যাকে বলে সাফল্যের সঙ্গে কাজ করছেন, আরও করবেন অনেকদিন। এই শুভেচ্ছাটুকু আজকে তাঁর জন্মদিনে আমাদের এফএম গোল্ড পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য রইল।
0: এতক্ষণ সঙ্গে ছিলাম দোলনার দেবলীনা।

দিশাস্কিমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি এবং জৈব প্রযুক্তিসহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। তিনি বলেন, ভারত ফ্রান্স অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুবদের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি ও দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ফরাসি
1: दुनिया में अलग अलग देश एक दूसरे के साथ व्यापार करते हैं, अलग अलग देशों के बीच स्ट्रेटेजिक पार्टनरशिप भी होती है, लेकिन कुछ रिलेशंस ऐसे होते हैं जो शेयर्ड इंटरेस्ट के साथ साथ शेयर्ड विजन से भी ड्राइव होते हैं। भारत और फ्रांस का रिश्ता कुछ ऐसा ही है।
0: ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এই ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতের শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানান তিনি।
2: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই স্লোভাকিয়ায় যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ আরও মারাত্মক আকার ধারণ করার ইঙ্গিত মিলেছে। বিদ্রোহী শিবিরের অন্যতম প্রধান নেত্রী তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আজ এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, তাদের পক্ষে থাকা বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা 19 থেকে বেড়ে এখন 22 পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সূত্রে জানা গেছে, আগামীকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার আগে আজ সন্ধ্যায় দিল্লিতে বিদ্রোহী ব্লকের সদস্যরা বৈঠকে ডাক দিয়েছেন। এই বৈঠকে অধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য চূড়ান্ত রণকৌশল ও খসড়া তৈরি করা হবে। এরপর তারা অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের জন্য সংসদে একটি সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন।

হুগলি সিঙ্গুরে প্রতারণা জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2014 সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলির পোলবাই আকনা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্মল ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আজ ননিপুরে নির্মলের বাড়িতে তল্লাশি চালায়। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে জার্মানি কুরাশাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডলার স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। এদিকে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দেয়। অন্য ম্যাচে বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 3 রিকার্ভ মিশ্র দলগত বিভাগে ভারতের ধীরাজ বোম্বা দেভারা ও কুমকুম মোহত স্বর্ণপদক জয় করেছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: তা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ চারজন, বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্যজুড়ে এই কর্মসূচি তিন দিন ধরে চলবে। দুমাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসে ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল, সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন ১৯ থেকে বেড়ে ২২ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট মমতা ব্যানার্জির পাশে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না।
1: আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না।
0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় ৩.৫ ঘন্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল ১১:৪৫ নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা ৫.৫ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত তা বিক্রির চেষ্টাসহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত, একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই চারজন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরের প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০১৪ সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ইঁতপুরে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার জঙ্গলাটি গ্রামে আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি

0: ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বীজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিন রাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাবার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে দুই নাবালক সহ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরে মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। দু মাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, চাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধ

0: দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো, একটু পরেই খেলার খবর।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন।

বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: 101.1 মেগাহার্জে আইআর এফএম গোল্ডের ঘড়ি এই মুহূর্তে বলছে রাত 8টা বেজে 1 মিনিট হয়ে 20 সেকেন্ড। প্রত্যেক দিনের মতোই রাত 8টা মানেই আপনার যে সমস্ত চিন্তাভাবনাগুলো মনের কোণে উঁকি দেয় সেগুলোকে একটু প্রকাশ করবার জন্য আমরা চেষ্টা করি একটা মাত্র, এবং আজও তার অন্যথা নয়। রবিবার, জানি কাল আবার একটা কর্মব্যস্ত দিনের মধ্যে দিয়ে সকলকে যেতে হবে, তার আগে একদম শেষ মুহূর্তে একটা বিশ্রাম নিতে নিতে আপনাদের কিছু চিন্তাভাবনা যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান সেই অনুযায়ী আজ একটা বিষয় রেখেছি আমরা। যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা তো বিষয়টা জেনে গেছেন, কিন্তু যারা টিউন করেছেন এই মুহূর্তে 100.1 মেগাহার্জে আইআর এফএম গোল্ড তাদের জানিয়ে দেব বিষয়টা। কিন্তু তার আগে জানাই আমরা স্টুডিওর প্রান্তে রয়েছি আমি কল্পলাল মজুমদার,
1: আমি মৌসুমী,
0: আর বিষয়টা একবার শুনেন।
1: বিষয়টা হচ্ছে যে সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত। সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত। জানাবেন কি কি মাধ্যমে? জানাবেন সরাসরি ফোন করে, সেই ফোন নাম্বার হচ্ছে 2248-8085, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
0: 9903-05-992, 9903-05-992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাছাড়া এই নাম্বারে আপনি কিন্তু টেক্সট মেসেজও করতে পারেন, যেমনটা করেন প্রত্যেক দিন, এটা নতুন কিছু নয়। সুতরাং আমরা একদম সরাসরি আপনাদের কথা যেহেতু, আপনার কথা যেহেতু, আপনার কথাতেই চলে যাই।
1: আর সরাসরি দেখে নিই কে ফোন করছেন।
0: 2248-8085-এ কে রয়েছেন? না, আসলে আপনাদেরকে একটু বলে দিই, ফোনে যদি সত্যি আপনারা কথা বলতে চান তাহলে রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, তা না হলে
1: কমেন্টগুলোর থেকে কিছু কমেন্ট এই মুহূর্তে আপনাদেরকে শুনিয়ে নেব। সেখানে শুভ্রা ভট্টাচার্য বাঁশরুনী কলকাতা 70 থেকে তিনি বলছেন, মূল্যবোধ কোনো পাথরে খোদাই করা নিয়ম নয়, সময়ের নদীতে ভাসমান নৌকা। একটা সময় ছিল যখন মেয়েরা রাত করে বাড়ি ফিরবে না, ছিল মূল্যবোধ। আজ মেয়েরা রাতের শিফটে কাজ করে দেশ চালাচ্ছে, এটাই নতুন মূল্যবোধ। সময় বদলায়, সমাজের প্রয়োজন বদলায়, তাই মূল্যবোধকেও বদলাতে হয়। যে মূল্যবোধ মানুষকে আটকে রাখে, ছোট করে, ভয় দেখায়, সেটাকে আঁকড়ে ধরে রাখা মানে স্রোতের উল্টো দিকে হাঁটা। সততা, শ্রদ্ধা, ভালোবাসা, এই মূল ভিত্তিগুলো চিরন্তন, কিন্তু তার প্রকাশভঙ্গি সময়ের সঙ্গে বদলাবে। আগের যুগে বড়দের মুখের ওপর কথা বলা বেয়াদবি ছিল, আর আজ যুক্তি দিয়ে প্রশ্ন করাটাই শিক্ষা। তাই অন্ধভাবে পুরনোকে ধরে না থেকে সময়ের চাহিদা বুঝে মূল্যবোধকে আপডেট করাই বুদ্ধিমানের কাজ, নইলে আমরা ইতিহাস হয়ে যাব, ভবিষ্যৎ নয়। ধন্যবাদ।
0: আমাদের একটুখানি হোয়াটসঅ্যাপেও আমরা যাব, আমরা তো ফেসবুক পেজে কমেন্ট সেকশনের মেসেজ পড়লাম, হোয়াটসঅ্যাপে দেখব রেখে কে পাঠিয়েছেন মেসেজ। বিশ্বজিৎ কর বোরাল মেইন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, মূল্যবোধ হলো চরিত্রের এক চিরন্তন বহিঃপ্রকাশ, তেমনভাবে হয় না বিকশিত, যদি হও দাসানুদাস। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মানবিক মূল্যবোধের স্ফুরণ, অকারণ আনুগত্য প্রদর্শন মূল্যবোধের পতন। সময়ের তালে তালে ঘটে অনেক কিছুর পরিবর্তন, চারিত্রিক মহাসম্পদ মূল্যবোধ কিন্তু চিরন্তন। সময় শুধু এক উপলক্ষ, মূল্যবোধ হোক অবিনশ্বর, শির দ্বারা থাকুক সোজা, ন্যায় নীতি সততা নির্ভর। বিশ্বজিৎ কর বোরাল মেইন রোড গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: ফোনে কে আছেন সরাসরি? নমস্কার। না, আমরা আবারও বলছি যে যখন ফোন করবেন একটু রেডিও সেট থেকে দূরে যাবেন বা একদম মিউট করে দেবেন, নইলে কিন্তু আমাদের সময়টাও যাবে এবং বাকি যারা লিসনার রয়েছে তাদের আসতেও অসুবিধা হবে। চলে যাব আমরা ফেসবুকের পেজে, ফেসবুকের পেজের

0: যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন তুফান। তিনি বলছেন তিনি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে তিনি যেইটুকুনি অভিজ্ঞতার শিকার হয়েছেন সেই অভিজ্ঞতার সাক্ষী থেকেই আজকের এই বিষয়ে তিনি লিখছেন যে পুরাতনকে লইয়া যে করে গর্ব সেই নতুনের আহ্বান শুনিতে পায় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরস্মরণীয় ভাবনা আমাদের শেখায় যে জীবন ও সমাজ কখনো স্থির নয়, পরিবর্তনই তার প্রাণশক্তি। মানব সভ্যতার দীর্ঘ অভিযাত্রার সময় বারবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বদলেছে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের অনেক রূপ। একসময় যা ছিল সমাজের অলক্ষণীয় বিধান, আজ তার অনেক কিছুই ইতিহাসে ধুলি ধূসর অধ্যায়। শিক্ষা, বিজ্ঞান ও মানবতার জাগরণ মানুষকে শিখিয়েছে অন্ধ অনুকরণ নয়, বরং যুক্তি ও বিবেকের আলোতেই গড়ে উঠতে হবে নতুন মূল্যবোধ। তবে পরিবর্তনের ঝড় যতই প্রবল হোক না কেন, মানবতা, সততা, ন্যায় ও সহমর্মিতার মতো চিরন্তন আদর্শ কখনো বিলীন হতে পারে না, কারণ এই মূল্যবোধগুলোই মানুষের বিবেকের দীপশিখা, সভ্যতার মেরুদণ্ড এবং সমাজের প্রকৃত সৌন্দর্য। পরিশেষে বলা যায়, সমাজের চাহিদা অনুযায়ী মূল্যবোধ রূপ পরিবর্তিত হওয়া স্বাভাবিক, কিন্তু তার আত্মা যেন অমলিন থাকে। যে পরিবর্তন মানুষকে আরও উদার, আরও মানবিক, আরও আলোকিত করে তোলে, সেই পরিবর্তনই প্রকৃত উন্নতির সোপান। যুগ বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু মহৎ মূল্যবোধে দীপ্তি কখনো ম্লান হয় না, জানিয়েছেন তুফান।
1: বেশ, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের বিবর্তন একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় সামাজিক প্রক্রিয়া, তবে মৌলিক কিছু মানবিক গুণাবলী অপরিবর্তিত রেখে আধুনিক যুগের চাহিদা এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধ গ্রহণ করাই সুস্থ সমাজ গঠনের চাবিকাঠি। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ। পরিশেষে বলা যায়, সময়ের সাথে সাথে মূল্যবোধ বদলানো মানেই নিজের শেকড় বা আদর্শকে ভুলে যাওয়া কিন্তু নয়, বরং সময়ের চাহিদাকে বুঝে নিজেকে আরও উন্নত ও মানবিক করে গড়ে তোলা। পরিবর্তনশীল বিশ্বে কুসংস্কার এবং নেতিবাচক দিকগুলো বর্জন করে ইতিবাচক এবং প্রগতিশীল মূল্যবোধ ধারণ করাই হল মানব সমাজের অগ্রগতির মূল রহস্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই বার্তা।
0: সরাসরি ফোনে দেখে নি কে আছে।
1: নমস্কার। কোন একটা বোধহয় সমস্যা হচ্ছে মৌসুমি, মানে এরকমটা তো প্রত্যেক যারা আছেন শ্রোতারা তারা এভাবে আসবেন না, জানেন নিশ্চয়ই, কিন্তু কোনোভাবে বোধ হয় একটুখানি যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। যাই হোক, আমরা চেষ্টা করছি যাতে খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়। আমরা আরও একবার দেখে নিই কেউ রয়েছেন কি না। নমস্কার। নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
2: আমি মৌসুমিদি ও কল্পলালদা দুজনকেই শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। দেখুন, বর্তমান যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মূল্যবোধের পরিবর্তন হয়েছে, কিন্তু মূল্যবোধ মানে এটা না যে কোনো মাসুল পাওয়ার যারা আছে, যার ক্ষমতা আছে, তাকে স্বীকৃতি দিয়ে তার মানে মতামতটাকে গ্রহণ করে চলা, এটা নয়। নিজস্ব যুক্তি নির্ভর এখন মানুষ, অনেক কিছু বিজ্ঞান নির্ভর মানুষ হয়ে গেছি আমরা। আমরা সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চাই। আগে দেখুন, আগে মেয়েরা থাকতো বাড়ির অন্তঃপুরে, সেই অন্তঃপুর থেকে কিন্তু মেয়েদেরকে আমরাই বার করে আনার সুযোগ পেয়েছি। সেখান থেকে মেয়েরাও তাদের লড়াই চালিয়ে আজকে আমাদের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। মেয়েদের সেইভাবে শিক্ষার আলোতেও সেভাবে পৌঁছানো সম্ভব হচ্ছিল না আর বেশ কিছু বছর আগে, মানে কয়েক দশক আগের কথা বলছি। এখন বর্তমানে সেসব দিন নেই, তো দিনের পরিবর্তন আসছে, যুগ পরিবর্তনশীল, সুতরাং মূল্যবোধেরও পরিবর্তন হচ্ছে। পুরোনো জিনিসকে আগলে ধরে বাঁচার কোন অধিকার নেই, তবে পুরোনো মানে পুরোনো জিনিস প্রয়োজন নেই, কিন্তু পুরোনো জিনিসকে একেবারে ফেলে দেওয়া উচিত একথাও বলবো না, কিন্তু মূল্যবোধের মানে হচ্ছে যে বর্তমানের যুগের সঙ্গে তাল

0: মিলিয়ে নিজেকে যুগ উপযোগী করে গড়ে তোলা। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এভাবেই সঙ্গে থাকুন এবং আমরা আবারও চলে যাই। কোথায় চলে যাব? হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। কে পাঠিয়েছেন? লিখেছেন সময়ের সাথে সাথে, নাকি কে পাঠিয়েছেন দেখে নি। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন, লিখেছেন নমস্কার দিদিভাই দাদাভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা ও প্রযুক্তি ও চিন্তাভাবনার পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সমাজের বৃহত্তর স্বার্থে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস বর্জন করে ইতিবাচক মূল্যবোধকে গ্রহণ করা উচিত। তবে দয়া, মায়া, সততা এবং পারস্পরিক শ্রদ্ধার মতো মৌলিক মানবিক গুণগুলো সবসময় অপরিবর্তিত থাকে। সময়ের সাথে সমাজের অনেক নিয়ম বদলায়। যেমন আগে যৌথ পরিবারে নারীদের ঘরের বাইরে কাজ করা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সীমিত ছিল, যা এখন সময়ের প্রয়োজনে অনেকটাই বদলেছে এবং তা সমাজের অগ্রগতির জন্য ইতিবাচক। বর্তমানে ব্যস্ত জীবনে ধৈর্য এবং সহনশীলতা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও তরুণ প্রজন্মের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকা স্বাভাবিক, যা খোলামেলা আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন।
2: ফোনে চলে যাই, কে আছেন সরাসরি? নমস্কার। নমস্কার।
3: হ্যালো, হ্যালো দিদিভাই, নমস্কার।
2: বলুন।
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদিভাই আর দাদাভাইকে শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা।
3: হ্যাঁ দাদাভাই, দেখুন প্রযুক্তির সাথে সাথে আমরাও কিন্তু পরিবর্তন হয়েছি কিছুটা, মানে কিছুটা কেন পুরোটাই হয়েছি, কারণ আমরা বিজ্ঞানের যুগে এখন তো সব মোবাইল আর হোয়াটসঅ্যাপে আর মেসেজে এইটা নিয়ে সব ব্যস্ত, মানে কেউ কারোর আর কি মানে ইয়েটা ভালোবাসে না যে আপনাকে আমি যে সহানুভূতি করবো এবং ভালোবাসবো, সেই জায়গাটা কিন্তু উঠে গেছে দাদাভাই। এবং এখন দেখুন মেয়েরাও কিন্তু সেই প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে, ট্রেন চালাচ্ছে, হ্যাঁ এরোপ্লেন চালাচ্ছে। এবং আজকে যে পাকিস্তানে যে অপারেশন সিন্দুর, তাতেও কিন্তু মেয়েদের হাত এবং মেয়েরা অনেক এগিয়ে।
2: আপনি বোধহয় বিষয়টা আজকে ঠিক করে শুনেননি। আজকে না আমাদের বিষয়টা কিন্তু একটু অন্য ছিল আমাদের আজকে। হ্যাঁ বিষয়টা একটু অন্য ছিল, আপনি শুনুন এবং পরে আবার আসবেন। কিন্তু আজকের বিষয়টা প্রযুক্তি নিয়ে আমরা করছি না। আজকে যে বিষয়টা আমরা রেখেছি, যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য আরও একবার বলে দিই যে সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত। সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধকে বদলানো উচিত, এইটা আজকের আপনার কথার বিষয়।
1: একদমই। আসলে এক সময় যে চিন্তা বিশ্বাস বা আমাদের যে নিয়ম কানুনগুলো মূল্যবোধ হিসেবে ধরা হতো, অর্থাৎ একটা সময় যখন আমি বলবো আজ থেকে এত 10-20 বছর আগের কথা বলছি, সেই সময়ে যে ধরনের চিন্তাভাবনা বা বিশ্বাসকে আমরা ধরে নিয়ে এগোতাম বা সেটাকেই মূল্যবোধ হিসেবে ভেবে নিতাম, বর্তমান সময়ে অনেক কিছুই তো পরিবর্তন হয়েছে এবং সেটাই স্বাভাবিক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হবে। সেক্ষেত্রে মূল্যবোধ, যে ভাবনা চিন্তাগুলো আমাদের মধ্যে কাজ করতো, কীভাবে আমাদের এই মূল্যবোধগুলোকে কাজ করতো, সেটা এই পরিস্থিতিতে বর্তমান সমাজ জীবনের দিকে তাকালে কি মনে হয় সেই ধ্যান ধারণাগুলোকে নিয়েই আমাদের চলা উচিত নাকি বদলানো উচিত? সবটাই তো আপনাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে, তবে বিষয়টা একটুখানি জেনে নিয়ে আপনারা আসুন, তাহলে সুবিধে হবে আমাদের অপরাপর শ্রোতাদের জন্য। আরও একজন বন্ধুর শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে রয়েছেন?
2: না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজেস রয়েছে ফেসবুকের কমেন্ট সেকশনে, তাই একটু চোখ রাখি। আজকের বিষয় নিয়ে লিখেছেন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে। তিনি বলছেন সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলায়। এক সময় আমি মনে করতাম আমি জ্ঞানের উৎস, এখন সেই জায়গাটা দখল করেছেন ইন্টারনেট, অথবা এখন অথবা এখন কোনো কিছু জানার জন্য আমার দরকার নেই, ফলে মূল্যবোধ এখানে স্বয়ং সক্রিয়ভাবে শ্রদ্ধা পায় না। আমি প্রযুক্তির সাথে তাল মেলাতে পারি না, আমার কাছে স্মার্টফোন, অ্যাপ, সোশ্যাল মিডিয়া সবই বিভ্রান্তিকর, আর সেই বিভ্রান্তি থেকে জন্ম নেয় বিরক্তি। আমি ভাবি এইসব দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের, অন্যদিকে তরুণরা ভাবে ওরা কিছুই বোঝে না। এই দুয়ের ভাবনার মাঝখানে হারিয়ে যায় মূল্যবোধের জায়গাটা। নতুন প্রজন্মের প্রশ্ন প্রবণতাকে অনেক সময় অর্বাচীন বলে লেভেলিং করে দেওয়া হয়, কিন্তু প্রশ্ন করা মানেই অশ্রদ্ধা বা মূল্যবোধহীনতা নয়। অনেক সময় তারা তার নিজের জায়গাটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা। হালের তরুণ জীবন তরুণ নিজের জীবন নিজে গড়তে চায়, সে অন্যের অভিজ্ঞতা শুনতে চায়, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। তাই সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্যবোধের প্রকৃতিও পাল্টে যায়। তোমাদের আচ্ছা সর্বাঙ্গিক কুশল কামনায় উত্তম দালাল, আপনিও খুব ভালো থাকবেন। আর এই সাথে সাথে আমাদের ফোনে সরাসরি কে আছেন? নমস্কার।
4: হ্যালো, নমস্কার। হ্যাঁ দিদি, আমি পায়েল বলছি, বেলঘরিয়া থেকে।
1: পায়েল বল।
4: দেখুন দাদা, আমার মনে হয় যে কিছু কিছু মূল্যবোধ হয়তো আমাদের জীবনে স্থায়ী, যেগুলো আমরা স্কুল কলেজ বাবা মার থেকে শিখে এসেছি ছোটবেলা থেকে। যেমন ধরুন কিছু কিছু মূল্যবোধ আছে যে কারুর সাথে যদি আমরা কোনো অন্যায় হতে দেখি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রতিবাদ করাটা উচিত। এটা কিন্তু আমাদের একটা মূল্যবোধের মধ্যে পড়ছে। সেরকম কিছু কিছু ফিক্সড মূল্যবোধ রয়েছে যেগুলো কিন্তু কখনোই আমাদের অনেকদিন আগের থেকে আমাদের কখনোই পরিবর্তন করা ঠিক নয়। সেটাই হচ্ছে আমাদের একটা মানবিকতা, সেটাই হচ্ছে মানুষ হিসেবে আমাদের কর্তব্য। কিন্তু কিছু কিছু মূল্যবোধ অবশ্যই পরিবর্তন করা দরকার। যেমন ধরুন অনেকদিন আগে আমরা একটা জিনিসে বিশ্বাস করতো বেশ কিছু মানুষ। সাপোজ ধরুন একজন হাজব্যান্ড ওয়াইফ কেউ কারোর সাথে সংসার করতে পারছে কোন একটা মনোমালিন্যের কারণে, কিন্তু তারা বড়রা হয়তো বলছে যে না, তবুও মানিয়ে নিয়ে ওর সাথে থাকতেই হবে। তো এটা তাদের কাছে একটা মূল্যবোধ ছিল। কিন্তু এখন আমাদের মানবিকতা মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। আমরা এখন ডিসিশন নিতে পারি যে কোন স্ত্রী যদি তার হাজব্যান্ড এর ওপর অত্যাচার করে বা যদি উল্টোটাও হয়, তো সেই ক্ষেত্রে আমাদের মূল্যবোধ হয়েছে না, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আমরা একটা সেপারেট ভাবে যদি শান্তিপূর্ণ ভাবে থাকতে পারি। তো এগুলো কিন্তু একটা মূল্যবোধের মধ্যে পড়ে। তো অবশ্যই সময়ের সাথে সাথে এই মূল্যবোধ গুলো চেঞ্জ হয়েছে, তো সেগুলো অনুযায়ী আমাদের চলা দরকার। কিন্তু কিছু কিছু ফিক্সড মূল্যবোধ আছে, সেগুলো কিন্তু মনে হয় আমাদের চেঞ্জ করাটা ঠিক নয়।
1: বেশ বেশ, অনেক ধন্যবাদ পায়েল, খুব সুন্দর বললে। এবং এটা ঠিক যে কিছু কিছু জিনিস যেগুলো পরিবর্তন করলে হয়তো নানান রকম আমাদের হয় না, নিজেদেরই একটুখানি খুব নিজেদের মধ্যে একটা গিল্টি বোধ হতে পারে এই ধরনের মূল্যবোধগুলোকে পরিবর্তন করলে। সেগুলো তো অপরিবর্তিত থাকাই দরকার, তবে কিছু দরকার আছে যেগুলো চেঞ্জ হওয়াটা বোধ হয় খুব জরুরি। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপে লিখেছে, প্রিয় আপনার কথা, সময়ের চাহিদার সঙ্গে সঙ্গে মূল্যবোধ পাল্টানো দরকার, যদি তা জীবনে সততা প্রকৃত সুখ এবং সমৃদ্ধি শান্তি আনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে পাঠিয়েছে। আর যাদবেন্দ্র পণ্ডা লিখেছে জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, শুভ সন্ধ্যা আর যে গল্পলাল দাদাভাই ও আর যে মৌসুমী দিদিভাই, নমস্কার জানাই। বর্তমানে ডিজিটাল যুগে নিজের পুরনো সংকীর্ণ মূল্যবোধ আঁকড়ে ধরে রাখলে অন্য সংস্কৃতির সাথে মিলেমিশে চলা যায় না। সময়ের প্রয়োজনে মানুষকে এখন আরও অনেক বেশি সহনশীল, পরম সহিষ্ণু হতে হয়েছে বেঁচে থাকার তাগিদে। এবং সমাজকে আরও সুন্দর করার জন্যই সময়ের সাথে সাথে মূল্যবোধের সংস্কার অবশ্যই করা উচিত, কারণ সময়ের সাথে মূল্যবোধ না বদলালে মানুষ ডাইনোসরদের মতো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে এই পরিবর্তনের অর্থ নিজের মানবিকতা বিসর্জন দেওয়া নয়, বরং পুরনো অন্ধত্ব ছেড়ে আধুনিক এবং কল্যাণকর চিন্তাকেই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকুন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ। আমাদের সঙ্গে 2248 0085 কোনো শ্রোতাও রয়েছেন, দেখে নিন কি বলছেন, তার মতামত কি। নমস্কার।
5: নমস্কার স্যার।
1: নমস্কার।
5: নমস্কার আপনাদেরকে দুজনকে নমস্কার জানিয়ে আমি সময় মূল্যবোধ নিয়ে কথাটা বলছি। দেখুন, বিগত দিনে যখন আমরা যখন তার মধ্যে একটু হয়তো ছোট ছিলাম, তখন কিন্তু সময় মূল্যবোধটা কিরকম ধরনের ছিল দেখুন। তখন বিজয়া দশমীর পর একে অপরের বাড়ি প্রণাম করতে যেত। তারপর দেখুন, কোনো স্যারকে যদি রাস্তায় দেখা হতো তাহলে স্যারের সামনে নেমে আমরা সঙ্গে সঙ্গে স্যারকে, মানে স্যার যদি সাইকেলে আসতেন আর আমরা যদি সাইকেলে যেতাম, আমরা কিন্তু সেই জায়গাটা নেমে পেরোতাম। তারপর যে সমস্ত এই মূল্যবোধ গুলো যে পাল্টে গেছে, এগুলো কিন্তু সত্যি খুব খারাপ জিনিস। আর যে মূল্যবোধ সময়ের, সেটা হচ্ছে যেমন ধরুন আজকে বাড়িতে বসে বসে আমি সারা জগৎটাকে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছি, এই মূল্যবোধটাও মনে হয় যেন আমাদের কাছে অনেক কিছু পাওয়া। আর আপনাদের সঙ্গে যে কথা বলছি, এটাও কিন্তু আমাদের অনেক কিছু পাওয়া। এইটুকু শেয়ার করলাম, নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
1: নমস্কার জানালাম আমরা।

0: ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
1: আর আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনের দিকে যদি একটু চোখ রাখি তাহলে জানতে পারছি যে অনেকগুলো কমেন্ট এসেছে। তার মধ্যে কাজী আবু জাফর তিনি বলছেন, একটু এগিয়ে যাব, পড়ে আছে থাক না পিছে, হারিয়ে যায় হারিয়ে যা যায় খুঁজবো না মিছে, জীবন নদীর মতো বয়ে চলা যার কাজ, মুগ্ধ নয়নে দেখব না শুধু গুনবো না শুধু ঢেউ, লিখব আমি লিখিনি যা আজও কেউ, পথ ফোলা এক পথিক হব না, তারাদের পানে চেয়ে থাকবো না, জোনাকির আলো দুহাতে সরিয়ে খুঁজবো নতুন আলো, এমনিভাবে অলস আধার দূর হবে যত কালো। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে তিনি লিখেছেন আপনার কথায় মূল্যবোধ বাড়ানো উচিত নিয়ে।
0: পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এস এন মণ্ডল বাপি, কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, নমস্কার মৌসুমী দিদি এবং কল্পলাল দাদা, নমস্কার জানালাম। আমরা আসলে সমাজ ব্যবস্থায় যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া তো বহুদিনের পুরনো রীতি। একসময় মানুষ সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিলেন। এছাড়াও মানুষ নারী পুরুষ ধর্ম বর্ণ ভেদাভেদের মানসিকতা নিয়ে চলত। কিন্তু মানুষ এখন নৈতিকতা শিক্ষার দায়ে ব্যক্তিগত স্বাধীনতা ও মূল্যবোধের প্রতি ধ্যান দিচ্ছে। তবে যাই হোক, আগে ছোটরা বড়দের ভয়ে পাশ কাটিয়ে চলে যেত, সম্মানও করত, কিন্তু এখন ছোটরা বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, একসাথে বন্ধু হয়ে চলে, কেউ আবার বড়দের অবজ্ঞাও করে। এখন তো নতুন সংস্কৃতি চিন্তাধারা এসব নিয়েই সবাই চলে, সুতরাং চাহিদা অনুযায়ী পরিবর্তনের সাথে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মূল্যবোধের বদল আসে, এটা তো মানতেই হবে। এস এন মণ্ডল বাবি কোরাকাটি সন্দেশখালী থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: আপনার কথায় আছেন আপনি, আর আপনি আসছেন ঠিক কি কি মাধ্যমে? মাধ্যমগুলো হচ্ছে 2246 2248 8085, এই নাম্বারে আসছেন, এর সাথে সাথে 9903059 2 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করছেন। আর আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে তো অবশ্যই এসে আপনি কমেন্ট করতেই পারেন। যেমন এই মুহূর্তে কমেন্ট করেছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। তিনি বলছেন আপনার কথার বিষয় অনুযায়ী, তিনি বলছেন সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত, এই কথার মধ্যে বাস্তবতার একটা দিক রয়েছে। সমাজ সংস্কৃতি ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তাভাবনাও বদলায়। একসময় যে বিষয় গ্রহণযোগ্য ছিল তা আজ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, তাই জীবনযাত্রার উন্নতির জন্য কিছু মূল্যবোধ পরিবর্তন আনা প্রয়োজন। তবে সব মূল্যবোধ বদলে ফেলা উচিত নয়, সততা মানবতা ন্যায়বোধ ও সহমর্মিতার মতো মৌলিক মূল্যবোধ চিরকাল একই রকম গুরুত্বপূর্ণ। পরিবর্তন হওয়া উচিত সেই সব আচরণ ও ধারণা যা মানুষের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে উদার ও যুক্তিবাদী মনোভার প্রয়োজন, কিন্তু আধুনিকতার নামে নৈতিকতার অবক্ষয় কখনো কাম্য নয়। তাই বলা যায় সময়ের প্রয়োজন অনুযায়ী মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন হওয়া উচিত, তবে মানবিকতার মূল ভিত্তিটাকে অটুট রেখেই কিন্তু এটা করতে হবে। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস আমাদেরকে কিন্তু এই কথা জানিয়েছেন।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
0: 110.1 MHz গোল্ডে শুনছেন আপনার কথা। মৌসুমী কল্পলাল আছে আপনাদের সঙ্গে এবং আপনাদের প্রচুর মতামত, মূল্যবান সমস্ত চিন্তাভাবনাগুলো আমরা নিজেরাও যেমন জানছি অপরকে শেয়ার করছি, কিন্তু এই মুহূর্তে কোনো বন্ধু যদি থেকে থাকেন 2248 8085 তাহলে আসবেন, অবশ্যই চলে আসবেন এই নম্বরে। কিন্তু চলে যাই হোয়াটসঅ্যাপে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন যে কখনোই নয়, মূল্যবোধের চাহিদা অনুযায়ী বরং সময় পাল্টায় যা ইতিবাচক গ্রহণযোগ্য মানব জাতির জন্য। আরও একটা হোয়াটসঅ্যাপ পড়ে ফেলি, কে পাঠিয়েছেন, পাঠিয়েছেন হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ছোট্ট করে লিখেছেন কল্পলাল মৌসুমী শুভ সন্ধ্যা দাদা। মূল্যবোধ একজন মানুষের পরিচয়, সত্যবাদিতা সততা শ্রদ্ধা ভক্তি দেশপ্রেম ইত্যাদি মূল্যবোধ আমাদের জীবনের এক একটি অলংকার। সময়ের চাহিদা অনেক কিছু হতে পারে, তবে সে কারণে মূল্যবোধ বিসর্জন দেওয়া যায় না। মূল্যবোধ আছে বলেই মানুষ হয়ে ওঠে খাঁটি মানুষ। সুভাষ

0: চক্রবর্তী উত্তর বাউলি থেকে পাঠিয়েছেন।
1: না, কেউ ছিলেন 2248-8085-এ, কিন্তু এই মুহূর্তে নেই। আপনারা কথা বলবেন আমাদের সাথে সরাসরি যে নাম্বারে, সেটা হচ্ছে 2248-8085। আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট করছেন যে নাম্বারে, সেটা হচ্ছে 9903055992। তবে এই মুহূর্তে কে আছেন ফোনে? নমস্কার। না, আবারও নেই, চলে যাই। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে চলে যাই আমরা একটুখানি ফেসবুকের কমেন্ট সেকশনে। সেখানে তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে তিনি বলছেন যে, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। বিশ্বকবির এই বাণী ভোলার নয়, সময় বদলাচ্ছে দিন দিন, মূল্যবোধও তাই পাল্লা দিয়ে বদলাচ্ছে। তাই মূল্যবোধ ও পুরনো বস্তা পচা নিয়মকে টপকে বদলায়, না হলে লোকে বলবে প্রাচীন পন্থী, পুরনোকে আঁকড়ে রয়েছে। লোকেরা এটাই বলবে, জীবনের নিয়ম তো বহমান নদী ও সময়ের তালেই বদলায়। তাই বলি আসুন, পরিবর্তিত পরিস্থিতিতে খোল নলছে বদলায়। আকাশ আমায় ডাকে দূরের পানে, ভাষাবিহীন তো জানিতে গানে, ভাষাবিহীনও জানিতের গানে। আচ্ছা, যাত্রী আমি ওরে বাহির হলাম, না জানি কোন ভোরে। তপন চক্রবর্তী জানিয়েছেন আমাদেরকে ফেসবুকের কমেন্ট সেকশনে।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আরেকবার দেখে নিই, টেলিফোন লাইন অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক করছে। আচ্ছা, না এলে আমরা একটু চলে যাই টেক্সট মেসেজে, অর্থাৎ 9903055992-তে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেক্সট মেসেজও করতে বলেছিলাম। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে পাঠিয়েছেন, লিখেছেন, সময়ের সাথে তাল মিলিয়ে মূল্যবোধের পরিবর্তন একটি চলমান ও বাস্তবসম্মত প্রক্রিয়া। বদল হয় নদীর বাঁক, বদল হয় দিন, পুরনো মূল্যবোধগুলো যায় কি চিরদিন? সময়ের টানে নতুন দিনে নতুন কথার বীজ, আঁকড়ে থাকা বৃথা কেবল পিছিয়ে পড়ার হৃদ। সময় এখন পথের বাঁকে পাল্টায় নিয়ম, নতুন যুগে নতুন ছাঁচে মানবিকতায় প্রিয়। নিয়ম মেনে বদলায় নীতি সময়েরই দাবি, নতুন আলোয় জ্বলবে তবেই ভবিষ্যতের ছবি। ধন্যবাদ জানিয়ে কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে আমাদের পাঠিয়েছেন এই মেসেজটি।
1: কে আছেন আমাদের সাথে? না, আবারও কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে না। আমরা কথা বলছি, আপনাদের মেসেজ পড়ছি, এবং তার সাথে সাথে যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে, মানে ফেসবুকে কমেন্ট সেকশনে আপনি যে কমেন্টগুলো করেছেন সেগুলো কিন্তু আমরা শোনাচ্ছি আপনাদেরকে।
0: একদমই তাই।
1: যেমন এই মুহূর্তে শীষ মোহাম্মদ বলছেন, সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত, যখন যেমন তখন তেমন। 50 বছর আগে যা মূল্যবোধ ছিল এখন তা বদলে গেছে। আমাদের বাড়িতে একটা সাইকেল ছিল, গোটা গ্রামের লোক যেখানেই যেত আমাদের সাইকেলটা নিয়ে যেত। তখন সাইকেল থাকাটা একটা স্ট্যাটাস সিম্বল ছিল। পরবর্তীকালে এক বাড়িতে যতগুলো মেম্বার তাদের প্রত্যেকেরই সাইকেল হয়ে গেল, সাইকেলের মর্যাদা হারালো, এসে গেল মোটর সাইকেল। ক্রমে প্রতি বাড়িতে 2-3টে করে মোটর সাইকেল হলো। এখন মোটর সাইকেল মর্যাদা হারিয়েছে, এখন 4-চাকার যুগ চলছে। তাহলে বুঝতেই পারছেন যুগের সাথে সাথে মূল্যবোধ পাল্টাচ্ছে। সেই রকম মাটির বাড়ি একতলা দোতলা ছিল, এখন মাটির বাড়ি নেই, কৌলিন্য হারিয়েছে, মূল্যবোধ পাল্টাচ্ছে, পাকা বাড়ির কদর এখন। শীষ মোহাম্মদ তিনি কিন্তু আমাদের জানিয়েছেন এই কথাটা।
0: পাশাপাশি আমাদের
1: কে আছেন? নমস্কার।
0: নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহা টুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
2: ও সত্যি সময়ের তালে মানুষের মূল্যবোধ কিন্তু সত্যি আমি বলবো কমে যাচ্ছে। আগে যে হারে মানুষ, মানে কি বলবো, লেখাপড়া তাদের পেটে বিদ্যে থাকতো না, কিন্তু তাদের যে একটা মানসিকতা, তার যে মূল্যবোধটা তাদের এত সুন্দর ছিল, তারা কিন্তু সবকিছু ভালো মন্দ, বড় ছোট, কাকে কিভাবে সম্মান করতে হয়, কাকে কিভাবে সম্মান দিয়ে চলতে হয়, সেই আগেকার মানুষের প্রতি কিন্তু ছিল। আজ যত দিন যাচ্ছে, যত আমরা মানে কি বলবো, আমাদের যখনই আমাদের দেয়ালের দিকে পিঠ থেকে যাচ্ছে, তখন কিন্তু আমাদের তখন বুঝতে পারছি যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আমরা সেই সব জিনিস ভ্রুক্ষেপ করছি না। আজ বলুন, এই যেমন একটা আমি একজন ব্যক্তি বললেন যে শুনলাম যে সত্যি আমিও

0: আমি একজন যদি শিক্ষককে আমি যদি ঠিক সম্মান যদি না দিতে পারি, তাহলে আমি আমি কিরকম শিক্ষকের ছাত্র? তো শিক্ষক চলে যাচ্ছে, আসছে শিক্ষক সাইকেলে করে, আমিও যাচ্ছি, অবশ্যই তাকে সম্মান দিতে হবে। আমার বাবা আছে, আমার বাবার সঙ্গে আমি ঠিক সম্মান মতো আমাকে বাবার সঙ্গে কথাবার্তায় লিপ্ত হতে হবে। বাবা মাকে সে সেবের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে বাবা মায়ের সঙ্গে কথাবার্তা আচার ব্যবহার সবকিছু আমাকে সেইভাবে চলে আমাকে জীবনযাপন করতে হবে। এইটাই তো স্বাভাবিক মূল্যবোধের মূল লক্ষ্য বলে মনে করি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, খুব সুন্দর বললেন। এইভাবে যদি আমরা আপনাদের সঙ্গে এই মতামতগুলো আমরা যদি অপরের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু সত্যি ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই প্রত্যেক দিন যে নতুন নতুন বিষয় নিয়ে আমরা আসছি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের পাঠাবেন।
2: 2248-8085 এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আসতে পারেন, আর এছাড়া 9903055992 এই নাম্বারেও কিন্তু আপনারা আমাদের টেক্সট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কে আছেন ফোনে? নমস্কার।
1: নমস্কার।
3: শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
3: কিশোর বলছি, বালি হাওড়া থেকে।
1: হ্যাঁ কিশোর বলুন।
3: বলছি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তনের দরকার আছে। একটা পুরনো গোড়ালিকে ধরে বসে থাকলে তো হবে না। আমরা একটা সময় একটু অন্যরকম ছিল, মেয়েরা বাড়ির বাইরে বেরোবে না বা কিছু, যাই হোক, এখন তো অনেকটা পরিবর্তন, পরিবর্তনটা অনেক যেন বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি কিছু বছর আগের কথা বলছি, জানেন কল্পলালদা, আমি একবার টাটা স্টেশনে, তাও আমি আপনাকে বলছি এটা 25 বছর আগের কথা বলছি, হ্যাঁ 25-26 বছর আগের কথা। একটি মেয়ে না টাটা স্টেশনে মানে একটা জিন্সের প্যান্ট পরে একটা গেঞ্জি পরে উঠেছিল।
1: আচ্ছা।
3: তাকে না সবাই দেখছিল যে একটি মেয়ে জিন্সের প্যান্ট পরেছে এরকম গেঞ্জির সঙ্গে, যেন মনে হচ্ছে কি একদম করেছে, মানে সবাই দেখছে। এখন তো খুব অ্যাভেলেবেল, খুব সাধারণ, মানে যারা কারো মানে একদম নিম্ন শ্রেণীর মানুষের, তাদের মেয়েরাও তো জিন্সের প্যান্ট করে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের দরকার আছে, নাহলে এগোনো যাবে না। হ্যাঁ, আজকে আমি আপনাদের ফোনই করলাম, আমি দুটো রাস্তায় আছি,
1: বুঝতে পেরেছি, কারণ আপনার
3: এতটা ভালোবাসি আমাকে করতেই হবে এখানে কথা।
1: না না ঠিকই, আপনার মেসেজ আমরা পড়ে অভ্যস্ত, তাই আজকে আপনার কণ্ঠ শুনতে পেয়ে আমাদের একটু অবাকই লাগে।
3: মেসেজ মৌসুমি দি সব সময় পড়ে।
1: ঠিক আছে, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনারাই আমাদের কিন্তু একমাত্র সঙ্গী যাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই প্রত্যেকটা দিন। খুব ভালো থাকবেন কিশোর।
2: চলে যাব হোয়াটসঅ্যাপের মেসেজে, বলছে সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধ বদলানো উচিত। বলছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, তিনি বলছেন সময়ে এসেছে বদলানোর নানান কাজের, পরিবেশ সচেতনতা, লিঙ্গ সমতা সমাজে। নতুন কত প্রযুক্তি উদ্ভাবন চাহিদা অনুযায়ী পুরনোকে পিছে ফেলে হচ্ছে পরিযায়ী, তবে সততা দয়া পরোপকারী অপরিবর্তনীয়, এদের বদলানোর ক্ষতি অপূরণীয়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে তিনি কিন্তু বলছেন এই কথা।
1: হ্যাঁ, এভাবেই আমরা আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু কোন
2: লিসনার
1: রয়েছেন
2: দেখেন।
1: হ্যালো, না উনি আমাদের
2: একটু সচেতন হলে না আমাদেরও ভালো লাগে, যে যখন আমাদের ফোন করছেন তখন ফোনটা আমরা যখন ধরছি একদম একটু রেডিও সেট থেকে দূরে এসে একটু শান্ত জায়গায় যদি কথা বলেন আমাদেরও শুনতে একটু সুবিধা হয়।
1: একটা বিষয় শুনতে গিয়ে যদি আরো একটা বিষয় নিয়ে আমরা ভাবি, মানে সেটা একটু অবাকই করে আমাদের।
2: কে আছেন দেখেন আরো একবার। নমস্কার।
4: নমস্কার,
2: বলুন কে বলছেন?
4: আমি আমি সোনারপুর সুভাষগ্রাম থেকে হরপ্রসাদ ভট্টাচার্য বলছি। সামাজিক মূল্যবোধ বা আমাদের যে নতুন যারা নবাগত তাদেরকে যে শিক্ষকরা যে শিক্ষিত করছে, কি শিক্ষিত করছে, যে তারা বড় হয়ে সমাজে সমাজের মুখ রক্ষা করবে, তারা সবাইকে সম্মান করবে, তার সঠিক পথে সে চলবে, হ্যাঁ, এবং দেশকে সে ভালোবাসবে, এবং দেশের উন্নতিতে দরকার হলে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে সে প্রস্তুত থাকবে, তবেই তার মধ্যে মূল্যবোধ তৈরি হবে। সেই জিনিসটাকে আমরা দিন দিন হারিয়ে ফেলছি। নবাগতদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা দেখা যাচ্ছে, যারা এখন বড়দেরকে সম্মান দিতে জানে না বা সম্মান করতেই জানে না, বা সেই মূল্যবোধটা তারা কিন্তু শিক্ষিত, কিন্তু সেই শিক্ষিত থাকা সত্ত্বেও সে কিন্তু সেই পথে হাঁটছে না। হ্যাঁ, তো সুতরাং আমাদের যারা মানে সমাজের মানে

0: কারিগর শিক্ষক তাদেরকে আরেকটু ধৈর্য ধরে ছাত্রদেরকে এই উপদেশ দেওয়া দরকার যে তোমরা বড় হয়ে যেন বড় মর্যাদা রাখবে। আজকে এক সময় ভারতবর্ষে অনেক অশিক্ষিত লোক ছিল, কিন্তু আজ পর্যন্ত আজ আমরা সেই মহাপুরুষের বাণীগুলো এখনো অক্ষরে অক্ষরে পালন করি এবং তাকে মূল্য দেওয়ার চেষ্টা করি। এই তারা কখনো মানে অন্য রকম মানে কি বলবো যুক্তি আমাদেরকে দেয়নি, সবসময় সব যুক্তি দিয়েছে। সেই পথকে যদি আমরা অনুসরণ করি অটোমেটিক আমরা কি করতে পারবো, মূল্যবোধটাকে মানে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সবার মধ্যে সঠিকভাবে মূল্যবোধের যে মাহাত্ম সেটাকে প্রচার করতে পারবো।
1: নমস্কার জানালাম, একদমই। আসলে ওই যে মানে সবসময় যে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে মূল্যবোধগুলো মানুষের একই রকম থাকবে এমনটা নয়। মূল্যবোধটা একটা বেসিক জায়গা, যেটা কিন্তু তার পরিবার, তার পারিপার্শ্বিক জায়গা, তার সঙ্গ মানে বন্ধু বান্ধব সব মিলিয়ে গড়ে ওঠে। সবই সেটা অবশ্যই ছোট থেকেই বোধ হয় আস্তে আস্তে এই চেতনাটা জাগ্রত করাটা খুব দরকার। আচ্ছা, একটা হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছেন একটু দীর্ঘ মেসেজ, লিখেছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। বলছেন, আমার মতে সময় স্থির নয়, সমাজ প্রযুক্তি অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত বদলাচ্ছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গেলে কিছু মূল্যবোধের সংস্কার জরুরি হয়ে পড়ে, আবার কিছু মূল্যবোধ আছে যা সময়ের ঊর্ধ্বে, তাই পুরো বিষয়টিকে দুদিক থেকে দেখা দরকার। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, একসময় সতীদাহ বাল্যবিবাহ জাতপাতের ভিত্তিতে ভেদাভেদকে সামাজিক মূল্যবোধ বলে মনে করা হতো। সময়ের দাবিতে শিক্ষা মানবাধিকার চেতনা বাড়ায়, আমরা সেগুলো বর্জন করেছি, এটা সমাজকে এগিয়েছে। বিজ্ঞান এবং যুক্তির গ্রহণযোগ্যতা, মানে যেমন আগে অনেক কুসংস্কারকে মূল্যবোধের মোড়কে আনা হতো, চিকিৎসা প্রযুক্তি পরিবেশ সচেতনতা আসার পর আমরা বুঝেছি অন্ধবিশ্বাস ধরে রাখলে পিছিয়ে পড়তে হয়। নতুন প্রজন্মের বাস্তবতা, এটাও একটা জায়গা উনি ধরেছেন। লিখেছেন, ডিজিটাল যুগে গোপনীয়তা, কর্মসংস্কৃতি, নারী পুরুষের ভূমিকা নিয়ে ধারণা বদলেছে। পুরনো ধাঁচের মেয়েরা ঘরে থাকবে বা বস মানেই সবসময় ঠিক, জাতীয় মূল্যবোধ আঁকড়ে থাকলে সংঘাত কিন্তু বাড়ে। সময়ের দোহাই দিয়ে সব কিছু বদলে ফেললে সমাজ ভিত্তিহীন হয়ে পড়ে, কিছু মূল্যবোধ শিকড়ের মতো। শাশ্বত কিছু মানবিক গুণের কথা উনি বলেছেন, যেমন সততা, সহমর্মিতা, কৃতজ্ঞতা, অন্যের ক্ষতি না করার নীতি, এগুলো 2000 বছর আগেও দরকার ছিল, আজও থাকবে। প্রযুক্তি বদলালেও মিথ্যে বলা কখনো আধুনিক মূল্যবোধ হতে পারে না। এছাড়া বাবা মায়ের প্রতি দায়িত্ব, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, প্রতিশ্রুতি রক্ষা করা, এগুলো রূপ বদলাতে পারে, কিন্তু মূল সুরটা বাদ দিলে সম্পর্কগুলো ভেঙে পড়বে। ভোগবাদ বনাম সংযম এই জায়গা থেকে উনি ধরেছেন। বলছেন, সময়ের চাহিদা অনেক সময় আরও চাই, এখনই চাই শেখায়, কিন্তু সংযম, ধৈর্য এবং ত্যাগের মূল্যবোধ হারালে মানুষ ও সমাজ দুটোই অসুস্থ হয়ে পড়বে। শেষ কথা উনি লিখেছেন, অন্ধভাবে আঁকড়ে ধরা যেমন গোরামি, তেমনি সব কিছু হুজুগে বদলে ফেলাও আত্মপরিচয়হীনতা। তাই প্রশ্নটা হওয়া উচিত, বদলাবো কি না, তা নয়, বরং কি বদলাবো এবং কেন বদলাবো আর কি ধরে রাখবো। খুব সুন্দর লিখেছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত হোয়াটসঅ্যাপে।
2: ফোনে দেখি কে আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষায়। নমস্কার, কে আছেন আমাদের সাথে?
1: না, কেউ বোধ হয় ছিলেন, কিন্তু যাই হোক, উনি যোগাযোগ করা যাচ্ছে না। আমরা আবারও একটু হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখি, হোয়াটসঅ্যাপ কে পাঠিয়েছে দেখে নিই, তারপরে তো আমরা অবশ্যই ফোনে নেব।
2: আজিম মণ্ডল করিমপুর নদিয়া থেকে, তিনি বলছেন, আজকে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে সময়ের চাহিদা প্রতিনিয়ত পাল্টাচ্ছে, প্রযুক্তির অগ্রগতি আর আধুনিকতা নিদূর দৌড়ে মানুষ আজ অনেক বেশি যান্ত্রিক হয়ে পড়েছে, কিন্তু প্রশ্ন হলো, বাহ্যিক এই পরিবর্তনের সাথে সাথে কি মানুষের ভিতরের মানবিকতা আর নৈতিকতাও বদলে যাবে? সময়ের চাহিদা পূরণ করা অবশ্যই দরকার, কিন্তু তা করতে গিয়ে যদি আমরা আমাদের ভিতরে সততা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলি, তবে সেই প্রকৃতির কোনো মূল্য থাকে না। প্রকৃত শিক্ষা মানুষকে কেবল ক্যারিয়ার গড়তে শেখায় না, বরং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। যুগের সাথে তাল মিলিয়ে চলার অর্থ এই নয় যে আমরা আমাদের শিকড়কে ভুলে যাব, বরং আধুনিক শিক্ষার আলোয় নিজের ভিতরের মানবিক গুণাবলী ও ভালো চিন্তাগুলোকে জাগিয়ে তোলাই হলো আসল বুদ্ধিমত্তা, সমাজে যত ঝড়ঝাপটাই আসুক না কেন। একজন মানুষের আসল পরিচয় তৈরি হয় তার মূল্যবোধ আর চরিত্রের দৃঢ়তার উপর।

0: ভিত্তি করে নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আর মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতাই ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। মানুষ যখনই যুগের পরিবর্তনের অজুহাতে নৈতিকতা হারিয়ে ফেলে, তখনই সমাজ তার আসল সৌন্দর্য হারায়। তাই সময়ের দাবি মেনে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ভিতরের আলোটাকে টিকিয়ে রাখাই কিন্তু জীবনের আসল সার্থকতা।
1: আমরা পরের হোয়াটসঅ্যাপে একবার চোখ রাখি, ছোট্ট করে লিখেছে, শুভ সন্ধ্যা জানাই কল্পলাল দাদা এবং মৌসুমী দিদি এবং এফএম গোল্ডের সকল সদস্যদের। বলছে সময় তো পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিছু মানবিক মূল্যবোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তি একই থাকা উচিত বলে মনে করেছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। আচ্ছা, সুচেতার পাশাপাশি খুব ছোট্ট করে আমাদের টেক্সট মেসেজ করেছেন রঞ্জিত, রঞ্জিত কলকাতা 63 থেকে। রঞ্জিত কি বন্যু, যাই হোক, উনি লিখেছেন সময়ের সাথে সাথে মূল্যবোধ অনেক কমে গেছে, এটাই উনি লিখেছেন। পাশাপাশি আমরা আরও একটু জায়গায় যদি যাই, কিশোর, এক্ষুনি কিশোরের সঙ্গে আমরা কথা হলো, আমরা টেলিফোনে বরং ছোট্ট করে দেখে নিই কে রয়েছেন, হয়তো সম্ভবত আজকেই শেষ শ্রোতা থাকবে আমাদের সঙ্গে।
0: কে আছেন আমাদের সাথে?
1: নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি কথা বলছি সুরজিৎ পরামানিক, জলা বিশ্বনাথপুর, পাঁচলা হাওড়া।
1: সুরজিৎবাবু খুব ছোট্ট করে বলুন, সময় খুব কম।
2: বলুন, এখন যুগের সমস্ত তো তাল মিলে আমাদের ঘরে চলতে হয়।
1: হুম হুম,
2: বর্তমান সমাজে যে স্কুল মাস্টারমশাইরা আছেন, তখন এখন যখন যেটা আমরা তাল মিলে চলতো স্কুলে পড়া লেখাপড়া খুব সুন্দর হতো, এখন তো সেরকম ভাবে তো হয় না,
0: মানুষের চোখ খুলে গেছে। একটা সময় বাড়ির একজন মেম্বার ছিল যে রোজগার করে আনবে, এখন স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ বসে থাকে না, এখন ছোট কাজ বলে কিছু নেই, মানুষ যেটা পাচ্ছে সেটাই করছে, পয়সার দরকার আছে, না হলে পেট ভরবে কি করে।
1: একদমই, আসলে সময় খুব কম, এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে রাত 8:43 হয়ে 32 সেকেন্ড, তাই আর হয়তো ফোন আপনাদের সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হবে না। তবে পরিশেষে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে মূল্যবোধ নিয়ে অনেক কথা তো উঠে আসছে মৌসুমী, বিশেষ করে ভীষণভাবে শিক্ষকদেরকে একটা জায়গা উঠে আসে যে কিভাবে একজন শিক্ষক একজন ছোট্ট বাচ্চাকে সেই মূল্যবোধের জায়গাগুলোকে উনি তৈরি করতে পারেন। কিন্তু যেটা আমাদের বলা সেটা হচ্ছে মূল্যবোধ পরিবর্তনের অর্থ এই নয় যে পুরনো আদর্শকে ত্যাগ করতে হবে, বরং সততা, মানবিকতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা বা দায়িত্ববোধের মতো আরও অনেক মৌলিক মূল্যবোধ যা কিন্তু সব যুগেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে কিন্তু মানুষকে পরিবর্তনের জায়গাগুলোকে ভাবার জায়গাটা কোনো অবকাশ থাকে না আর কি, পরিবর্তন হওয়া উচিত সেই সমস্ত সামাজিক ধারণা বা রীতিনীতি যা মানুষের অগ্রগতি এবং কল্যাণের পথে বাধা সৃষ্টি করে। আসলে এটা বিষয়টা নিয়ে আমাদের অনেক শ্রোতা বা আমাদের অনেক যারা টেক্সট করেছেন তারা বলেছেন যে কিছু মূল্যবোধের তো অবশ্যই পরিবর্তন দরকার, কিন্তু সব মূল্যবোধের নয়। ঘড়ির কাঁটা যা বলছে তাতে আপাতত সাময়িকভাবে মৌসুমী এবং কল্পলাল বিদায় নিচ্ছে, কিন্তু ফিরে আসবে ঠিক 9:30 রবিবারের বৈঠক নিয়ে।
0: একদমই তাই, কথা হচ্ছে আপনাদের সাথে 100.1 FM গোল্ডে।

101.1 মেগাহার্টজ AIRFM গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:31 হয়ে 7 সেকেন্ড। কথা দিয়েছিলাম যে আপনাদের সঙ্গে আরও একবার আপনাদের কাছাকাছি চলে আসার জন্য মৌসুমি কল্পলাল আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে ফিরে আসবে। ঠিক তাই, সময় এখন রবিবারের বৈঠকের, আর এই বৈঠকে আড্ডায় আমাদের সঙ্গে আমাদের শ্রোতারা তো থাকবে।

0: তাই না? কিভাবে থাকতে পারে?
1: একদম তাই, শ্রোতারা থাকবেন সেটা কিছুক্ষণ পর থেকে, যদিও সেটা কি বিষয় নিয়ে থাকবেন সেটাও তখন বলে দেবো, কিন্তু যে মাধ্যমগুলোর সাহায্যে থাকেন আপনারা, মানে 2248-8085 এবং 9903059 এই দুটো মাধ্যমে, মানে একটা ফোন করবেন একটা হোয়াটসঅ্যাপ করবেন, এই দুটো মাধ্যমেই থাকবেন। তবে আজকের যে বিষয়টা নিয়ে কথা হবে,
0: সেই বিষয়টা আসলে সমাজ সচেতন, আমরা সকলেই কম বেশি জানি যে সমাজের নানান রকম দিক। একটু আগে আমরা যখন আপনার কথা নিয়ে আলোচনা করছিলাম, মূল্যবোধ নিয়ে কথা হচ্ছিল, সমাজের কথা হচ্ছিল এবং সেই সমাজটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তিত সমাজে কিছু ধ্যান ধারণা রীতিনীতি নিয়ম কানুনের কথা আমরা দেখি, যেগুলো হয়তো খুব প্রাচীন সংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকতে থাকতে আমাদের মনটা অনেক সময় সংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কী কী মূল্যবোধ আমাদের গ্রহণ করা উচিত, সবটা নিয়ে একটা দারুণ আলোচনা চলছিল। কিন্তু একটা প্রশ্ন যে এই যে সমাজ জীবনের কথা, আমরা সমাজের দিকে তাকাই যখন, অতীত ইতিহাসের দিকে যখন তাকাই, নানান রকম সমাজের ছবি, সেখানকার মূল্যবোধের কথাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আমরা বহু সময় সাহিত্যের আঙিনাতেও সেই সমাজকে কিন্তু বহু সময় পরিস্ফুট হতে দেখি। মানে খুব সুন্দর করে যদি বলা যায় তাহলে হচ্ছে, সেই সমাজের কথাগুলো যখন কোনো একজন ঔপন্যাসিক বা কোনো একজন গল্পকার সুন্দর করে গল্প বলতে বলতে সমাজের নানা দিকগুলো তুলে ধরে, তখন বোধ হয় আমাদের কাছে ছবিটা আরও বেশি পরিষ্কার হয়ে ওঠে। এবং পরবর্তীতে সেই সাহিত্য নিয়ে তো বহু চলচ্চিত্র আমরা দেখেছি বা দেখি, আগামীতেও দেখব। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে, এই যে সাহিত্যে, সেটা যে কোনো হতে পারে, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আরও হিন্দি সাহিত্য, কিন্তু আমরা সচরাচর আজ বাংলা অনুষ্ঠানে বসে বাংলা সাহিত্যের কথাটাই বলবো, যে সমাজ জীবন কিভাবে পরিস্ফুট হচ্ছে, কিভাবে সমাজ ধরা পড়ছে এবং সেই সমাজ আমার আপনার দেখা সমাজের সঙ্গে কতটা মিল নাকি পুরোটাই কাল্পনিক, সব নিয়েই কথা হবে সাহিত্যে সমাজ জীবনের কথা।
1: একদম তাই। আর দেখো, সাহিত্য এবং সমাজ একে অপরের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সমাজ ছাড়া যেমন সাহিত্য কল্পনা করা যায় না, তেমনই সাহিত্য ছাড়া সমাজের প্রকৃত চিত্র কিন্তু সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয়।
0: ঠিক তাই।
1: মানুষের জীবনযাপন, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, প্রেম ভালোবাসা, সংগ্রাম, সংস্কৃতি, মূল্যবোধের প্রতিফলন ঘটে কিন্তু এই সাহিত্যের মাধ্যমে। তাই সাহিত্যকে সমাজের কিন্তু দর্পণও বলা হয়।
0: একেবারেই তাই, সাহিত্য সমাজের দর্পণ। আমরা সমাজটাকে পুরোপুরি সাহিত্যের মধ্যে দেখতে পাই বহু সময়, তবে অবশ্যই সেখানে লেখকের কিছু কাল্পনিক সত্তা তো অ্যাড হয়, কিন্তু সমাজে বসবাসকারী মানুষের জীবনই যে সাহিত্যের মূল উপাদান। একজন সাহিত্যিক তার চারপাশের পরিবেশ, মানুষের আচরণ, সামাজিক রীতিনীতি এবং সময়ের বাস্তব ঘটনা যেগুলো দেখে আর কি, সেখান থেকে তার সৃষ্টির উপকরণ সংগ্রহ করেন। তিনি নতুন করে একটা কাহিনী তৈরি করার জন্য প্লটটা কিন্তু এখান থেকেই নিয়ে নেন, ফলে একটি নির্দিষ্ট সময়ের সমাজ জীবনের নানান দিক কিন্তু সাহিত্যে স্পষ্টভাবে ধরা দেয়। সেই সমাজের কথা বারবার করে সাহিত্যে পড়ে ওঠে। সাহিত্য পড়ে আমরা সেই সময় মানুষের চিন্তাধারা, জীবন ধারা, সামাজিক অবস্থার পরিচয় কিন্তু লাভ করতে পারি এবং সেই সমস্ত সাহিত্য নিয়েই আজ কথা হবে। বেশ কিছু সাহিত্যের কথা তো মনে পড়ে যাচ্ছে, আমারও মনে পড়ছে, আপনারও মনে পড়বে, আপনারাও কথা বলবেন, কিন্তু একটু থাকতে হবে আমাদের সঙ্গে ঠিক 12টা পর্যন্ত। আপাতত আমরা একটু গান শুনি, গান শুনতে শুনতে ভাবি আজ কোন কোন সাহিত্যের কথা আমরা আলোচনা করব। মৌসুমী কল্পলাল থাকবে আপনাদের সঙ্গে সেই আলোচনায়।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: কথা হচ্ছে আজকের আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের যে সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে সেইটা নিয়ে আজকে রবিবারের বৈঠকে। রবিবারের বৈঠকে বাংলা সাহিত্যের সমাজ জীবনের প্রতিফলন নিয়েই কথা হচ্ছে, যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায় সাহিত্যে। যেমন ধরো মধ্যযুগ থেকে যদি আমরা ধরি, সেই মধ্যযুগের মঙ্গল কাব্যে তখনকার যে গ্রামীণ সমাজ, ধর্মীয় বিশ্বাস এবং লোকজ যে সংস্কৃতির চিত্রটা পাওয়া যায়, তাতে কিন্তু সেই সময় সাহিত্য থেকে সেই সময় সমাজ ব্যবস্থাকে আমরা জানতে পারি।
1: একেবারেই তাই, মঙ্গল কাব্য থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং পরবর্তীকালে দেখো বাংলা উপন্যাস গল্পে সমাজ জীবনটাকে আরো বাস্তবভাবে কিন্তু লেখক বা উপন্যাসিকরা তুলে ধরেছেন, এবং একটা বিস্তৃত পরিসরে যে চরিত্রগুলোকে তারা তুলে ধরতেন, সেই চরিত্রগুলো তো তোমার আমার দেখা চারপাশের মানুষজনই, তারাই তো কথা বলছে, সেই সমাজের কথাই তো বারে বারে লেখক
0: ফুটিয়ে তুলছেন তার লেখনীর মাধ্যমে। আবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার রচনায় ঊনবিংশ শতাব্দীর মানে সেই শতকের সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমরা পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ছি, তখন সমাজের পরিবর্তন বা এই যে মানবিক মূল্যবোধ বা ব্যক্তি স্বাধীনতার কথা যেগুলো রয়েছে সেগুলোকে জানতে পাচ্ছি
1: একদম।
0: এরপরে হ্যাঁ, এরপরে শরৎচন্দ্রের কথায় যদি আসি, সেখানেও দেখা যাবে যে তার উপন্যাসে সমাজের কুসংস্কার, নারী জীবনের বেদনা এবং সামাজিক যে বৈষম্য চিত্র সেগুলো কিন্তু ফুটে উঠেছে
1: একদম। এবং শরৎচন্দ্র মানে বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও কিছু সামাজিক প্রেক্ষাপটে যে সমস্ত লেখক বা কবিরা তাদের শিল্পী সত্তাগুলোকে বারে বারে মানে কি বলবো তাদের আনাচে কানাচে ঘুরে এসেছে, তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদম গ্রামীণ বাংলার সাধারণ মানুষ জীবনের যে সংগ্রাম তাকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন। বিভূতিভূষণের একাধিক গল্প উপন্যাসে কিন্তু আমরা সেসবই দেখি, এবং শুধুমাত্র সাহিত্য যে সমাজের চিত্র তুলে ধরছে এমনভাবে নয়, সমাজকে সচেতনও করছে, মানে এই সমস্ত চিত্রগুলো তুলে ধরে যে সমাজকে আমাদের জানান দিচ্ছে এমন নয়, সমাজে
0: পড়ে আমরা জানতে পাচ্ছি সমাজ কেমন ছিল বা কেমন হলে ভালো হতো
1: এবং আমাদের কি করণীয়, আমাদের কোনটা করণীয় নয় একদম,
0: সেটাও কিন্তু আমরা জানতে পারি। এবং দেখো শুধু সাহিত্য নয়, আমার মনে হয় নাটক যবে থেকে শুরু হলো, থিয়েটার শুরু হলো, যাত্রা শুরু হলো, সেই সব কিছুর মাধ্যমেই কিন্তু সাহিত্য মানে সাহিত্যকে ঘিরেই তো সেই সমস্ত নাটক, যাত্রা বা সব কিছু, সেই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু সেই সময় সমাজ ব্যবস্থাকেই উঠে আসতে হয়েছে বারবার করে। এবং এই সমাজ ব্যবস্থার

0: নই তখনকার বা সমাজের কোনো কিছুর প্রতিবাদ করা বা সমাজের কোনো ভালো দিক দেখানো, সেইগুলোই কিন্তু ফুটে উঠতো সেই সময়কার থিয়েটারে বা যাত্রায় বলো।
1: এবং ওই যেটা বললে তুমি, যেগুলো যে সমাজে যে বিদ্যমান যে অন্যায়, অবিচার, বৈষম্য, কুসংস্কার বা শোষণ যাই হোক না কেন, সবটাই কিন্তু সাহিত্যের মাধ্যমে তুলে ধরতেন এবং মানুষকে ভাবতে শেখাতেন সেই সময়কার লেখক এবং কবিরা, যে এর বিরুদ্ধে কিভাবে আমাদের সচেতন হতে হবে, কিভাবে আমরা অন্তত এই ধরনের কুসংস্কারগুলোকে আমরা মদদ দেব না, বরং এই কুসংস্কারের বেড়াজাল থেকে সাধারণ মানুষকে মানে বাইরে বের করে আনা যায়, সবটাই একটা চেষ্টা চলতো সেই সাহিত্যের হাত ধরে।
0: আর এখন গান, গানের হাত ধরে আবার ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে। আর সমাজের যে ব্যবস্থা সাহিত্যের হাত ধরে কিভাবে আমাদের কাছে প্রকাশ পেয়েছে বা পাচ্ছে এখনো, সেটা নিয়ে কথা হবে।

0: সত্যি একটা সময় থেকে আর একটা সময় মাঝে কতটা নদীর মতো বয়ে যায়, সাহিত্য বয়ে যায়, লেখনির ধরন পাল্টে যায়,
1: সময়ও বয়ে যায়,
0: একদম তাই। কিন্তু আধুনিক সাহিত্যেও সমাজ জীবনে নানান সমস্যা পরিবর্তনের প্রতিফলন কিন্তু দেখা যায়। নগরায়ণ, প্রযুক্তির প্রভাব, পারিবারিক সম্পর্কের পরিবর্তন, পরিবেশ সংকট, বেকারত্ব এবং বিশ্বায়নের প্রভাব বর্তমান সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। সাহিত্য মানুষের জীবন ও সমাজের পরিবর্তনশীল রূপকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু সংরক্ষণ করে রাখে।
1: এই কারণেই বোধ হয় বলা যায় যে সাহিত্য সমাজ জীবনের একটি বিশ্বস্ত দলিল, কারণ সমাজের মানুষের জীবন, সংস্কৃতি, মূল্যবোধ যাই বলুন না কেন, সব কিছুরই পরিবর্তনের ইতিহাস সাহিত্যে তো সংরক্ষণ থাকে। আমরা অতীতের সমাজ ব্যবস্থা, সেখানকার মানুষের সংস্কার সবটাই কিন্তু সেই সময়কার সাহিত্য থেকেই জানতে চাই পারি। তাই সাহিত্য পড়ে যে আমরা শুধুমাত্র আনন্দ পাচ্ছি এমনটা নয়, সমাজকেও কিন্তু গভীরভাবে জানতে এবং বুঝতে শিখে যাই। সমাজ এবং সাহিত্য পরস্পরের পরিপূরক, একটির বিকাশ অন্যটির উপর নির্ভরশীল, একথা বলাই বাহুল্য। তাই সাহিত্যে সমাজ জীবনের আলোচনা যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি, মানব সভ্যতার ইতিহাস সংস্কৃতিকে বোঝার এক গুরুত্বপূর্ণ মাধ্যম, এই আলোচনার মাধ্যমেই সেই বিষয়গুলো উঠে আসবে। এবং অবশ্যই বারে বারে বলছি, যেহেতু আপনাদের আজকে রবিবারের

বৈঠকে মৌসুমী কল্পলাল আছে এবং আপনারাও থাকবেন। ঠিক 10:10 ওপারেই আপনাদের সঙ্গে কথা হবে। এই যে সাহিত্য কিভাবে সমাজের কথা বলছে, সমাজের কোন কোন দিক ফুটে উঠছে, সবটা নিয়েই আমরা থাকব। কিন্তু আপাতত চলে যাব গানে, গানের ওপারে সংবাদ বিরতি, সংবাদ বিরতির ওপারে ঠিক 10:10 আবারও চলে আসব রবিবারের বৈঠক নিয়ে। মৌসুমী কল্পলাল শুনতে থাকুন।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ আজ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। এনটিএ নিট ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। এজবাস্টনে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস

0: দিচ্ছি ভারতীয় ডিপটেক স্টার্টআপ উদ্ভাবক গবেষক এবং বিনিয়োগকারীদের এক মঞ্চে নিয়ে এসেছে। এই আয়োজনে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ 13 ধরনের প্রযুক্তির সঙ্গে যুক্ত 120 যুগান্তকারী স্টার্টআপ এবং 20 বেশি ইনস্টিটিউট অব এক্সেলেন্স সম্পর্কে জানানো হয়। পৃথিবীর 350 জনেরও বেশি প্রথম সারির বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। তিনি বলেন, ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুবদের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তিও দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেটস সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে, তারা স্টার্টআপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্টআপ রিভলিউশন হো রাহা হ্যায়। ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাও কে সমাধান ঢুন্ড রাহা হ্যায়। और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत इनोवेट्स।
0: ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এই ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতে ভারত ক্রমাগত এগিয়ে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনিও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের অন্দলে টানাপোড়েনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 20 বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করেন। দলে ছিলেন কাকলি ঘোষ, দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষ দস্তিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা। এই দলে যোগ দিলেও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ জোটের সামিল হয়েই তারা কাজ করতে চান।
2: हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 के ज्यादा है। हम ये जो जुट अभी मर्जर कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे।
0: এর আগে এই সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল, সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ প্রায় 8.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রাত 8টার পর ভবানী ভবন থেকে বেরোন তিনি।

সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিক আপ ভ্যান রাস্তার পাশের একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। মালসিরাস তালুকার

0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরের ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে নিট UG-র পরীক্ষা আবার নেওয়া হবে তার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা NTA-র অফিসিয়াল ওয়েবসাইট NEET.NTA.NIC.IN থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। NTA পরীক্ষার্থীদের জানিয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে যেন তারা টাকা ফেরতের জন্য নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলি যাচাই করে নেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, যা ঠিক নয়। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করেছে যে এই দাবিটি মিথ্যা এবং সরকার এ ধরনের কোনো প্রকল্পের ঘোষণা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বিষয়ে আর আগ্রহী নয় এবং তার প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একযোগে সমৃদ্ধ ইউরেনিয়াম যথাসময়ে অন্যত্র সরিয়ে ফেলার কাজ করবে। এই পদ্ধতি মসৃণ গতিতে চললে দুপক্ষের মধ্যে সম্পর্কের উন্নতি সম্ভব বলে তিনি জানান। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে যে চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হতে পারে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা জমায়েত হয়। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট 1-এর 11 জন নাবিককে উদ্ধার করে MV জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে নেওয়া হয়েছে। এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুড়াসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। এজবাস্টন আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, পাকিস্তান 12 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে 79 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। এজবাস্টনে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সামনে জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হলো। এরপরের খবর আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ
2: 100.1 MHz CIRFM গোল ঘড়ি কাটা বলছে রাত 10:11 হয়ে 10 সেকেন্ড। আপনাদের সঙ্গে আরও একবার ফিরে কথায় আসব। ফিরে এলাম কল্পলাল মৌসুমি রবিবারের বৈঠক নিয়ে। শুনতে থাকুন, 12 পর্যন্ত আছি। অনেক কথা, অনেক গান, গল্প সব কিছুই হবে এবং এ পর্বে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে টেলিফোনে।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: বাংলা সাহিত্যের সমাজ ব্যবস্থা, মানে বাংলা সাহিত্য পড়ে আমরা বিভিন্ন সময়ের সমাজকে জানতে পারি। যেমন খুব পুরনো সময় বা প্রাচীন যুগে যদি আমরা চলে যাই, মানে ধরুন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, সেখানে গেলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে প্রধান নিদর্শন হলো চর্যাপদ। এটা বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত গানের সংকলন। আর চর্যাপদের ভাষা বিষয়বস্তু থেকে তখনকার সমাজ জীবনের কিন্তু নানা দিকের কথা আমরা জানতে পারি, এবং যে কথাগুলো জানতে পারি
2: একদমই বৌদ্ধ সহজিয়াদের বিভিন্ন রকম সমাজ জীবনের কথা, মানে সেই সময়কার সমাজ জীবনের কথা কিন্তু সেই চর্যাপদের প্রত্যেকটা ছত্রে ছত্রে লেখা আছে। যেমন সমাজে কৃষিকাজ ছিল প্রধান জীবিকা, সাধারণ মানুষ গ্রামীণ জীবনযাপন করতে অভ্যস্ত ছিল, তাই এবং গ্রামীণ জীবনযাপন করতে অভ্যস্ত থাকার কারণে নদীতে নৌকো বাওয়া, মাছ ধরা, শিকার, চাষাবাদ ইত্যাদির অনুষঙ্গগুলো কিন্তু বারে বারে চর্যাপদের বিভিন্ন ছত্রে ছত্রে ফুটে উঠেছে।
1: এবং শুধু তাই নয়, সেই সময় কিন্তু মানে গরিব এবং ধনী এইরকম দুটো শ্রেণীর অস্তিত্ব ছিল, আর ধর্মীয় প্রভাবও কিন্তু ছিল প্রবল সেই সময়, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রভাব। আর নারী সমাজের অংশ হিসেবেও কিন্তু উপস্থিত, মানে নারী সমাজ ছিল, মানে নারী সমাজের একটা অংশ উপস্থিত থাকলেও কিন্তু তাদের অবস্থান যে খুব উঁচু জায়গায় ছিল সেটা কিন্তু নয়।
2: মানে সেই সময়কার বোঝা যায় যে নারীরা অবদমিত, লাঞ্ছিত বা এই অবমাননার শিকার হতো, যে কারণেই বলছে যে, এবং চর্যাপদ পড়লে আমরা জানতে পারি যে যদি একটু অন্যরকম ভাষা তার, কিন্তু তবুও তার প্রত্যেকটা ছত্রে ছত্রে কিন্তু এভাবেই সমাজের বিভিন্ন দিকের কথা বারবার বারবার করে ফুটে উঠেছে, এবং লোকজ সংস্কৃতির কথা আসছে, সাধারণ মানুষের জীবনযাপন প্রণালী সবটাই কিন্তু চর্যাপদে আমরা ফুটে উঠতে দেখি। তো এটা একদম প্রাচীন যুগের, এবং সেখানকার যে কবিরা ছিলেন
1: প্রধান যে কবি,
2: হ্যাঁ আপনারা জানেন লুইপা, কান্নপা, ভুসুকুপা, ঢিনঢনপা, একাধিক কবির উল্লেখ আমরা পাই সেই সময় চর্যাপদের কবিরা, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সমাজচিত্রের কথাও কিন্তু ফুটে ওঠে।
1: এবং শুধু দেখো আমরা প্রাচীনকালের কথা বলছি, মানে তারপরে যদি মধ্যযুগে আসি, যেমন ধরো 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ, সেখানে বাংলা সাহিত্যের একটা মধ্যযুগ বলা হয় সেই সময়টাকে। এবং মধ্যযুগে ধর্মীয় যে ভাবধারা, লোকসংস্কৃতি, রাজনীতি বা ধরো গ্রামীণ যে সমাজের চিত্র, সেটা কিন্তু মানে প্রচণ্ডভাবে প্রকাশ পেয়েছিল সেই মধ্যযুগের সাহিত্যে। যেমন বিশেষ করে সেই যুগে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী বা অনুবাদ সাহিত্য এবং মুসলিম কবিদেরও রচনা কিন্তু সেই সময়কে সমৃদ্ধ করে। আর সমাজ জীবন সম্বন্ধে সেই সময় যেটা আমরা জানতে পারি, কৃষি নির্ভর গ্রামীণ সমাজ ছিল কিন্তু সেই সময় প্রধান আর কি। তারপর জমিদার, রাজা, প্রজা, এদের এরকম একটা শ্রেণী বিভাগও ছিল সেই সময় সমাজের। আর ধর্মীয় আচার অনুষ্ঠান বা কুসংস্কারের প্রভাবও কিন্তু সেই সময় ছিল।
2: এবং ওই যে তুমি মঙ্গল কাব্যের কথা বললে, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল কিংবা মনুষা মঙ্গল, কিন্তু সেই সময়কার সমাজের চিত্রগুলো কিন্তু ওই সেই কাব্যগুলোতে বারে বারে দেখি। এবং এই যে তুমি সমাজের কথা বললে, কৃষি নির্ভর গ্রামীণ সমাজ, জমিদার, রাজা, প্রজা, ব্যবসা বাণিজ্য, নদীপথে যাতায়াতের প্রসার, এবং আমরা চর্যাপদে দেখেছিলাম নারীদের অবস্থান খুব একটা যে গুরুত্বপূর্ণ ছিল এমনটা নয়। মধ্যযুগেও আমরা দেখেছি যে নারীদের অবস্থান কিন্তু একটু সীমিত ছিল, তবে সাহিত্যে তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখা যায়। আমরা এক এক করে আসব সেই সমস্ত কাব্য বা মঙ্গল কাব্যের কথা বা বৈষ্ণব সাহিত্যের কথা বললে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসব,
1: সাহিত্য এবং সেই সাহিত্যে সমাজের তখন কি ব্যবস্থা ছিল, যেটা আমরা পেয়েছি সেগুলো পড়ে জানতে পেরেছি, সেগুলোতে আসছি আমরা।
2: এবং আপনারাও কিন্তু এ পর্বে আসবেন, ফোন করবেন 2248 8085, কিংবা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, টেক্সট মেসেজ নয়, হোয়াটসঅ্যাপ করবেন 9903055992 তে যদি কিছু আপনার বক্তব্য থাকে। আজ আমরা বলছি সাহিত্যে সমাজ জীবন,
1: বা আপনার সাহিত্যের এমন কোন সমাজ ব্যবস্থা যেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন বা আপনার ভালো লাগে না, সাহিত্যের এমন কোন ব্যবস্থা মানে যেটা পড়ে আপনি ফিল করেছেন, সেরকম যদি জানাতে চান সেটাও আমাদের জানাতে পারেন 2248 8085 এ। আর টেক্সট করতে পারেন 9903059992। গানের ওপারে আছি মৌসুমী কল্পলাল, আর অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন মাধ্যমে।

0: 224880085 কয়েকজন রয়েছেন আমাদের সঙ্গে। আজকে সাহিত্যে সমাজ জীবনের কথা এই বিষয় নিয়ে আপনাদের মতামত একটু জানতে চাইব।
1: কে আছেন আমাদের সাথে?
0: কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা।
0: হ্যাঁ হ্যাঁ সায়ন বলো।
2: আসলে আজকে বিষয়টা এত সুন্দর একটা বিষয় এবং এত গভীর একটা বিষয়, সমাজ জীবন মানে সমাজ থেকেই তো সাহিত্য তৈরি হয়। সমাজের দর্পণ হচ্ছে সাহিত্য। তার মধ্যে আমার অনেকগুলো গল্পের কথা মনে পড়ছে, তার মধ্যে আমার দুটো গল্পের কথা বলি। মহাশ্বেতা দেবীর দ্রৌপদী,
0: আচ্ছা,
2: আর দ্রৌপদী মেজনের গল্প। সে যে দ্রৌপদীর যে প্রতিভা, যখন দেয়ালে মানুষের দেখবেন যখন দেয়ালে তার পিঠটা থেকে যায়, তখন মানে তার কিছু লাজ লজ্জা সরম কিছু থাকে না। আর দ্রৌপদী যেভাবে একজন মানে লোয়ার নিচু শ্রেণীর মানুষ, দ্রৌপদী মেঝেন ওনার নামটা শুনেই বুঝতে পারছি, এবং তাকে যে অত্যাচারটা করা হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা, তখন আলটিমেট যখন দেয়ালে পিঠটা থেকে গেছে, তখন উনি বলছেন যে আর কত, ঠিক আছে নাও, ও ঘুরে দাঁড়িয়েছে। তাছাড়া যদি আমরা একটু অনাচার গল্পে দেখি, আশাপূর্ণা
0: দেবী, সুভাষ কাকিমার কথা,
2: সুভাষ কাকিমার তো কিছু করার ছিল না, তার স্বামী মারা গেছে সেই খবরটা যদি তার শ্বশুরমশাই পান, শুধু তখনই মারা
0: যায়।
2: এবং সেই গল্পের প্রত্যক্ষদর্শী একজন মানে চরিত্র, নামটা এই মতো মনে পড়ছে না, সে সবটা অবজার্ভ করছে। তাছাড়াও যদি আমরা একটু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসে আসি, সেটা হচ্ছে কবি উপন্যাসটা,
0: কবি উপন্যাস, একদম প্রথম দিক।
2: হ্যাঁ, নিতাই কবিয়ালের যে জীবনটা, যে স্ট্রাগলটা, সে কিন্তু এমনি এমনি গান করতে পারেনি, তার কারণ সেও নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন
0: অন্তর্যোগ শ্রেণীর, হ্যাঁ একদম,
2: অন্তর্যোগ শ্রেণীর মানুষ, গান গাওয়ার অধিকার নেই, তার মহাভারত পাঠ করার অধিকার নেই, সে গানে হারিয়ে দিচ্ছে বড় বড় কবি আসবে, তাও যে তুমি মহাভারত পড়তে পারবে, তার মহাভারত ভেদে দেওয়া হচ্ছে। তাছাড়া যদি একটু রামায়ণের দিকে যায়, রামায়ণে কিভাবে বঙ্গীয় জীবনটা দেখানো হচ্ছে, এটা যেন অল্পকৃষ্ণ কৃত্তিবাস
0: হয়েছে,
2: সীতাকে যেরকম ভরত গিয়েছে বনবাসে, তখন দধি দুধ ক্ষীর সর ভাত এরই তরকারি সাকান্ন, এগুলো আমাদের বাংলার খাবার, কিন্তু রাম কিন্তু আমাদের বাংলার মানুষ নন, কিন্তু অনুবাদ গ্রেট গ্রেটেস্ট কৃত্তিবাস হয়েছে। আরো গল্প রয়েছে, আরো উপন্যাস রয়েছে, কত বলবো দাদা।
0: অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপে লিখেছেন, বাংলা সাহিত্য হলো বাঙালি সমাজ এবং সংস্কৃতির এক জীবন্ত দর্পণ। সাহিত্যের আদি নিদর্শন থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত প্রত্যেকটি যুগের রচনাতেই সমকালীন সমাজ, অর্থনীতি এবং মানুষের যাপিত জীবনের

0: স্পষ্ট এবং প্রামাণ্য প্রতিফলন ঘটেছে। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা, এর মতো ব্যঙ্গাত্মক রচনায় তৎকালীন বাবু সমাজ এবং নাগরিক জীবনের অসংগতি চমৎকারভাবে ফুটে উঠেছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের অত্যাচার লক্ষ্য করার মতো। একদম শেষে বলা যায় যে সমাজ যেমন সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তেমনি সাহিত্য সামাজিক চেতনা বৃদ্ধি পরিবর্তনে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। খুব ভালো থাকবেন আপনারা সবসময়। অনেক ধন্যবাদ সীমাদি, খুব সুন্দর লেখা পেলাম। আছেন
1: কে আছেন আমাদের সাথে? নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ,
2: মৌসুমি দি আর কল্পলাল দা,
1: নমস্কার।
2: আমি মহেশতলা থেকে দেবাশিষ বাবু কথা বলছি।
0: বলুন দেবাশিষ বাবু।
2: একটু আগেই মৌসুমি দি বলছিলেন যে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ বা 1200 থেকে 1800, যে সময়টা আমরা মূলত মধ্যযুগীয় সময় ধরি বাংলাদেশে, এই বাংলার বাংলায় যে মধ্যযুগীয় সময় বাংলা সাহিত্যের ইতিহাসে, তো সেই সময় আমরা মূলত মঙ্গল কাব্যগুলোকে দেখতে পাই। মঙ্গল কাব্যগুলো শুরু থেকেই আমরা দেখি যে একটা দেব মাহাত্ম্য রয়েছে, সাহিত্যিকের নালে মানুষ পড়বে না। কিন্তু তার পরবর্তী স্টেজে দেখা যায় যে গ্রাম বাংলার যে জীবন, গ্রাম বাংলার মানুষের যে জীবন চর্চা, সেটা নিয়েই কিন্তু মূলত মঙ্গল কাব্যের বিষয়গুলো ছিল। সে বিজয়গুপ্ত বলুন, কই বিজয়গুপ্ত বলুন, কেতকা দাস শ্যামানন্দ বলুন, যাকেই বলা হবে, চন্নী মঙ্গল, মনসা মঙ্গলের এই যে সমস্ত কবিরা, এরা কিন্তু ওই বাংলা সাহিত্যে যখন সৃষ্টি করেছেন, তখন কিন্তু এই বাংলা সমাজ ব্যবস্থাটাকেই মূলত তুলে ধরেছেন। তাছাড়া আমরা দেখি যে মনসা চাঁদ বণিকের কাছ থেকে মনসা দেবীর পুজো পাওয়ার জন্য সে একটা লড়াই করেছিলেন, সেই লড়াইটা আজও বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে রয়েছে। কারণ ওই পুজো পেতেই হবে, উনি বণিক শ্রেষ্ঠ, ওনার কাছে পুজো পেতেই হবে। সেই যে জিনিসটা এখনো কিন্তু বাংলার মানুষের কাছে, যে বড় লোক এবং গরিব লোকেদের মধ্যে যে একটা বিভাজন, সেই বিভাজন রেখাটা কিন্তু অনেকটাই ফুটে ওঠে। এবং পরবর্তীকালে আমরা দেখি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ যখন আসেন বাংলা সাহিত্যে, রবীন্দ্রনাথ অসম্ভব সমাজ সংস্কার, মানে সমাজ বিষয়ক বিভিন্ন লেখালেখি করেছেন, বিভিন্ন ধরনের গল্প আছে। তার মধ্যে আমরা যদি দেনা পাওনাটাকে ধরি, দেনা পাওনাতে নিরুপমা অসম্ভব প্রতিবাদ করেছিল, যখন মানে তার বাড়ির সমস্ত বাড়িটাকে বিক্রি করে তার পণের টাকা দিতে বাধ্য হয়েছিল নিরুপমার শ্বশুরকে, সেই সময় কিন্তু নিরুপমা প্রতিবাদী হয়ে উঠেছিল। এবং সেই সময় নারীদের একদমই অন্তঃপুরে রাখা হতো। আমরা জমিদারি যে সমস্ত ইতিহাসগুলো দেখি, সেখানে জমিদারি শাসন ব্যবস্থায় ওই জমিদারদের রাত্রে যে জীবনযাপন, রাত্রিকালীন যে জীবনযাপন, সেখানে কি তার স্ত্রী কোনোভাবেই অধিকার পেত? পেত না। সেখানে নারীরা অনেকটাই বঞ্চিত। বর্তমান নারীদের এই আজকে আপনি আর মৌসুমিটি যেভাবে ডিউটি করছেন, এটা কি বাস্তবসম্মত ছিল সেই সময়? হবে না। কারণ তুমি একজন পুরুষের সঙ্গে ডিউটি করবে, এটা সেই সময় কোনোদিনই বাস্তব সমাজ মেনে নেবে না। বা আমরা যাকে এখন বর্তমান সমাজে লিভ টুগেদার বলছি, এই সমস্ত জিনিসগুলো কি তখনকার দিনে ছিল? ছিল না। নারীরা থাকবে অন্তঃপুরে, একদম অন্তঃপুরে। তাদের জন্য জমিদারি শাসন ব্যবস্থায় আলাদা পুকুর, আলাদা সবকিছু, তাদের মানে বাইরের মুখ দেখতেই দেওয়া হবে না, এই জিনিসটা ছিল। আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ উপন্যাসে সেখানেও জমিদারি শাসন ব্যবস্থাকে তুলে ধরেছেন। এবং সর্বোপরি মানে কি বলবো, বাংলা সাহিত্যে প্রচুর শরৎচন্দ্রের ছোট গল্প মহেশ, সেখানেও উঠে এসেছে। হ্যাঁ, সেখানেও নিষ্ঠুর অত্যাচারের কথা উঠে এসেছে। আবার গিরিশ ঘোষ তার প্রফুল্ল নাটকে যখন আমরা দেখি, যোগেশ যখন বলে যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, হ্যাঁ, এই যোগেশের চরিত্র, এই গিরিশ ঘোষের যে প্রফুল্লের চরিত্র, যোগেশের চরিত্র, এগুলো আমাদের মনে করিয়ে দেয় তৎকালীন সমাজ ব্যবস্থা কিরকম ছিল আর বর্তমানে তার সমাজ ব্যবস্থা কিরকম হয়েছে। এছাড়াও বাংলা সাহিত্যে যে সমস্ত ফিল্ম সেই সময় তৈরি হয়েছিল, বিশেষ করে অঞ্জন চৌধুরীর ডিরেকশনে বেশ কিছু ফিল্ম তৈরি হয়েছে, সেইখানে পুরো বাস্তবধর্মী চিত্র কিন্তু আমরা দেখতে পাই।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে অনেকগুলো বিষয় তুলে ধরলেন, অনেকগুলো নাটকের কথা প্রসঙ্গক্রমে এলো, এরকমভাবেই উঠে আসুক কথা, কারণ আমরা চাই যে এই অনুষ্ঠানকে আপনারা সমৃদ্ধ করুন। আর আজ যেহেতু সাহিত্যে সমাজ জীবনের কথা, আমাদের কম বেশি প্রত্যেকেই সাহিত্য তো পাঠে আমরা মনোনিবেশ করি এবং সমাজের কথা জানতে পারি, তৎকালীন সমাজ, বর্তমান সমাজ সবটাই। যেমন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, ছোট্ট করে হোয়াটসঅ্যাপ করেছেন যে বঙ্কিমচন্দ্রের রজনী পড়ে তৎকালীন সমাজের দৃষ্টিহীন মেয়েদের প্রতি করুণ অবস্থা দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। একদমই তাই, এরকম বহু সমাজের বহু মানুষের কথা উঠে

0: আসে, আমরা বরং রজনী ছবি ছায়াছবি থেকেই একটি গান শুনি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: গানের পরে ফিরে আরো সাহিত্যের বিভিন্ন সময়ের কথা, সাহিত্যের সেই সময়কার সমাজের কথায় ফিরছি। রইল গান রজনী সিনেমা থেকে।
0: ঠিক।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: আমরা কথা বলছি সাহিত্যে সমাজ জীবনের কথা। একজন শ্রোতা আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলেন, মঙ্গল কাব্যের সমাজচিত্রের কথাও তিনি বললেন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য, সেখানেও আমরা দেখি গ্রামীণ জীবন, ব্যবসায়ী শ্রেণী, কৃষক সমাজ, সাধারণ মানুষের সুখ দুঃখের প্রতিটি কথা কিন্তু একদম বাস্তব রূপ সেই কাব্য অর্থাৎ মঙ্গল কাব্যে, চণ্ডীমঙ্গল কাব্য বা আমরা মনসা মঙ্গল কাব্যেও দেখি ফুটে উঠেছে। এছাড়াও ভারতচন্দ্র রায়ের অনদা মঙ্গল কাব্যেও রাজসভা, অভিজাত সমাজ, সাধারণ মানুষের জীবনধারা এগুলো কিন্তু বারে বারে ফুটে ওঠে। পাশাপাশি মৌসুমী বলছিল বৈষ্ণব সাহিত্যের কথা, মধ্যযুগীয় সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, চণ্ডীদাস, বিদ্যাপতি, যাদের পদাবলিতেও কিন্তু প্রেম, মানবতা এবং সমাজের আবেগময় দিক যেগুলো বারে বারে ফুটে ওঠে। এছাড়াও মধ্যযুগীয় আরও অনেক কাব্য রয়েছে, যে কাব্যগুলোর ধরে ধরে আলোচনা করতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা একটুখানি যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন মুসলিম কবিদের কাব্যেও কিন্তু তৎকালীন সমাজের একটা বাস্তব চিত্র ফুটে ওঠে।
1: একদমই তাই। যেমন আলাওল এবং দৌলত কাজী রচনায় সমকালীন সমাজ, সংস্কৃতি এবং হিন্দু মুসলিম ঐতিহ্যের মেলবন্ধন যে ছিল সেটা কিন্তু ফুটে ওঠে। তাই প্রাচীন যুগের চর্যাপদে সাধারণ মানুষের জীবন এবং ধর্মীয় ভাবনার প্রতিফলন যেমন দেখা যায়, আবার মধ্যযুগের সাহিত্যেও গ্রামীণ সমাজ, ধর্মীয় সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনের যে বিস্তৃতি সেটা কিন্তু চিত্র ফুটে ওঠে। ফলে এই দুই যুগে সাহিত্য বাংলা সমাজের ইতিহাস ও সংস্কৃতি জানার একটা কিন্তু গুরুত্বপূর্ণ উৎস হিসাবে সেই সময়টাকে ধরা হয়। আর মধ্যযুগের পর অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়েছিল, আর সেই সময় পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান মনস্কতা, সমাজ সংস্কার এবং জাতীয়তাবাদের প্রভাব বাংলা সমাজে নতুন কিন্তু চিন্তার একটা জন্ম দিয়েছিল এবং সাহিত্যে তার প্রতিফলনও দেখা গেছিল। এবং সেই আধুনিক যুগে ঠিক কী কী ধরনের সমাজ ব্যবস্থা দেখা যেত কথা হবে সেটা নিয়ে আপনাদের সাথে। তবে অবশ্যই

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

আমরা সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের কণ্ঠে পরপর দুটি গান শুনলাম। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শুনলাম দেবী চৌধুরানী থেকে, বঙ্কিমচন্দ্রের সেই অসামান্য সৃষ্টি দেবী চৌধুরানী। আমরা জানি যে সামাজিকভাবে বৈবাহিক জীবন খুব একটা সুখের হয়নি, যে কারণে ওই পরিস্থিতি বা ভাগ্য তাকে কোন জায়গায় নিয়ে গেছিল যে শেষ পর্যন্ত সে ডাকাতের রানী হয়ে গিয়েও কিন্তু সমাজকে একটা সংশোধনের জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। এবং এই যে টোটাল পরিক্রমাটা আর কি, যাত্রাপথটা তো খুব একটা সহজ ছিল না, খুব সুন্দরভাবে সেই সময়কার চিত্র কিন্তু ফুটিয়ে তুলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই অসামান্য সৃষ্টি দেবী চৌধুরানী। এবং আমরা এক্ষুনি যে গানটি শুনলাম শ্যামল মিত্রের কণ্ঠে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কোচ।

0: প্রিয় বলল মনে নিশি পদ্ম ছবি থেকে। নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই সময়কার সমাজ জীবন এই উপন্যাস বা গল্পটিতে কিভাবে ধরা দিয়েছে। আমাদের সঙ্গে শ্রোতা রয়েছেন আর কি, 2248-0085 কে রয়েছেন, তার সঙ্গে আগে কথা বলি, তারপর তো কথা আছেই। নমস্কার। নমস্কার। কেউ রয়েছে,
1: কে আছেন আমাদের সাথে
0: টেলিফোনে? সরাসরি না,
1: উনি ছিলেন কিন্তু হ্যাঁ এই মুহূর্তে নেই। আর আমরা কথা বলছিলাম মধ্যযুগের পরে আধুনিক যুগের সমাজ ব্যবস্থার, এবং আমাদের সাথে এইরকমই সাহিত্যের সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলার জন্য কে আছেন ফোনে?
0: সরাসরি কথা হচ্ছে। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ শুনছি শুনছি।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার নমস্কার, বলুন।
2: আপনারা তো পাগল করে দিচ্ছেন আমাকে। আমার আবাল্যের বন্ধু হচ্ছে রেডিও, আর এখন একাকী জীবনে তো সারা দিন রাত। আজকের বিষয়টা অসাধারণ, ছোট্ট করে বলে দিই।
0: বলুন।
2: সেটা হচ্ছে অনেক মঙ্গল।
0: আচ্ছা, আপনি কে বলছেন একবার একটু আমাদের জানাবেন? দিদি কে বল?
2: আমার নাম,
0: হ্যাঁ
2: নামটা রেরিতা মুখার্জি। মাঝে মাঝে বিরক্ত করি আপনাদের বালিগঞ্জ।
0: সব সময় করবেন, মাঝে মাঝে করবেন না, বিরক্তিটাই আমরা চাই। বলুন দিদি।
2: খুব ভালো লাগে, আমি কি বলবো আর তোমাদের দুজনের তো লাজবাব। আমি যেটা বলতে চাই, মঙ্গল কাব্য তুললেন, সবই তুললেন, কিন্তু একটা চরিত্র আমার কাছে খুব কষ্ট লাগে। কে জানেন, বরাহ মিহির খনা। খনা এত বড় জ্যোতিষ ছিল যে একটা মৃতদেহকে দেখে দেখলো যে ওরা এক বছর হিসাব দেখে ওকে ফাঁসি দিয়েছে, বাঁচবে না বলে। ও দেখলো গণনা করে 100 বছর বাঁচবে, তাকে উদ্ধার করলো, করে খবর পেলো তার বাবা মা সবাই তাকে ছেলেকে নিয়ে গেল। যাই হোক, তখনকার দিনে বয়সটা দেখলো যে এরা এরাও পণ্ডিত, জ্যোতিষ বাড়ি বড় বিরাট পণ্ডিত। তখন এর সাথেই ছেলে দিয়ে দিল। মুশকিল হলো, যত লোকে গণনা করতে আসে পেছন থেকে খনা সব বলে দেয় যাতে শ্বশুরমশাই ভুল না হয়। এই করতে করতে বরের একদিন খুব অপমান হলো, বললো এইটা তুমি খুব খারাপ করছো, সবাই জেনে যাচ্ছে তুমি আসল পণ্ডিত মুক্ত সুখ, তাহলে আমার বিধান কি দেবে? বলে তোমার বিধান আর কি, মৃত্যু। তখন পানের জাতি দিয়ে নিজের জিভটা
0: কেটে দিয়েছিল।
2: কেটে বড় আর কি, মেয়েদের কোনোদিন স্কেল নাও একটা পরিবারে বা যে কোনো জায়গায়, পাড়াতে একটু যে এস্টাবলিশ, একটু শিক্ষিত, একটু আলাদা, তাকে যেন সবাই একটু অন্য চোখে দেখে। আমি নিজে পদে পদে ফিল করি, এটা কোনদিন পাল্টাবে না,
0: একদমই। খুব সুন্দর একটা জায়গা তুলে ধরলেন দিদি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য।
2: তোমাদের কথা, তোমাদের বিষয় এত ভালো, আমি তো রোজ, আমার আর কিচ্ছু ভালো লাগে না। তুমি কি আমার কাছে মায়াকো? সত্যি বোকা বাবা।
0: না না, সত্যি আপনারা থাকেন, ঠিক ঠিক আপনারা থাকেন বলে আমাদেরও কিন্তু এই অনুষ্ঠান করতে আসার সার্থকতা এবং ভালো লাগার জায়গা ঠিক কতখানি নতুন করে বলার অপেক্ষা রাখেন। এবং এই যে খনার বিষয়টা ধরলেন দিদি, সত্যি আমি একটা ছবি দেখেছিলাম বহু ব্ল্যাক এন্ড হোয়াইট সময় আর কি, ছবি সন্ধ্যা রায় অভিনয় করেছিল এই খনার চরিত্রে। এবং সত্যি মানে একটা অদ্ভুত লড়াই শ্বশুরকে একটা জায়গায় তুলে দেওয়ার জন্য, এবং লাস্টে যে জিপ কেটে দেওয়া, মানে যাতে অন্তত খনার বচনটার লোকে শুনতে না হয়, এতটা আত্মত্যাগ। এবং সেই সময়কার নারী সমাজের যে আমরা বারে বারে বলি যে কোথাও যেন একটা অবদমিত হয়ে থাকা মানুষ, উঠার একটা প্রচেষ্টা থাকলেও সমাজ তাকে কীভাবে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে, সবটাই কিন্তু সেই সময়কার কি বলবো আর কি, যে সাহিত্যে বারে বারে
1: ঘুরে ফিরে আসছে। আর শুধু তাই না, মানে দেখো খনার বচনে কিন্তু সেই সময়ের কৃষি পরামর্শটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল সেই সময়। যেমন আষাঢ়ের নামকে শ্রাবণের ধান, ভাদ্রের নামকে সর্বনাশ জ্ঞান, দিনে রোদ রাতে জল তাতে বাড়ে ধানের বল, মানে এই যে ছন্দ করে করে সেই সময় দাঁড়িয়ে
0: ভবিষ্যৎবাণী করে দিতে হয়। যাত্রাপথে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, মানে এরকম একটার পর একটা ভবিষ্যৎবাণী এত সুন্দরভাবে মিলে যেত। এবং সত্যিটা অবাক করায়, অবাকভাবে ভাবায় আমাদের যে একজন মানুষ কিভাবে এতটা ভবিষ্যৎদ্রষ্টা হয়ে ওঠেন। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলবো, কিন্তু গান শুনতে শুনতে আমরা আবার চলে যাব সংবাদ বিরতিতে। ঠিক 11:10 কথা হবে মৌসুমী কল্পলালের সঙ্গে, সাহিত্যে সমাজ জীবনের কথা নিয়ে আপনারা তো থাকবেন, অবশ্যই থাকবেন।

0: সাহিত্য সমাজ জীবনের কথা নিয়ে অনেক কথা আসছে, কিন্তু মৌসুমী তুমি আমি একটু আগেই একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই প্রখ্যাত উপন্যাস, যে উপন্যাসটি কিন্তু একটা একটা সন্ধিক্ষণের একটা পিরিয়ডের সমাজের কথা ভীষণভাবে তুলে ধরে। নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা কোন উপন্যাস।
1: সেই উপন্যাসের নাম বলার আগে এই কথাটা বলি যে সেই উপন্যাসে কিন্তু সেই সময় কলকাতার যে প্রেক্ষাপট, নবজাগরণ, শিক্ষা প্রসরণ, নারীর সমাজ ব্যবস্থা সবকিছু উঠে আসে
0: একদম একদম
1: সেই সময়।
0: একদম সেই সময় উপন্যাস সেই সময়, এবং আপামর বাঙালি সাহিত্যপ্রেমী বাঙালি এই উপন্যাস মানে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর আর কি, এই উপন্যাসটি পড়েনি। এবং আমরা জানি উপন্যাসটির পটভূমি 1840 থেকে 1870 দশকের বাংলা, যখন বাংলায় একটা নবজাগরণ, সমাজ সংস্কার এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, ঠিক সেই সময়টায় কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে তুলে ধরেছে। এবং একাধিকবার পড়েও উপন্যাসটাকে একটা নতুনভাবে আমরা আবিষ্কার করি। এবং ওই যে সময়কার কথা যেটা বারবার বলছি, যে ঊনবিংশ শতকের বাংলার সমাজ জীবনের এক বিস্তৃত এবং জীবন্ত চিত্র বা দলিল বলা যেতে পারে। এবং আমরা দেখি যে সেই সময় বাংলার সমাজকে একটি সন্ধিক্ষণের সমাজ হিসেবে দেখানো হয়েছে, যেখানে একদিকে পুরনো রক্ষণশীলতা, অন্যদিকে আধুনিকতা, শিক্ষা, বিজ্ঞান মনস্কতা, সমাজ সংস্কারের নতুন জাগরণ। তাই আমরা মানে আবারও যেটা বলি যে এটা কিন্তু সেই সময়কার একটা অদ্ভুতভাবে চিত্রটা এবং পুঙ্খানুপুঙ্খ চিত্র এই উপন্যাসে কিন্তু ফুটে ওঠে।
1: একদম তাই, একদম মানে একদিকে যেখানে যুক্তিবাদী চিন্তার একটা উত্থান, অন্যদিকে ধর্মীয় গোড়ামি এবং কুসংস্কারের প্রভাব, এই দুয়ের দ্বন্দ্ব কিন্তু উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছিল। আর সেই সময় উপন্যাসে ঊনবিংশ শতকের বাংলার সমাজকে একটা সন্ধিক্ষণের সমাজ হিসেবে দেখানো হয়েছিল, যেখানে একদিকে পুরনো রক্ষণশীলতা, অন্যদিকে আধুনিকতা, শিক্ষা, বিজ্ঞান মনস্কতা এবং সমাজ সংস্কারের নতুন জাগরণ। তাই এই উপন্যাস শুধু একটা কাহিনী তো নয়, বাংলার নবজাগরণ যুগের সমাজ জীবনের এক গুরুত্বপূর্ণ কিন্তু দলিল হিসেবে আমাদের কাছে রয়েছে।
0: এবং এই কথা বলতে বলতেই আমাদের একজন শ্রোতা বোধহয় রয়েছেন, নমস্কার, কে আছেন? 2248 8085-এ না, সরাসরি ছিলেন কিন্তু কোথাও যেন একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, হয়তো বুঝতেও পারছেন না যে ফোনে উনি সরাসরি আসতে পাচ্ছেন কিনা। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের আজকে।
1: 2248 8085 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, আর যেটা পারেন সেটা হচ্ছে 9903055992 এই নাম্বারে কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন।
0: একদমই তাই, আর যদি মনে হয় যে আপনার এই নিয়ে কথা বলার থাকে তাহলে চলে আসুন, অপেক্ষা করছি। কিন্তু আপাতত গান শুনতে শুনতেই আপনাদের অপেক্ষায় থাকছে মৌসুমী কল্পলালী।

0: আমাদেরও টেলিফোন বোধহয় বাজছে এই রাত। ঘড়ির কাঁটা বলছে রাত 11:23, কিন্তু সঙ্গে এই মুহূর্তে একজন শ্রোতা রয়েছেন। কে রয়েছেন? নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যালো দা, আমি পায়েল বলছিলাম।
0: হ্যাঁ পায়েল বলো।
1: দেহুলা বলি, দ্রৌপদী বলি বা সীতা বলি, যেই বলি না কেন, আমি প্রত্যেককেই যদি এভাবে ধরি, তাদের প্রত্যেকের লাইফই কিন্তু একটু অন্য ধরনের ছিল, বা তারাও হয়তো মানুষ হিসেবে একটু অন্য ধরনের ছিলেন, তাই তারা জীবনের প্রতিটা লড়াই কে ওভাবে জিততে পেরেছে। আর সেটা কিন্তু আমরা একটা শিক্ষা পাই এর থেকে, যাদের লাইফ একটু অন্য ধরনের, তারা একটু অন্য ধরনের হয়, তো তাদের কিন্তু পদে পদে একটা সমাজ থেকে বাধা আসে, মানে সমাজের মানুষ তাদেরকে ঠিক বলতে পারো এগোতে দেয় না, বা অন্য টাইপের চোখে দেখে যে কারণেই হোক, তো সেইটা কিন্তু আমাদের ধরে রাখলে চলবে না। তারা কিন্তু সেই বাধাগুলো পেরিয়ে এগিয়ে গিয়ে জয়লাভ করেছে, তো এটা আমাদের একটা শিক্ষা তাদের থেকে, যে আমরাও যেন সেইভাবে
0: এগিয়ে যেতে পারি। একদম তাই। অনেক ধন্যবাদ পায়েল আমাদের সঙ্গে থাকবার জন্য। আচ্ছা, একজন মেসেজ করেছেন, শিপ্রাকারার মলিক পাড়ালেন বেতর হাওড়া 4 থেকে। শিপ্রাকারা লিখেছেন, আমার অনেক কথা বলার ইচ্ছে হচ্ছে, কিন্তু সংক্ষেপে যেটা লিখছেন সেটা হচ্ছে যে অভাগীর স্বর্গলাভ, সুবর্ণলতা, বিরাজবৌ, দেবদাস এক্সেট্রা পড়ে আমার বা সিনেমা দেখে আমার মনে তখনকার কালের মেয়েদের প্রতি যে ব্যবহার করা হতো তা খুবই কষ্ট দিত। আজও অনেক মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে খারাপ ব্যবহারের শিকার হয়, তবে আজ মেয়েদের পক্ষে প্রতিবাদ করার আইন আছে, এটুকুই। মেয়েদের শান্তি, যদি ভুল কিছু লিখে ফেলি ক্ষমা করে দেবেন। না না দিদি, একদম ভুল কিছু নয়, একদমই ঠিক কথা। এবং আপনার এই ঠিক কথা শুনতে শুনতে কিন্তু একজন
2: আমাদের
0: আছে, কে রয়েছেন দেখে নি। নমস্কার। নমস্কার, সঙ্গে আমাদের কে রয়েছেন শ্রোতা একবার দেখে নি, তা না হলে অবশ্যই আমাদেরও থাকতে থাকতে কেটে গেলেন। এবং দেখো, এই যে শিপ্রাকারার বা একটু আগে পায়েল ফোন করলো, সমাজের নারীদের অবস্থান সম্পর্কেও কিন্তু বিভিন্ন সাহিত্যে, সেই সময়কার লেখকদের, ঔপন্যাসিকদের বিভিন্ন উপন্যাসেও আমরা দেখি যে কীভাবে তারা সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে বা পারছে না, লড়াইটা কিন্তু থামিয়ে রাখেননি, থেমে থাকেনি। দেখেনি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, কেউ কি আছেন আমাদের সঙ্গে? না, আসলে কোনোভাবে কোথাও একটু সমস্যা হচ্ছে ফোনটার, দেখে নেব আমরা, তবুও চেষ্টা করব যদি কেউ থেকে থাকে। কিন্তু আমরা একটুখানি মৌসুমী বঙ্কিম সাহিত্যের দিকটা যদি একটু দেখি, সে
2: বঙ্কিম সময় আর কি যেটাকে বলা হয়। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ঊনবিংশ শতকের বাংলা সমাজ জীবনের একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আমরা মানি ওটাকে, কিন্তু তিনি এমন এক সময় লিখেছেন যখন কিনা বাংলায় ইংরেজ শাসন, পাশ্চাত্য শিক্ষা, সমাজ সংস্কার আন্দোলন এবং নবজাগরণের প্রভাব সমাজকে দ্রুতভাবে প্রভাবিত করছে, ঠিক সেই সময়টা দাঁড়িয়ে কিন্তু তার লেখনী আমরা পাই, মানে সেই সমাজটার কথা কিন্তু তিনি জানান আমাদেরকে, এবং সেই সময়ের সমাজ ব্যবস্থা তার লেখা পড়ে জানতে পারি যে নতুন শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের চিত্র সব কিন্তু তার লেখায় পাই আমরা। ইংরেজি শিক্ষার ফলে সমাজের নতুন চিন্তা ভাবনা বা ধরো যুক্তিবাদ এবং আধুনিকতার যে প্রসার ঘটেছিল তা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতেই আমরা

0: খুঁজে পাই। আর তার রচনায় নারীদের অবস্থান, যেটা একটু আগে কথা হচ্ছিল, নারীদের অবস্থান এবং মর্যাদার প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রায় অনেক ক্ষেত্রে। তৎকালীন সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বিধবাদের দুর্দশা ছিল কিন্তু সমাজের একটা সাধারণ ঘটনা।
1: একদমই তাই।
0: যেমন ধরো বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের বিল, এই উপন্যাস দুটো যারা পড়েছেন বা যারা আমরা পড়েছি তারা জানি যে নারী জীবনের নানান সমস্যা এবং সামাজিক সংকট ফুটে উঠেছে কিন্তু সেই সময় ওই সমস্ত সাহিত্য থেকে।
1: এবং তুমি এই এইটাও দেখো আলোচনা করো, সমাজে প্রচলিত যে কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এবং রক্ষণশীলতার বিরুদ্ধে যে বঙ্কিমচন্দ্র পরোক্ষভাবে প্রতিবাদ করেছে এবং তার বহু উপন্যাস বা গল্পে কিন্তু সেই জায়গাটাও কিন্তু বারে বারে আমরা দেখি। এছাড়াও জমিদার, শিক্ষিত ভদ্রলোক, সাধারণ মানুষের জীবনযাত্রার পার্থক্য বোঝা যেত তার উপন্যাসে। এবং আনন্দমঠে আমরা দেশপ্রেম বা জাতীয় চেতনার উন্মেষও দেখি, বিশেষ করে বন্দে মাতারাম গানটিতে এই উপন্যাসেই এসেছে, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে ভীষণভাবে একটা ভূমিকা পালন করেছিল। আসলে যেটা বলার আর কি, যে বঙ্কিমচন্দ্রের সাহিত্যে উপনবিংশ শতকের বাংলার এক পরিবর্তনশীল সমাজের চিত্র কিন্তু ফুটে ওঠে, একথা বলাই বাহুল্য। যেখানে একদিকে পুরনো রক্ষণশীল প্রথা, অন্যদিকে আধুনিক শিক্ষা, সমাজ সংস্কার, নারী জাগরণ সবকিছুই ঘটেছিল। তাই সেই সময়কার সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলই কিন্তু এই বঙ্কিমের সাহিত্য যদি আমরা বলি সেগুলো। তাই আমরা দুটো গান শুনব, অবশ্যই বঙ্কিমচন্দ্রের সাহিত্য
0: অবলম্বনে সিনেমার গান,
1: সিনেমার গান, একটি হচ্ছে কপালকুণ্ডলা ছবি থেকে এবং তারপরে ইন্দিরা ছায়াছবি থেকে আমরা দুটি গান শুনিনি। গানের ওপারে অবশ্যই কথা হবে আপনাদের সঙ্গে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 11:35 হয়ে গেছে, কিন্তু এই রাতেও আমাদের সঙ্গে যারা আছেন তারা কিন্তু খুব সক্রিয়ভাবে আছেন, যে কারণে তাদের পাঠানো বার্তাও আমাদেরকে ভীষণভাবে এই অনুষ্ঠানে একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে। যেমন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে লিখেছেন খুব সুন্দর একটা বিষয়, মানে আজকের এই বিষয় নিয়ে লিখেছেন যে, নমস্কার কল্পলাল দাদা ও মৌসুমী দি, সাহিত্যে সমাজ জীবনের আলোচনা প্রসঙ্গে কবি নজরুল ইসলামকে খুব মনে পড়ছে। তিনি মানুষকে ভালোবেসে বিদ্রোহী, মানুষ প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, লাঞ্ছিত শোষিত এবং অত্যাচারিত হচ্ছে। নজরুল এই সব মানুষদের জন্য বিদ্রোহ জানালেন অত্যাচারী পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী মানুষের বিরুদ্ধে। তার বিদ্রোহ শুধু রাজনৈতিক বিদ্রোহই নয়, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে, পৌরুষহীন স্থবিরতা ও জড়ত্বের বিরুদ্ধে, ধর্মের নামে যারা ভণ্ডামি করে সেই ধর্মান্ধদের বিরুদ্ধেও তিনি সমান সোচ্চার। মানুষ যতক্ষণ তার আত্মশক্তিকে উপলব্ধি করতে না পারবে ততক্ষণ তার উন্নতির কোনো আশা নেই। তার সাহিত্যে ছিল মানুষের সাহিত্য, তার সাহিত্য ছিল মানুষের সাহিত্য, ধর্ম নয়, দেবতা নয়, দোষে গুণে মিলিয়ে মানুষই হল শ্রেষ্ঠ। এই কথাই নজরুল সাহিত্যের মূল কথা, মানব ধর্মই তার কাছে শ্রেষ্ঠ ধর্ম। তার লেখা পথের দিশা কবিতাটিতে সঠিক পথের সন্ধানেই লিখিত হয়েছিল। তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন আমাদের বেঁচে থাকার পরিবেশ দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে।

0: অহংকার বদমাইশিতে সমাজের চারিদিক হয়ে গেছে কলুষিত। কবির বিশ্বাস, দেশের এই দুর্দিনে নতুন যুগের অগ্রদূত ভাঙনের দেবতা রুদ্রকে জাগিয়ে সব কিছু ওলটপালট করে দেবে। এই ভাঙনের মধ্যে দিয়েই আমরা শেষে একদিন দেখতে পাবো পথের দিশা। অর্থাৎ এই পথের দিশা দেখানোর কথাই কিন্তু তিনি বলেছেন। পাঠিয়েছেন সাধনা মজুমদার, বরানগর ডানলপ থেকে। কোনো শ্রোতা কি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একবার দেখে নিই, যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কথা হবে। তা না হলে আমাদের যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে সাহিত্যে সমাজ জীবনের কথা, মধ্যযুগের বিভিন্ন নারীদের কথা, তাদের লড়াইয়ের কথা, লড়াইয়ের
1: একদমই তাই। এবং দেখো, এই যে মধ্যযুগের নারীদের কথা, নারীদের লড়াইয়ের কথা যখন আমরা আসি, তখন আশাপূর্ণা দেবীর কথা কি করে ভুলে যাব, তাই না? আশাপূর্ণা দেবীর সেই বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, যা মূলত বিংশ শতকের প্রথম দিকের বাঙালির মধ্যবিত্ত সমাজের একটা বাস্তব এবং গভীর চিত্র তুলে ধরে। আর এটা কিন্তু একটা বিখ্যাত ত্রয়ী, মানে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং
0: বকুল কথা, তিনটে মিলে কিন্তু একটা উপন্যাস
1: তৈরি হয়েছিল। এবং দেখো, সেই সময় মানে নারীদের অধিকারহীনতা আর কি, যাকে বলে, মানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুবর্ণলতা, যিনি কিনা একজন শিক্ষিত এবং প্রগতিশীল চিন্তার নারী, কিন্তু সমাজের রক্ষণশীল নিয়মের কারণেই তিনি কিন্তু নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না। আর এর মাধ্যমেই তখনকার সমাজের নারীর যে স্বাধীনতার অভাব, সেটা কিন্তু স্পষ্টভাবেই উঠে আসে।
0: একদম। এবং দেখো, সেই সময় আমরা দেখেছি অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া তখন সমাজে স্বাভাবিক ছিল এবং কমন। আমরা দেখেছি যে সুবর্ণলতার জীবনেও বাল্যবিবাহের প্রভাব দেখা দেয়, এবং সেখানে বারবার যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে, ব্যক্তি ইচ্ছের থেকেও সামাজিক যে নিয়মকানুন সেটাকেই মেনে নিতে হবে। সেখানে আমি কি চাইছি না চাইছি সেটাকে খুব একটা প্রায়োরিটি দিত না। এবং সুবর্ণলতার শিক্ষার গুরুত্ব বুঝলেও সমাজে মেয়েদের শিক্ষার সুযোগ তো সেই সময় সীমিত ছিল, আমরা সকলেই জানি। এবং শিক্ষিত নারীকে অনেক সময় সন্দেহ বা বিরূপ দৃষ্টিতেও দেখানো। তো দেখো, সুবর্ণলতা এই যে ট্রিলজি যেটা বলছিলাম আমরা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এখানে কিন্তু বারে বারে ওই যে নারী শিক্ষা, যে কি বলবো, শিক্ষিত করার ক্ষেত্রে যে সমাজের সামাজিক প্রতিবন্ধকতা এবং সেখান থেকে নারীদের যে উত্তরণ, সেটা কিন্তু দেখি। এবং আরও একটা জিনিস যেটা দেখি মৌসুমী, সেটা হচ্ছে রক্ষণশীলতা বনাম আধুনিকতা। একদিকে নবজাগরণের প্রভাব ও আধুনিক চিন্তা, অন্যদিকে পুরনো কুসংস্কার এবং সামাজিক বিধিনিষেধ। এই দ্বন্দ্ব উপন্যাসের কিন্তু অন্যতম একটা প্রধান বিষয়।
1: দেখি একবার আমাদের সাথে কে আছেন ফোনে। না, ফোনে আবারও কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। ফোনে কেউ আসছেন কিন্তু যোগাযোগ হয়ে উঠছে না। কথা হচ্ছে আপনাদের সাথে বাংলার সাহিত্যের সমাজ চেতনা নিয়ে, বা সমাজ কিভাবে বাংলা সাহিত্যের মাধ্যমে আমাদের কাছে ধরা দিয়েছে। আজকে রবিবারের এই যে বৈঠকে আড্ডা, সেখানে মৌসুমী কল্পলাল আছি আপনাদের সাথে, সেই বিষয় নিয়ে। আপনারাও আছেন 2248 8085-এ ফোন করছেন সরাসরি, আর তার সাথে সাথে যেটা করছেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপও করছেন। কে আছেন?
0: নমস্কার।
1: না, আবারও যোগাযোগ হচ্ছে না। গানে যাই বরং আমরা,
0: একদম
1: গানে যাই, এবং গানের পরে কথা হচ্ছে আপনাদের সাথে বাংলার সমাজ ব্যবস্থা সাহিত্যের মাধ্যমে।
2: আহা মরি মরি

0: করি।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: হ্যালো হ্যালো
1: না, এই মুহূর্তে কাউকে পাচ্ছি না, মানে ফোনে সেরকম ভাবে আসছেন না।
0: কেউ একজন ছিলেন কিন্তু কথা বললেন না। যাই হোক, আমরা যে বিষয়ে আসছি আর কি, যে বাংলা সাহিত্যে সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে, এবং উনি মানে কি বলবো আর কি, ঊনবিংশ শতকের পরে বাংলা সাহিত্যে সমাজের চিত্র আরও বেশি বহুমাত্রিক হয়ে উঠেছিল। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির প্রসার, নগরায়ন, পারিবারিক কাঠামোর পরিবর্তন, নারী স্বাধীনতা, প্রান্তিক মানুষের অধিকার, রাজনৈতিক অস্থিরতা বা নতুন প্রজন্মের যে মানসিকতা, সবটাই কিন্তু আমরা সাহিত্যে বারে বারে দেখি, ফুটে উঠতে দেখি। এবং আমরা সেই সময়ের কথা বলেছি, সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়ের কথা বলেছিলাম, এবং আরও একটি প্রখ্যাত উপন্যাস পূর্ব পশ্চিম, যেখানেও কিন্তু দেশভাগের প্রভাব, উদ্বাস্তু জীবন, পরিচয়ের সংকট, দুই বাংলার মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন উপন্যাসে দেখা যায় কিভাবে মানুষ মানে ইতিহাসের মানুষ ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে। আরও আছে,
1: আরও তো আছে বটেই, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন বা পার্থিব, এই দুটোতে যদি যাও বা এই দুটো যদি পড়ো, তাহলে দেখবে আধুনিক নগর জীবন, মানুষের একাকিত্ব, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, অর্থকেন্দ্রিক জীবন এবং মূল্যবোধের পরিবর্তন কিভাবে ফুটে উঠেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই লেখনীতে। আর মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার বা দ্রৌপদীর কথাও
0: বলছিলেন,
1: যেমন আদিবাসী সমাজ, শোষণ, বঞ্চনা, রাষ্ট্র এবং প্রান্তিক মানুষদের যে সংঘাত, তা কিন্তু ফুটে উঠেছে মহাশ্বেতা দেবীর লেখনীর মাধ্যমে। আর সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর তার রচনায় শক্তিশালীভাবে কিন্তু প্রকাশ পায়। আবার দেখো, সমরেশ মজুমদারের কথা যদি বলি, যেমন সাতকাহন, কালবেলা, সেখানে আবার রাজনৈতিক আন্দোলন, যুব সমাজের স্বপ্ন, হতাশা, নারী স্বাধীনতা বা মধ্যবিত্ত জীবনের যে সংগ্রাম এবং সমাজের যে পরিবর্তন, সেইগুলো কিন্তু সেখানে ফুটে উঠেছে কোথাও না কোথাও।
0: একদমই তাই। এবং ধরো বুদ্ধদেব গুহর মাধুকরী আরও আছে, মানে যেটা আমাদের এই মুহূর্তে মনে পড়ছে, সেখানেও দেখো মাধুকরীতে আমরা দেখি আধুনিক শহরে জীবনের, শহুরে জীবনের ক্লান্তি, প্রকৃতি থেকে কীভাবে বিচ্ছিন্ন হওয়া এবং মানুষের যে শূন্যতাটা কীভাবে ফুটিয়ে তুলেছিলেন এই উপন্যাসে। কিংবা তিলোত্তমা মজুমদারের ঈশ্বরের বাগান, যেখানে নারীর আত্মপরিচয়, পারিবারিক সম্পর্ক, সামাজিক সংকট, আধুনিক সমাজে ব্যক্তির অবস্থান সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত হয়ে আছে। সুচিত্রা ভট্টাচার্যের দহনের কথা ভাবো, আমরা তো চলচ্চিত্র দহন দেখেছি। কিংবা কাছের মানুষ, যেখানে কর্মজীবী নারী, নারী নির্যাতন, মধ্যবিত্ত জীবনের চাপ, সামাজিক অসাম্য এবং নারীর আত্মমর্যাদার লড়াই, সেটাও কিন্তু বারে বারে ফুটে ওঠে। সৈয়দ মুস্তাফা সিরাজের অলিক মানুষ, যেখানে গ্রামীণ সমাজ, লোকসংস্কৃতি, ধর্মীয় সহাবস্থান এবং পরিবর্তিত সামাজিক যে বাস্তবতা, টোটাল চিত্রটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম বহু গল্প আছে, আমরা আসবো সেই প্রসঙ্গে, সময় খুব কম, কিন্তু একটু গান শুনে নেওয়াটাও দরকার। শুনে নিই গান।

0: সত্যি এই যে সাহিত্যের মধ্যেই আমরা কিন্তু সেই সময় সমাজ ব্যবস্থাকে খুঁজে পাই, মনের খবর বা সেই সময় সমাজের মানুষের মানসিকতা কেমন ছিল সেগুলোও কিন্তু জানতে পারি আমরা সাহিত্য পড়ে বা বাংলার সাহিত্যের হাত ধরে। 90 দশকের পর বাংলা সাহিত্য থেকে আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়, সেটা হচ্ছে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারের একটা উত্থান, যেটা এখনকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলি নামে পরিচিত, নারীর শিক্ষা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি, বিশ্বায়ন এবং প্রযুক্তির প্রভাব, আর শহুরে একাকিত্ব এবং মানসিক চাপ, প্রান্তিক আর আদিবাসী মানুষের অধিকার নিয়ে সচেতনতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব, নতুন প্রজন্মের জীবনবোধ এবং সম্পর্কের পরিবর্তন, এসবই কিন্তু দেখতে পাই।
1: আসলে 90 পরবর্তী বাংলা গল্প বা উপন্যাস সমাজের পরিবর্তিত রূপ অত্যন্ত বাস্তবভাবে ফুটে উঠেছে। এই সময়ের লেখকরা শুধু কাহিনী যে বলেছেন এমনটা নয়, বরং বিশ্বায়ন, নারী স্বাধীনতা, নগর জীবনের সংকট, প্রান্তিক মানুষের সংগ্রাম এবং আধুনিক মানুষের মানসিক জটিলতাকে সাহিত্যের মাধ্যমে তুলে ধরে সমকালীন সমাজের এক জীবন্ত দলিল সৃষ্টি করেছেন, যে দলিল সত্যি আমাদের যাদের সংগ্রহে রয়েছে আমরা এখনো পর্যন্ত দ্বারস্থ হই, এখনো পর্যন্ত সেই সময়কার সমাজচিত্র জানবার জন্য, সমাজ ব্যবস্থা জানবার জন্য, সেই সময়কার মানুষের লড়াই, সংগ্রাম, কঠিন সংগ্রামের কাহিনী সব কিছু জানবার জন্য আজও পর্যন্ত সেই সময়কার সাহিত্যের অনুরাগী হয়ে উঠি। আর এই সাহিত্যের অনুরাগ তো আমাদের কম বেশি সকলেরই থাকবে, কিন্তু সময়ের কাছে যেহেতু আমরা প্রত্যেকে মাথা নত করি, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 11:56 হয়ে গেছে, তাই সময়ের কাছে মাথা নত করি আমরা বলবো আজকের মতো
0: বিদায় আর শুভরাত্রি। তবে যেতে যেতে শুধু চলে যাচ্ছে এমনটা নয়, গান তো অবশ্যই রেখে যাচ্ছি আপনাদের জন্য, আর গান রেখে যাচ্ছি কৌশিকী চক্রবর্তীর কণ্ঠের গান কাদম্বরী সিনেমা থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। কিশোর কুমারের পরে এবারের শিল্পী শ্যামল মিত্র।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। শ্যামল মিত্রের পরে এবারে হেমন্ত মুখোপাধ্যায়।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমে কিশোর কুমার, তারপর শ্যামল মিত্র এবং সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:35 সেকেন্ড। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মর্জিনা আব্দুল্লাহ ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম মর্জিনা আব্দুল্লাহ।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান। এবারের গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির পর এবারে শুনবেন মৌচাক ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে।
1: এবার মোলে সুতো হবো

বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

প্রত্যেককে বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি

মৌচাক ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

0: মৌচাক ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তোমার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মৌচাক ছায়াছবির পরে এবারে শুনবেন ছদ্মবেশী ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম ছদ্মবেশী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ছদ্মবেশী ছায়াছবির পর এবারে হার মানা হার ছায়াছবির গান। প্রথমে পরপর তিনটি গান মান্না দের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে মর্জিনা আবদুল্লাহ, পরে মৌচাক, তারপর ছদ্মবেশী এবং সবশেষে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:25। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে শুনছিলেন অতুল প্রসাদের গান। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি, এবারে একটি রজনীকান্তের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন শরৎ নটভৈরব রাগে, শরৎ পরিবেশনায় পণ্ডিত সুররঞ্জন, তবলায় সৌমেন নন্দী। পণ্ডিত সুররঞ্জনের পরিবেশনায় নটভৈরব রাগে শরৎ।

এতক্ষণ শুনলেন শরৎ নটভৈরব রাগে, পরিবেশনায় পণ্ডিত সুররঞ্জন। প্রভাতীতে এরপরে শুনবেন খেয়াল, শিল্পী দেবপ্রিয় অধিকারী। শুনবেন রাগ ভূপাল টোড়ি, হারমোনিয়ামে রতন নট্য, তবলায় রূপক মিত্র, তা তানপুরায় দেবল মুখার্জি। ভূপাল টোড়ি রাগে, খেয়াল পরিবেশনায় দেবপ্রিয় অধিকারী।

0: এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী দেবপ্রিয় অধিকারী, শুনলেন রাগ ভূপাল টোড়ি। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ভোর পাঁচটা বেজে দুই মিনিট, 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন সময় আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে আনন্দধ্বনির প্রথম শিল্পী অদিতি মহসিন।

0: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো শুনছেন আনন্দধ্বনি, আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে নীলিমা বসু, তারপর অরবিন্দ বিশ্বাস।